গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এইরকম গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

মুখের কথা একদমই না। সত্যি মা হওয়া কি অতই সহজ? কিংবা এমন একজন মা হয়ে ওঠাটা কি সত্যি ততটা সহজ যতটা আমরা কথায় বলে দিতে পারি? এই যে এখন স্টুডিও ক্লক বলছে 6:04:10 হয়ে গেল, আর আজকে প্রথমবার আত্মীয় তোমার সঙ্গে ভোরাইতে কথা বলতে এসছে। দিনটা বুধবার, তাই আজকে রত্নগর্ভাদের কথা বলার দিন। আচ্ছা, সব রত্নগর্ভা কি রত্নগর্ভা? নাকি এমন কোনো রত্নগর্ভা আছেন যাকে আমরা মানিক গর্ভা বলতে পারি? বুঝতে পারছো নিশ্চয়ই, আজকে সেই মাকে নিয়ে কথা বলবো যার ছেলে সত্যি রত্ন তো বটেই, তবে একটু ভেবে দেখলে একেবারে খাঁটি মানিক। যে না থাকলে সত্যি সত্যি কি বাংলা সিনেমার জিতটা হতো বিশ্বের মঞ্চে? যে ছেলেটি না থাকলে বাংলা সিনেমাকে বিশ্ব ওইভাবে চিনতে পারত? যে ছেলেটি না থাকলে রূপকথা বলো, রাজনীতি বলো, কিংবা প্রেমের গল্প, কিংবা রহস্য রোমাঞ্চ, সব কিছু একভাবে বাঙালির জীবনে একটা সূত্রে বেঁধে দেওয়া যেত? জানি না, এতগুলো প্রশ্ন ভোরবেলায় তোমাকে না করলেও হয়, কিন্তু ভাবলে মনে হয় যে একজন অদম্য সাহসী মা না থাকলে মনে হয় এরকম ছেলে আসে না, যে সমাজের অনেকগুলো কনভেনশনাল চিন্তা ভাবনার বাইরে এক চুটকিতে গিয়ে নিজের জীবনের কথা, নিজের ইচ্ছের কথা নিজে প্রতিষ্ঠা করতে পারে। অনেকটা ভূমিকা দিয়ে ফেললাম তোমাকে একদম ভোর ভোর। আজ মানিক গর্ভার কথা বলবো, মানে সুপ্রভা রায়ের কথা বলবো, বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়।

0: একবারে রত্নগর ভাই, আজ সুপ্রভা রায়কে নিয়ে আত্রেয় থাকবে তোমার সঙ্গে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7।

কোয়েক। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992 এই নাম্বারে। ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow 107.9।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: মায়েরা মনে হয় ভোরবেলার মতোই সুন্দর, পবিত্র, স্নিগ্ধ, শান্ত আর অনেকখানি রেজুভিনেটিং। ওই যে একটু আগে তুমি শুনছিলে না ভোরের বার্তা নিয়ে ভোরাই, তাই আত্রেয়র বলতে ইচ্ছে করছে যে ভোরের বার্তা নিয়ে তো ভোরাই, কিন্তু জীবনের যতই ঝড়ঝাপটা আসুক না কেন, মা করেন না বড়াই। এটাই মায়েদের ধর্ম, এটাই মায়েদের চরিত্র, এটাই মায়েদের নেচার। মায়েদের মধ্যে মনে হয় এই সহিষ্ণুতাটা ইনবিল্টভাবে থাকে। জানি না কোথা থেকে এটা আসে, কিংবা কোন অজানা শক্তি অলক্ষ্যে থেকে মায়েদেরকে সব সময় চালিত করেন সামনের দিকে, কিন্তু মায়েরা এটা পারে। জানো তো, যখন চারিদিকে ঝড়ে সমস্ত গাছপালাগুলো ওলট পালট হয়ে গেছে, তখন দেখবে ঠিক একটা বট গাছ দাঁড়িয়ে রয়েছে, ডাল পালা তুলে এমনকি তার ঝুড়ি নেমে আসছে, আর সেই বট গাছটার নাম মা। আজকে সুপ্রভা রায়ের কথা বলছি রত্নগর্ভাতে, কারণ আজকে বুধবার এবং তুমি ভোরাই শুনছ 107 FM রেইনবোতে আত্রেয়র সঙ্গে। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়। আসলে জীবন না সবসময় ওই সিঙ্গেল ট্র্যাকের ট্রেনের মতন সোজা পথে তো চলে না, কখন কোথায় কোন ক্রসিংটা আসবে কেউ জানে না। সুপ্রভা রায়ের জীবনটাও মনে হয় একটা সময় সেরকম খাতেই বইতে শুরু করল, তার কারণ তিনি একটা যথেষ্ট কালচারাল পরিবারের মহিলা ছিলেন। ছোট থেকে তিনি গান শিখছেন, সেলাই খুব ভালো পারতেন, মাটির কাজও জানতেন, এমনকি তিনি স্লেট দিয়ে পর্যন্ত মূর্তি বানাতে পারতেন। কিন্তু এই যে এত গুণসম্পন্ন একজন মহিলা, ও হ্যাঁ বলে রাখা ভালো, মানে যে সময়ের গল্প এখন আত্রেয় তোমার সঙ্গে বসে করছে, আজকের দিনে 2026 দাঁড়িয়ে সেই সময়ের একজন মহিলা তার ইংলিশের হাতের লেখা এবং বাংলায় হাতের লেখা দুটোই সমান সুন্দর, এবং সেই হাতের লেখা রীতিমতন মানে দেখার মতো, এই জিনিস কিন্তু খুব একটা ঘরে ঘরে পাওয়া যেত না। কিন্তু সুপ্রভা রায়ের শিক্ষা, সুপ্রভা রায়ের বড় হয়ে ওঠাটা তেমন পরিবেশেই হয়েছিল যে তিনি সেটা খুব অনায়াসে পেয়েছিলেন। কিন্তু ওই যে বললাম, কোন পথে জীবন কাকে কখন নিয়ে যাবে কেউ কি জানে। তিনি একটা সময় সুকুমার রায়ের স্ত্রী হলেন, ঘরণী হলেন। সুকুমার রায়ের স্ত্রী মানেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রবধূ, মানে কলকাতার আরও একটি বিখ্যাত পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এবং সুকুমার রায় খুব অল্প বয়সেই যা যা করেছিলেন সেই সময় অন্ততপক্ষে কলকাতার বাঙালির মধ্যে তা যথেষ্ট আলোড়ন তো সৃষ্টি করেছিলই। কিন্তু ওই যে বললাম না, আবল তাবল লিখতে লিখতে সুকুমার রায় শেষের দিকে লিখছেন, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। বুঝতে পেরেছিলেন, আসলে তখনকার দিনে কালাজ্বরের কোনো চিকিৎসা নেই, আর সুকুমার রায়কে সেই সাংঘাতিক রোগে ধরেছিল। লড়াই চলেছিল বহুদিন, সুপ্রভা রায়ও সেই লড়াইয়ের সঙ্গিনী। কিন্তু আলটিমেটলি কিছু কিছু লড়াইয়ে মানুষকে হার মানতে হয়, কিছু কিছু লড়াইয়ে কিছু করার থাকে না, বড্ড অসম লড়াই। কিন্তু ওই যে বললাম, তিনি যে তখনই মা, তার কোলে ছোট্ট মানিক এসে গেছে, বয়সের হিসেবে মাত্র 2 বছর 4 মাস। সুকুমার রায় প্রয়াত হলেন, লেজেন্ড থেকে লিভিং লেজেন্ড, মানে লিভিং লেজেন্ড থেকে লেজেন্ড। তারপর একটা বিরাট বড় শহর, একটা বিরাট বড় জীবন, সেখানে সুপ্রভা রায় আর তার ছোট্ট মানিক, মাত্র 2 বছর 4 মাস যার বয়স, কি করবেন তিনি? একা কাঁদবেন? কারো কাছে চলে যাবেন? কোনো আত্মীয়ের কাছে গিয়ে বলবেন আমাকে সাহায্য করো? না, সেগুলো বললে বা শুধুমাত্র সেগুলো করলে আজ হয়তো এত বছর বাদে ভোরাইতে সুপ্রভা রায়কে নিয়ে কথা বলার সুযোগই পেতাম না। তিনি একটু অন্যরকমভাবে জীবনকে ভাবতে পারতেন। যে লড়াইটায় তিনি জিততেন করতে পারেননি বলে শুরুতে মনে হয়েছিল, কারণ সময়ের কাছে, কালের কাছে আমরা সবাই ভীষণভাবে হেল্পলেস। সেই লড়াইতে তিনি কোথাও একটা ঘুরে দাঁড়ানোর, জিতে দেখানোর প্রতিজ্ঞাটা মনে হয় সেই সময়ই নিয়েছিলেন। সেই সময়ের একজন মহিলা, যিনি বিধবা হলেন, যিনি জীবনে একা হয়ে গেলেন, তার কোলে একটা ছোট্ট শিশু, কিন্তু তার জীবনযাত্রাটা আর বাকি পাঁচজনের মতন হলো না, বরং অনেকটা অনেকটা অনেকটা আলাদা হলো। কি জানি, হয়তো ওই হাজার তারার আলোয় ভরা মানিককে কোলে দেখেই তার মনে হয়েছিল জীবনটায় অন্যভাবে বাঁচতে হবে, উঠে দাঁড়াতেই হবে। মায়েরা না এই ডিটারমিনেশনটা নিতে পারেন। কি করেছিলেন সুপ্রভা রায় বলবে তোমায় আত্রেও ভোরাইতে। আজ রত্ন গর্ভার দিন, কিংবা মানিক গর্ভার দিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: কালের নিয়মে সুকুমার রায় চলে গেছেন, কিছু করা যায়নি। সেই সময় এমনই একটা রোগে তাকে ধরেছিল যে রোগের কনভেনশনাল কোনো চিকিৎসাই নেই, তাই জীবন তাকে ক্ষমা করেনি, সময় দেয়নি। কিন্তু সুপ্রভা রায় তো রয়েছেন, সঙ্গে সত্যজিৎ রায়ও তো রয়েছেন, একেবারে ছোট্ট মানিক হয়ে রয়েছেন তাঁর কোলে, তাই ভোর তো আসবেই। যতই জীবনে চারিদিকটা অন্ধকার হয়ে যাক না কেন, একটা ভোরের বার্তা নিয়ে ক্যালেন্ডারের দিনটা পাল্টাবে এবং সময় তখন আবার একবার বলবে কি হলো, চলতে হবে তো। এই ডাকটা মনে হয় সুপ্রভা রায় খুব প্রমিনেন্টলি শুনতে পেরেছিলেন, তাই সেই সময় যখন সুকুমার রায় চলে গেলেন আনফর্চুনেটলি, এবং তাদের যে পারিবারিক একটা প্রিন্টিং প্রেসের ব্যবসা ছিল, আমরা জানি যে সুকুমার রায় অনেক কিছু ভাবছিলেন, সুকুমার রায়দের সেই সময় যারা সতীর্থ তারা মিলে এমন এমন কিছু অর্গানাইজেশন তৈরি করেছিলেন, ক্লাব তৈরি করেছিলেন, যেখানে সাহিত্যের চর্চা, ননসেন্স লিটারেচার অনেক কিছু অনেক রকমভাবে হচ্ছিল, এবং তারা প্রিন্টিং প্রেসটাকেও একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কারণবশত, বিভিন্ন কারণবশত সেই প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে যায়। কি করবেন এবার সুপ্রভা রায়? মানে আলটিমেটলি পারিবারিক যে ব্যবসাটা, যেটার ওপর ভরসা করে হয়তো জীবনটা কিছুটা মসৃণভাবেও চললেও চলতে পারত, সেটাও তো আর এরকমভাবে হবে না, চলতে হবে। শহর চলছে, সময় চলছে, জীবনও থেমে নেই। তাই সুপ্রভা রায় তখন 3 বছর বয়সী সত্যজিৎ রায়কে কোলে নিয়ে তার ভাইয়ের কাছে চলে এলেন। কিন্তু ভাইয়ের কাছে এসে তিনি বোঝা হয়ে রইলেন না। মানে আমি যে সময়কার কথা বলছি, আত্মীয় যে সময়কার কথা বলছে, সেই সময় একজন সাধারণ মহিলা যিনি অকাল বৈধব্যের জ্বালায় জ্বলছেন, তিনি যদি কোনো আত্মীয়র বাড়িতে আসেন তাহলে সমাজ আগেই দাগিয়ে দেয়, ওই দেখো ছেলে নিয়ে বোঝা হয়ে চলে এলো, এবার কি হবে, সারা জীবন এদেরকে টানতে হবে। সুপ্রভা রায় তো তেমনটি নয়, তার যে সত্যি অন্যরকমের একটা আভা ছিল। তাই জন্য সেই সময়, মানে আমি 1930s-40s কথা বলছি, সেই সময় দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় তিনি প্রত্যেক দিন বাসে করে যাতায়াত করে নিজের চাকরি করে তার জীবন ধারণ করছেন। আর চাকরিটা কোথায় করছেন? বিদ্যাসাগর বাণী ভবনে। লেডি অবলা বসু, আমরা সবাই নামটা জানি, সেই লেডি অবলা বসুর সঙ্গে পরিচিতির সূত্রে তিনি তখন বিদ্যাসাগর বাণী ভবনে যে হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্ট, সেখানে সুপারিনটেন্ডেন্টের চাকরিটা পেলেন। তবে সেই চাকরিটা কি শুধুমাত্র সুকুমার রায় স্ত্রী হওয়ার জন্য, কিংবা একটা পরিচিতি থাকার জন্য, কিংবা সিম্প্যাথিতে? না, গুণ ছিল তার 16 আনা। সুপ্রভা রায় শুধুমাত্র একজন লড়াকু মহিলাই নন, বরঞ্চ জীবনের বিভিন্ন লড়াইয়ে নিজের যে সঞ্চিত জ্ঞান, নিজের যে সঞ্চিত গুণ, নিজের ভেতরে থাকা যে কোয়ালিটিস, সেগুলোকে কি করে সঠিক সময়ে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তার একটা জ্বলন্ত এক্সাম্পল। হ্যাঁ, আত্মীয় তোমাকে সবটাই বলবে সুপ্রভা রায় কী

কী পারতেন, কী কী শিখেছিলেন এবং কী কীভাবে তিনি প্রায় একার হাতেই সত্যজিৎ রায়কে মানুষ করে তুললেন। তবে তার জন্য তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। মায়েরা না আঁচল পেতে রেখে দেয়, ঠিক যেমন মায়েরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, জানে যে পৃথিবীর কোনো ঠাঁইতে যদি সন্তানের ঠাঁই না হয়, তাও আমি ঠিক সন্তানকে ঠাঁই দিতে পারবো যেমন করেই হোক না কেন। আর সন্তানরাও ঠিক সেটাই জানে, তাই কিছুটা অপেক্ষা থাকা ভালো। মায়েদের গল্পই যখন হচ্ছে, সুপ্রভা রায়ের গল্প যখন হচ্ছে 107 FM রেনবোর ভোরাইতে, শুনবো এই গানটার পর এসে শুনবো সুপ্রভা রায় ঠিক কেমন করে একটা সময় নিজে একা হাতে সত্যজিৎ রায়কে মানুষ করে তুলেছিলেন। এই না হলে তিনি রত্নগর্ভা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভা রায় সত্যজিৎ রায়ের মা। তখনও তিনি কিন্তু সত্যজিৎ রায়ের মা হিসাবে জগৎবিখ্যাত হয়ে যাবেন, কিংবা 107 FM রেইনবোর হটসিটে বসে আত্মীয় তোমাকে সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায় এই কথাটা বলবে সেটা তো নিশ্চয়ই তিনি জানতেন না, কারণ অদূর ভবিষ্যৎকে জানা যায় না। তাই বর্তমানকে নিয়ে বাঁচাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, আর সেটাই সেই সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে সুপ্রভা রায় করেছিলেন। তার কারণ, তখন তার মাথার ওপরে সুকুমার রায় নেই, তার পাশে তার আত্মীয়রা রয়েছেন বটে, কিন্তু তিনিও তো তখন অনেকটাই একলা, সঙ্গে কোলে একটা ছোট্ট ছেলে। তাই অবশ্যই সুপারিনটেনডেন্টের চাকরিটা পেলেও জীবন মোটেই মসৃণ নয়, জীবন সেখানেও কঠিন। কিন্তু ওই যে তোমাকে বলছিলাম যে অবলা বসুর সঙ্গে শুধুমাত্র পরিচিতির সূত্রে যে সুপারিনটেন্ডেন্টের চাকরিটা সেই সময় বিদ্যাসাগর বাণীভবনের হ্যান্ডিক্রাফটের ডিপার্টমেন্টে পেয়ে গেছিলেন, এই কথাটা বললে কিন্তু ভুল বলা হয়। তার কারণ, তিনি ছোট থেকেই নানা গুণে একেবারে সম্পন্না। সেলাই করতেন অত্যন্ত ভালো, এত রকমের সেলাই তিনি জানতেন যে অনেকেই অবাক হয়ে যেত। ইনফ্যাক্ট, তিনি মাঝে মাঝে না সন্ধেবেলায় বাড়ির মহিলাদেরকে নিয়ে বসতেন এবং আরও অন্যান্য অনেক মহিলাদেরকে নিয়ে বসতেন এবং তাদেরকে রীতিমতো সেলাই করা শেখাতেন, নানা রকমের সেলাই করা। এমনকি সেই সময় যে শেমিজ পরার চল ছিল, তিনি শেমিজ পর্যন্ত সেলাই করতে পারতেন, কখনো তিনি সোয়েটার বুনতে পারতেন। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কাশ্মীরি সেলাই। আমি জানি না কীভাবে সুপ্রভা রায় সেই সময় কাশ্মীরি সেলাইটা শিখেছিলেন, হয়তো বাড়ির কারোর কাছ থেকে শিখেছিলেন, হয়তো অন্যান্য কাজ দেখে শিখেছিলেন, কিন্তু তিনি কাশ্মীরি সেলাইটা এতটাই ভালো পারতেন যে এরকম একাধিকবার হয়েছে, ধরো কাশ্মীর থেকে সেই সময় কোনো শাল বিক্রেতা এলেন, কিংবা কাশ্মীর থেকে যারা সেই সময় নানান রকমের কাশ্মীরি সেলাইয়ের কাজের জিনিসপত্র বিক্রি করতে কলকাতায় আসতেন, তারা এলেন এবং কোনোভাবে সুপ্রভা রায়ের সঙ্গে দেখা হয়ে গেল এবং তিনি তাকে তার নিজের করা কাশ্মীরি সেলাইয়ের কাজ দেখালেন। তারা বেশিরভাগই একেবারে অকপটে স্বীকার করেছেন, তাজ্জব বনে গেছেন যে এই রকম কাশ্মীরি সেলাইয়ের কাজ কলকাতার কোনো এক বাঙালি ঘরের বধূ করছে। মানে কাশ্মীর থেকে, খোদ কাশ্মীর থেকে আসা শিল্পীরা, যারা সেই সেলাইটা একদম জন্মগতভাবে জানে, যাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, তারা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই রকম কাশ্মীরি স্টিচের কাজ কলকাতায় বসে একজন মহিলা করে ফেলছেন, এটা কিন্তু মুখের কথা নয়। এই ক্ষমতা তার ছিল। শুধু কি সেলাই না, আরও অনেক রকমের গুণ তার ছিল। মাঝে মাঝে পাঞ্জাবি পাজামা পর্যন্ত বানিয়ে ফেলতেন। এ তো গেল শুধুমাত্র সেলাইয়ের কথা। কিন্তু সুপ্রভা রায় শুধু সেলাই ফোড়ায় আটকে ছিলেন না, তিনি রীতিমতো একজন ভালো স্কাল্পটারও ছিলেন। ওই যে তোমাকে বলছিলাম না যে স্লেট কেটে কেটে কখনো কখনো তিনি মূর্তি তৈরি পর্যন্ত করতে পারতেন। এমনকি সত্যজিৎ রায় নিজেই বলছেন যে নুড়ুল দিয়ে, মানে ওই যে আগে যেটা দিয়ে আমরা নখ কাটতাম, যেটা নাপিতরা ব্যবহার করতেন, সেই নুড়ুল দিয়ে তিনি স্লেট কেটে কেটে মূর্তি বানাতে পারতেন। এবং সেই রকমই একটি গৌতম বুদ্ধের মূর্তি কিন্তু সত্যজিৎ রায়ের বিশপ লেফরয় রোডের যে বাড়ি, সেই বাড়িতে একদম সযত্নে সাজানো ছিল বহুদিন। আমি জানি না এখনও আছে কি না, হয়তো রয়েছে। কোনোদিন যদি সেই বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয় আত্রেয়র, তাহলে আমি জিজ্ঞেস করবো যে সেই মূর্তিটা এখনও

হয়েছি কিনা, মানে সেটা একবার চাক্ষুষ দেখাটাও যথেষ্ট আনন্দের ব্যাপার। আবার আরেকটা গুণ তার ছিল, চামড়ার কাজ করা। চামড়া দিয়ে রীতিমতো ব্যাগ, বটুয়া এ সমস্ত তৈরি করতে পারতেন, আর সেটাও কিন্তু শিখেছিলেন পরিবারের মধ্যে থেকে। তার মাস্তুতো দিদি ননির কাছ থেকে এই চামড়ার কাজ তিনি শিখে নিয়েছিলেন, এবং সেটাকে ওই কঠিন সময়ে দাঁড়িয়ে রীতিমতো ইউজ করতেন। শিখে নিয়ে যে কোনো জিনিসকে সময় মতন ইউটিলাইজ করা যায়, এটা যে জীবনের একটা শিক্ষা, সেটা সুপ্রভা রায় প্রত্যেক পদে পদে বুঝিয়েছেন। চামড়ার কাজ জানেন, তাই ব্যাগ বানাচ্ছেন, বটুয়া বানাচ্ছেন, কিছু কিছু বিক্রি পর্যন্ত করছেন যাতে সংসারে কিছুটা লাভ হয়। আবার সেই সময়কার একজন বিখ্যাত মৃৎশিল্পী নীতিন পাল, তার কাছে মাটির মূর্তি তৈরি করা পর্যন্ত সুপ্রভা রায় শিখেছিলেন, এবং অত্যন্ত যত্নের সঙ্গে ভালোবেসে সেই সমস্ত মাটির মূর্তি অসাধারণভাবে তৈরি করতেন। আচ্ছা, শুধুমাত্র কি এই সমস্ত হাতের কাজটাই সুপ্রভা রায়ের কাপ অফ টি ছিল? না, শুধু সেলাই, ফোড়াই, মূর্তি তৈরি করা, মাটির মূর্তি তৈরি করা, ব্যাগ তৈরি করা, শুধুমাত্র এগুলো নয়, তা ছাড়াও তার আরেকখানা বিশাল বড় গুণ ছিল, তিনি সত্যি সত্যি কোকিল কণ্ঠী ছিলেন, অসাধারণ গান করতে পারতেন। আসলে সেই সময় তিনি যে সমাজে বিলং করছেন সেখানে ব্রাহ্মসঙ্গীত ভীষণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সুপ্রভা রায়ও রীতিমতো ভালো গান গাইতেন, এইসব গান নিয়ে অনেক গল্পও রয়েছে। আজ যখন একবার রত্নগর্ভাতে তোমার সঙ্গে সুপ্রভা রায়কে নিয়ে গল্প করছি, তখন সেসব গল্প না হয় খুব ভালো করে করা যাবে। কিন্তু ব্রহ্মসঙ্গীতের কথা বলছিলাম, তাই এই গানটার কথা খুব মনে পড়ে যায়। না, এটা হয়তো একটা বাংলা সিনেমার গান, কিন্তু এই গানটা শুনলে কোথাও মনে হয় যে হয়তো সেই সময় সুপ্রভা রায়ের মতন প্রোগ্রেসিভ মহিলারা এই রকম ধরনেরই কোনো গান সকালবেলায় উঠে উদার্ত কণ্ঠে গাইতেন, আর চারিদিকটা ভরে যেত একটা নতুন প্রাণের ছোঁয়ায়। কারণ সেই গানটা শুধুমাত্র একজন মহিলা গাইছেন না, একজন মা গাইছেন। মায়েরা প্রাণ দিতে পারেন, প্রাণ সঞ্চার করতে পারেন, মা মানেই প্রাণ।

0: 107 FM রেইনবোতে।
1: ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম কালচার, সেটার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স সেই সময় সুপ্রভা দেবীর ওপরে থাকবে, মানে সত্যজিৎ রায়ের মায়ের ওপরে থাকবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং তার যেহেতু গানের গলাটাও ছিল অসাধারণ, তিনি নিয়মিত গানের চর্চাও করতেন একটা সময়, কিন্তু ওই যে জীবন তাকে এমন একটা পরিস্থিতিতে ফেলল যে তিনি যে নিজের মতো করে গান বাজনা করবেন, নিজের মতো করে জীবনটা চালাবেন, সেটা আর হয়ে উঠল না। কিন্তু যারা সত্যি সত্যি স্বপ্ন দেখতে পারেন, তারা মনে হয় স্বপ্ন দেখাতেও পারেন। আর মায়েদের একটা ক্ষমতা থাকে সত্যিকারের স্বপ্ন দেখানোর, তাই সত্যজিৎ রায়কে, সেই ছোট্ট সত্যজিৎ রায়কে তিনি কোথাও একটা স্বপ্ন দেখাতে চাইছেন। তিনি চাইছেন যে যতই আশেপাশের পরিস্থিতিটা কঠিন হোক না কেন, একটা ভালো ইনফ্লুয়েন্সে সত্যজিৎ রায়কে নিয়ে যাওয়াটা ভীষণ দরকার, যাতে করে তার ছেলেও অন্য রকমভাবে বিকশিত হতে পারে। মানে পরবর্তীকালে সত্যজিৎ রায় নিজে বড় হয়ে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার মায়ের ধারণাটা অনেকটা এরকম ছিল যে রবীন্দ্রনাথের কাছে যদি তাকে নিয়ে যাওয়া যায়, মানে সত্যজিৎ রায়কে নিয়ে যাওয়া যায়, তাহলে ঠিক একটা খুব ভালো পরিবেশ যেমনভাবে মানুষকে পাল্টে দিতে পারে, তেমনভাবে রবীন্দ্রনাথের ইনফ্লুয়েন্সটাও হয়তো সত্যজিৎ রায়কে পাল্টে দেবে। এবং সেই কারণেই তিনি কিন্তু অনেকবার ছোট্ট সত্যজিৎ রায়কে সুযোগ হলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে গেছেন। ইনফ্যাক্ট আমরা তো জানি যে 6 বছর বয়সে যখন প্রথমবার ছোট্ট মানিককে নিয়ে সুপ্রভা দেবী রবীন্দ্রনাথের কাছে যাচ্ছেন, তখন আবার সত্যজিৎ রায় হাতে করে একটা অটোগ্রাফের খাতাও নিয়ে গেলেন এবং সেখানে একটা গোটা কবিতা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। তা সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি আমার ছেলেকে, মানে তুমি তোমার ছেলেকে আমার স্কুলে তো পাঠাতে পারো, দেখো না এখানকার শিক্ষা, এখানকার ইনফ্লুয়েন্স ওকে প্রভাবিত করতে পারে কি না। কিন্তু সেই সময়, মানে একদম ছোট্টবেলাতেই কি সত্যজিৎ রায়ের ঠিকানাটা শান্তিনিকেতন হয়েছিল, নাকি কিছু কিছু ঠিকানায় আমাদের যাওয়ার থাকে? মানে প্রথমে সেখানে যতই না যেতে চাই, না যাওয়া হোক, আলটিমেটলি সেখানে ঠিকই যাওয়াটা হয়, এরকম মাঝে মাঝে হয় না? আর মায়েরা মনে হয় সেই ঠিকানাগুলো অনেক আগে থেকে দেখতে পায়, তাই জন্য মায়েরা চায় যে একটা সঠিক ঠিকানায় আমার ছেলেকে কিংবা আমার মেয়েকে যেন আমি পৌঁছে দিতে পারি। সুপ্রভা রায়ের কাছে সেই ঠিকানাটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি চাইছেন সত্যজিৎ রায়কে যেন সেই সঠিক ঠিকানাটায় সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায়। ছোটবেলায় না হলেও তার অনেক দিন বাদে গিয়ে গ্র্যাজুয়েশনের পরে আলটিমেটলি কলাভবনে সত্যজিৎ রায় তার জীবনের একটা সময় কাটিয়েছেন এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন, সেটাও কিন্তু এই মা ছেলের বন্ডিং দিয়েই আমরা এত বছর বাদে জানতে পারি। সেই গল্পটা তোমাকে করব। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে সুপ্রভা রায়ের একটা আলাদা করে দুর্বলতা শ্রদ্ধা থাকবে, সেটা তো খুব স্বাভাবিক, তাই না? প্রত্যেক দিন সকালবেলায় উঠে সুকুমার রায়ের ছবির সামনে যে ভদ্রমহিলা উদার্ত কণ্ঠে ব্রাহ্মসঙ্গীত গান, তার তো রবীন্দ্রনাথের প্রতি আলাদা টান থাকবেই, তাই কোথাও একটা ঠিকানাগুলোও মিলে যাবে, এটা বোধহয় হওয়াই ছিল। সুপ্রভা রায়ের মতন মা না পেলে, সঠিক সময় সঠিক জায়গায় সত্যজিৎ রায়কে পৌঁছে না দিলে, সত্যিই কি এই নামটা আজকের দিনে যেমনভাবে আমরা উচ্চারণ করি তেমনভাবে উচ্চারণ করতে পারতাম? জানি না, ভাবতে ভালো লাগে যে সুপ্রভা রায়ের মতন একজন গুণী মহিলাকে, একজন প্যাশনেট মহিলাকে, একজন এনথুসিয়াস্টিক মহিলাকে সত্যজিৎ রায় মা হিসাবে পেয়েছিলেন। তাই তাকে শুধু রত্নগর্ভা বললে চলে না, বরঞ্চ একজন আদর্শ মাও বলা যায়। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ আর সুপ্রভা দেবী, এই নিয়ে ফিরবে আত্রেয় তোমার সঙ্গে ভোরাইতে।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659।

92 এই নাম্বারে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: জানো তো মা, আমাকে একটা এক্সিবিশনের জন্য একটা আঁকা জমা দিতে হবে, কিন্তু আঁকাটা জমা দিয়েছি, খুব একটা ভালো হয়নি। আসলে সেরকম না, সময় ছিল না যে আরও ভালো করে আঁকবো। কিংবা কখনো রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ এই সব নিয়ে, বা এই যে কথাটা বললাম এক্ষুনি, আত্মীয় যে কথাটা তোমাকে বললো, সেই রকম কিছু ঘটনা, সেরকম কিছু স্মৃতি নিয়ে কত শত চিঠি যে সত্যজিৎ রায় শান্তিনিকেতনে পড়াকালীন সুপ্রভা রায়কে তার মাকে লিখতেন, তার ইয়ত্তা নেই। এবং কী ভাগ্যিস, লকডাউনের সময় সত্যজিৎ রায়ের যে বাড়ি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় এরকম অনেক চিঠি আমাদের সামনে উঠে আসে। এবং সেই চিঠিগুলো থেকে বোঝা যায় যে সত্যজিৎ রায় আর সুপ্রভা রায় এই মা ছেলের মধ্যে ডিপেন্ডেন্সিটা কতটা ছিল। মানে দুজন দুজনকে একেবারে আঁকড়ে ধরে বাঁচতেন। কোনো একটা সিনেমা দেখতে সত্যজিৎ রায়ের খুব ইচ্ছে করছে, শান্তিনিকেতনে বসে সেটা দেখার কোনো উপায় নেই, সেটা পর্যন্ত তিনি তার মাকে বলছেন। কিংবা ইডেনে কোনো একটা খেলা হবে, যে খেলাটা দেখার জন্য সত্যজিৎ রায় উদগ্রীব, দেখতে পাচ্ছেন না, এবং বলছেন যে ওই খেলাটা মিস করে যাওয়া মানে তো অনেক কিছু মিস করে যাওয়া, সেটাও কিন্তু তিনি মা কে বলছেন। এবং বলছেন যে তুমি যদি খবরের কাগজের কাটিংগুলোকে পারো তাহলে সেগুলোকে একটু কেটে রেখে দিও আমার জন্য, আমি গিয়ে সেগুলো সমস্ত দেখব, সেগুলো সমস্ত পড়ব। হ্যাঁ, এমন করেই সত্যজিৎ রায়ের সমস্ত শখগুলোকে সুপ্রভা রায় আগলে আগলে রাখতেন। আর সেই জন্য ছেলে যখন একটা সময় সত্যিই জগৎবিখ্যাত হলো, সেই সময় ছেলের অ্যাচিভমেন্ট, ছেলের খবর, সেই সব কিছু তিনি কেটে কেটে একটা লাল রঙের খাতার মধ্যে আটকে আটকে রাখতেন, স্মৃতির আর্কাইভ তৈরি করতেন বলা যায়। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সত্যজিৎ রায়কে সুপ্রভা রায়ই পাঠিয়েছিলেন একরকম জোর করে, এবং তারপরে অবশ্যই কনভিন্স করতে পেরেছিলেন। যদিও 5 বছরের পুরো কোর্সটা সত্যজিৎ রায় কমপ্লিট করেননি, কারণ তার মনে হয়েছিল যে সেখান থেকে যতটুকু শেখার তিনি শিখে নিয়েছেন, বাকি আর নতুন করে এমন কিছু পাওয়ার নেই। কিন্তু দেখো কি অদ্ভুত একটা সমাপতন, তাই না? যে রবীন্দ্রনাথের সান্নিধ্যে আনার জন্য সুপ্রভা রায় চিরকাল চেষ্টা করে গেলেন এবং আলটিমেটলি আনলেনও, এবং তারপরেই কোথাও সেখান থেকে সত্যজিৎ রায়ের একটা জয়যাত্রা শুরু হলো, তিনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ঢুকলেন। প্রথমে তো 65 টাকার মাইনের একটা চাকরি পেয়েই মাকে বললেন তুমি এবার একটু রেস্ট নাও, তোমাকে আর চাকরি করতে হবে না, আমি এবার সংসারের দায়িত্ব নিচ্ছি। সেই মাইনে কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে বেড়ে গিয়ে হাজারের গুণ্ডি পেরিয়ে গেল, সবই হচ্ছিল ভালোই, ছেলের পথের পাঁচালি বেরোলো, এত নাম হলো। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে যখন সত্যজিৎ রায় ডকুমেন্টারি তৈরি করছেন, তখনই আরও একবার সেই রকম একটা সময় এসে হাজির হলো। সেই সময় হার্টের রোগের জন্য আজকের দিনের মতন পেসমেকার নেই, থাকলে হয়তো সুপ্রভা রায়কে আরও কিছুদিন সত্যজিৎ রায় পেতেন। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে যখন জগৎবিখ্যাত সত্যজিৎ রায় কাজ করছেন, তখন তার মা তাকে ছেড়ে চলে গেলেন। আর তারপরেই সত্যজিৎ রায় একেবারে মন খুলে তার মায়ের কথা লিপিবদ্ধ করে গেছেন, বলেছেন কেমন করে একটু একটু করে তার মা তার জীবনটা গড়ে দিয়েছিলেন, তৈরি করেছিলেন একার হাতে।

0: দূরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে।
1: মায়ের আবার কোথাও যায় নাকি? সময় এদিক ওদিক চলে যায়, কত কী ওলট পালট হয়ে যায়, মায়েরা ঠিক মা হয়েই থাকেন। তাই আজকের রত্নগর্ভার পরে আত্রেয়রও বলতে ইচ্ছা করছে যে শুধুমাত্র সত্যজিৎ রায়ের মা কিংবা সুকুমার রায়ের স্ত্রী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রবধূ, এই পরিচয়গুলো বাদ দিয়ে সুপ্রভা রায়কে একেবারে সুপ্রভা রায় বলেও তো চিরকাল আখ্যায়িত করা যায়। আর আজকের পর থেকে কি সত্যজিৎ রায়কেও সুপ্রভা রায়ের ছেলে বলবো? দেখা যাক।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন, সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। এল নিনোর কারণে দুর্বল মৌসুমি বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানান। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো

0: দুটি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন। অন্যদিকে গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যে ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এল এর অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ কে এর অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: দেখতে দেখতে একটা নতুন সকাল হয়ে গেছে, ক্যালেন্ডারের পাতাটা না বদলালেও তারিখটা বদলে গেছে, আর তোমার জীবনটাও কি অনেকটা বদলে যায় একটা নতুন সকাল এলে? মানে ওই চোখ কচলে যখনই ওঠো, যখনই দেখো যে এবার ঘড়িতে সেই টাইমটা হয়ে গেছে, আবার ছুটতে হবে, আবার যেতে হবে এই কাজ সেই কাজ ওই কাজ সেই কাজ, কত কি আজকে সারা দিন ধরে শিডিউল করে রাখা রয়েছে, এবার এক এক করে সমস্ত কিছু করে ফেলতে হবে। হ্যাঁ, অ্যালার্ম ক্লকটা বাজছে, তোমার ইচ্ছে করছে ওটাকে জোর করে বন্ধ করে দিতে, মনে হচ্ছে বাবা তুই থাম, আমি না থামালেও তুই আগে থেমে যা, এরকম কত কি মনে হওয়ানি একটা সকাল আসে। বাট সকাল আসার উদ্দেশ্য কিন্তু একটাই, তোমাকে বাঁচতে হবে বস, তোমাকে চলতে হবে, তোমাকে জানতে হবে সারা জীবনটাকে কীভাবে প্রত্যেক দিন এই নতুন নতুন সকালের মতন করে নতুন নতুন করে নতুন করে শুরু করানো যায়, রেজুভিনেট করানো যায়। সেটাই তো তোমার সকালের সবচেয়ে বড় ম্যাজিক। আর যেখানেই যাও না কেন, যাই ভাবো না কেন, যেমনভাবেই সকালটা শুরু হোক না কেন, বাইরে বৃষ্টি হতে পারে, রোদ্দুর থাকতে পারে, প্যাচ প্যাচে গরম থাকতে পারে, ঠান্ডা একটা হাওয়া থাকতে পারে, বাট তোমার মর্নিংওয়ালা ডেস্টিনেশন কিন্তু একটাই।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং, সুপ্রভাত তোমাকে। 24 জুন সকাল হয়ে গেছে, তুমি উঠে পড়েছো, ভোড়াই শুনে নিয়েছো এতক্ষণ, আর এখন ইটস টাইম ফর নমস্কার কলকাতা উইথ আত্রেয়। আত্রেয়র কাছে কিন্তু আজকের তারিখটা ভীষণ ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে, তার কারণ সাধারণত যে সময় আত্রেয়র সঙ্গে তোমার কথা হয় সেই সময়গুলো না একটু অন্য সময়, ধরো কখনো বিকেলবেলা, কখনো রাত্রির বেলা, কিংবা কখনো গভীর রাত্রিবেলা, বাট আজকে একদম সকাল উঠে, একেবারে রাত থাকতে উঠে আত্রেয় তোমার জন্য চলে এসছে 107 FM রেইনবোতে নিয়ে নমস্কার কলকাতা। দেখা যাক আজকের এই নতুন শুরুটা, এই ফ্রেশ স্টার্টটা কতটা স্পেশাল হয়। আর তোমারও কি ইচ্ছে করছে আজকে সকালবেলায় একটা জবরদস্ত গান শুনতে, যেটা শুনলে দিনের বাকিটা একদম 100% কারেক্ট যাবে বলে মনে হয়? তাহলে সেটা আত্রেয়কে জানাতে পারো 9903653922 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। দেখা যাক তোমার পছন্দের গানটা যদি আত্রেয়রও মনে ধরে যায়, এবং যদি আত্রেয় তোমার পছন্দের গানটা শোনাতে পারে, তাহলে তো কোনো কথাই নেই, শোনাবো। আর নমস্কার কলকাতায় না একটা স্পেশাল ভাইব আছে বস, কি জানো তো, আশায়, নতুন দিনের নতুন নতুন আশা, নতুন নতুন চিন্তা, নতুন নতুন ভাবনা, এবং তার সঙ্গে ঝটপট প্ল্যান করে নেওয়া যে সকালটাকে ঠিক কীভাবে শুরু করলে বাকি দিনটা একই রকমভাবে 100% চার্জ থাকবে। জীবনের সবথেকে বড় চার্জারের নাম হচ্ছে আশা, আশা না রাখলে কিচ্ছু হয় না বস, তাই আশাটা তো রেখেই দিতে হয়।

ছোট্ট ছোট্ট হাসি খুশির মধ্যে দিয়ে তোমার আজকের দিনটা যাক, আর সঙ্গে থাক আজকে 107 FM রেইনবোতে নিয়ে নমস্কার কলকাতা। হাসি খুশি থাকলে তবেই না বাকি দিনটা তোমার সঙ্গে সঙ্গ দেবে একদম জোর কদমে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল
2: হালচাল
3: একদম সকাল সকাল না, প্রথমে একটু হাওয়া অফিসের হালচালটা জেনে নিতে পারলে বাকি দিনটা প্ল্যান করাটা ভীষণ সুবিধার হয়। আসলে ওই সকালবেলায় উঠে মাঝে মাঝে মনে হয় না যে এটা করি না ওটা করি না এটা করি, মাঝে মাঝে হাওয়া অফিসেরও ঠিক সেরকমই মনে হয়, মানে প্রকৃতির সেরকম মনে হয়, আবহাওয়ার সেরকম মনে হয়। কখন যে হুট করে বৃষ্টি নামিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না, আবার কখনো এমন প্যাচ প্যাচে গরম মনে হবে, ওরে বাবা রে বাবা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আর যে পাচ্ছি না আর যে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক এইরকমই একটা ওয়েদার এখন চলছে। তার কারণ গতকাল সারাটা দিন কীরকম ছিল বলো, সকালের দিকটা কী গরম কী গরম কী গরম, তারপরে আস্তে আস্তে একটুখানি বিরাট বড় মেঘের খেলা চলে এলো, তারপরে বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা একটু পাল্টালো, আবার মনে হচ্ছিল গরম পড়ে যাবে। তো আজকের দিনটা ঠিক কীরকম যেতে পারে, হাওয়া অফিস কি বলছে সেটা সকাল সকাল আত্রেয় তোমাকে 107 FM রেইনবোতে এক্ষুনি জানিয়ে দেবে। আজকে আজকে চারটে

বেজে 54 মিনিটে আমাদের সুজ্জি মামা হাই গাইজটা বলেছেন, মানে তিনি বলেছেন ইয়েস আই এম হিয়ার, এবং তারপরে তিনি তো কখনো খেল দেখান, কিন্তু ওই যে আমাদের সঙ্গে আবার মেঘমাসি রয়েছে, তিনি কখনো কখনো তার ওই বৃষ্টি মামাকে এনে ব্যাপারটাকে একটুখানি বেতাল করে দেন আর কি। সব কিছু নিয়েই এখন মোটামুটি আমাদের দিনকাল কাটছে এই ঘন ঘোর বরিশাতে। কিন্তু ব্যাপারটা হলো, মানে কাজের কথা যেটা, সেটা হলো আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। না ঠিক আছে, মানে 40-45টা আমরা এত সহজে নিয়ে নিতে পেরেছি, এটাও খুব একটা অসুবিধে হবে না। এবং মিনিমাম টেম্পারেচার কিংবা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। আসলে এটা যে কখন হয় সেটা আত্মীয়ও বুঝতে পারে না, তুমি বুঝতে পারো কি না জানি না। আমার তো বাবা সবসময় মনে হয় যে শীতকালটা কেন এত তাড়াতাড়ি চলে যায় সুপর্ণা। যাই হোক, আজকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি 98% সর্বোচ্চ এবং সর্বনিম্ন 68% এছাড়া একটা বিশেষ সতর্কতা কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া ভালো, তার কারণ আজকে যেটা জানা যাচ্ছে 40-50 কিলোমিটার বেগে কিংবা সেটা 60 কিলোমিটার বেগ পর্যন্ত যেতে পারে সেরকম ঝোড়ো হাওয়া বওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী বেশ কিছু এলাকায়। তাই যারা মৎস্যজীবী, যারা মাছ ধরতে যান, তাদের জন্য আজকের দিনটাতে সমুদ্রে মাছ ধরতে না যাওয়াটাই ভালো, না যাওয়াটাই সেফ। কিন্তু লাইফে কোনো রকম টেনশান নিলে তো হবে না, না আসবে ঝড়, আসবে বাদল, কত কী হবে, কারণে অকারণে জীবনে অনেক রকমের ওঠা পড়া নানা কিছু হবে। বাট তোমার স্ট্রেস রিলিভার তো রয়েছে আত্রেয় অনলি অন 107 FM রেনবো, আর বাকিটা নমস্কার কলকাতা। তোমার পছন্দের গানের রিকোয়েস্ট পাঠিয়ে দাও তো 9903653992।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: উৎপল মাইতির বেহালা থেকে এই গানটা শুনতে ইচ্ছে করেছে। মনের মতন পাগল পাওয়াটা সহজ কিনা জানি না, কিন্তু মনের মতন গান কিন্তু গান মিলান্তিতে পাওয়া যায় 107 FM রেইনবোয়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজকের দিনটা না অনেক কিছু স্পেশাল আছে, মানে জেনেই খুব ভালো লাগছে যে আজকা দিন বহুত স্পেশাল হ্যায় আর উস দিন আত্রেও তোমার সঙ্গে একদম সকাল সকাল আড্ডা মারনে কে নিয়ে চলা আয়া হ্যায়। হ্যাঁ, মানে এইরকম খামখেয়ালিপনা যদি তোমার করতে ইচ্ছে করে, এরকম উল্টোপাল্টা হিন্দি তোমার যদি বলতে ইচ্ছে করে, যেটা ঠিক নয়, যেটা দেখে যে কেউ জাজ করতে পারে, ওই যে দেখো না সকাল থেকেই কিছু কিছু লোকজন একদম তাদের জাজমেন্টটা পাস করার জন্য রেডি হয়ে থাকে, তাহলে তাদেরকে তুমি বলতেই পারো যে মাঝে মাঝে একটুখানি কল্পনার মধ্যে চলে যাওয়া, মাঝে মাঝে একটুখানি রিয়ালিটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু ইমাজিনেশনের মধ্যে যাওয়া, একটু ছোটবেলার খামখেয়ালির মধ্যে যাওয়া, একটু অন্যরকম কিছু ভাবা যেটা ওই বাস্তবে আপনার দুয়ে দুয়ে চারটার সঙ্গে ঠিক মেলে না, সেইটা করাটা কিন্তু কোনো ভুল নয় বস। তার কারণ আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে, মানে আজকে আন্তর্জাতিক পরী দিবস। হ্যাঁ, পরী, এই ফেয়ারি ব্যাপারটা এটা তো একেবারে ছোটোবেলা থেকে খুব ফেয়ারলি আমাদের জীবনের মধ্যে ঢুকে যায়। আমরা ছোট থেকে জানি পরীরা দুটো ডানা নিয়ে আসে ওপর থেকে, হাতে আবার তাদের একটা রকম ওই জাদুকাঠি থাকে। আমাদের এই বাংলার পরীরা একরকম, বিদেশের পরীরা আরেক রকম, যদিও একটা সময়ের পরে বিশ্বের সমস্ত পরীকেই একরকম মনে হয়। আবার জীবনের বিভিন্ন সময় কত রকম পরী, যাদের ডানা আছে, যে ডানা নেই, নানা রকমভাবে জীবনে ধরাটরা দেয় ঠিকই, কিন্তু ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে বলে যে কিছু একটা আছে, সেটাও যে এরকমভাবে সেলিব্রেট করা হয়, এবং মূলত শিশু সাহিত্য কিংবা ছোটদের কল্পনা, ছোটদের ইমাজিনেশন, ছোটদের ফ্যান্টাসির দুনিয়াটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য যে ফেয়ারিদের কনসেপ্টটা এসেছিল, সেইটাকে নিয়ে যে ধীরে ধীরে ধীরে ধীরে এতটা বড় করে তোলা হয়েছে, এবং তারপরে বিভিন্ন লিটারেচারে, বিভিন্ন গল্পে পরীরা যে কত কী কাণ্ড ঘটিয়ে ফেলেছে, মানে সে তো বলার কথা নয়। তো মোটামুটি পরীদের দেখলে আমাদের যেটা মনে হতে পারে যে সকাল সকাল একটুখানি ঘুম থেকে উঠে বিছানাটা ছেড়ে একটা গা ঝাড়া দিয়ে আড়মোড়া টাড়মোড়া ভেঙে একটু হালকা এক্সারসাইজ করে কানে 107 FM রেইনবোটা রেখে মোটামুটি নিজের ওই মনের দুটো ডানা মেলে কোথাও একটা উড়ে চলে যাওয়া যায়। মানে দেখো, বারবার করে উঠতে তোমাকে হবেই, সেইটাই না পরীরা কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে গেছে আর কি। ওই জন্য আজকে ইন্টারন্যাশনাল ফেয়ারি ডেতে যদি তোমার কখনো একটু ডাউন মনে হয় নিজেকে, তখন ভাববে যে পাখিদের যেরকম পাখনা আছে, পরীদেরও আছে, আর তোমারও আছে দুটো নয় অনেকগুলো ডানা, সেগুলো কোথাও দেখা যায় না, ওগুলো মনের কোনো একটা গভীর গোপন ঠিকানায় রাখা থাকে, সেই ঠিকানাটা খুঁজে বার করতে পারলেই কেল্লা।

দেখো বাবু, সকালবেলা আবার খুব বেশি উড়ে টুড়ে একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে দিও না। না, আমি জানি তুমি স্বপ্ন দেখছিলে এবং সেই স্বপ্নে আমি জল ঢালবো না, তার কারণ আজকে জল ঢালার দিন নয়, জলে নামার দিন। কত শত দিন যে পৃথিবীতে আছে তা কে জানতো, আত্রেও কিছু কিছু জানে। তুমি যদি আরও অনেক কিছু জানো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে টুক করে জানিয়ে দাও। কিন্তু কিন্তু কিন্তু ওই যে বলছিলাম, আজকে ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে, মানে পরিদের দিন, মানে ওড়ার দিন, উড়ু উড়ু হওয়ার দিন। না, শুধুমাত্র উড়লেই তো হবে না, মাঝে মাঝে মাটিতে পাটা রাখতে হবে, নইলে সমস্ত আশায় জল ঢালা হয়ে যাবে। বাট সকাল সকাল জল ঢালার কথা বলবো না, শুভ শুভ বলো। তাই আত্রেও বলছে আজকে জল ঢালার দিন নয়, জলে নামার দিন। তার কারণ আজকে সুইম আ ল্যাপ ডে। আমি জানি ব্যাপারটা একটুখানি কঠিন মনে হতে পারে যে এ আবার কি উদ্ভট দিন রে বাবা, সুইম আ ল্যাপ ডে। কিন্তু আসলে বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে যে সাঁতার কাটাটা তো আমাদের জীবনে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে এমন একটা এক্সারসাইজ যেটাতে তোমার একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু অ্যাক্টিভ থাকবে। এবং আগেকার দিনে বা আমরা যখন বড় হয়েছি তখন সাঁতার কাটাটা মোটামুটি আমাদের ডেলি রুটিন খেলাধুলোর একটা পার্ট ছিল আর কি, যদিও তখন থেকে আস্তে আস্তে ওই সুইমিং পুল ব্যাপারটা এদিক ওদিক চলে এসেছে এবং যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। তার কারণ সত্যিই সাঁতার কাটার আলাদা করে কোনো জায়গা নেই এবং সাঁতারটা তো একটু সেফলি কাটাই ভালো, শুধু শুধু জলে নেমে থই হারানোর কোনো মানেই হয় না। তাই জন্য তোমার যদি ইচ্ছে করে সাঁতার শিখতে, তাহলে তুমি কিন্তু আজকের দিন থেকেই সেটা শুরু করে দিতে পারো। কিংবা তোমার যদি অনেক দিন ধরে সাঁতার কাটার ইচ্ছেটা মনের মধ্যে সুপ্ত বাসনা হিসেবে লুকিয়ে থাকে এবং কিছুতেই সময় হচ্ছে না, তাহলে আজকে যেভাবেই হোক একটু সময় বের করে সাঁতার কাটার একটা রেজলিউশন নাও। কারণ আজকের এই যে সুইম আ ল্যাপ ডে, এই দিনটার মেন উদ্দেশ্যটাই হলো যে মাঝে মাঝে জলে নেমে কিছুটা সাঁতার কাটলে, অন্তত কয়েকটা ল্যাপ করলেও আমাদের শরীরটা অনেকটা ফিট থাকবে, অনেকটা চাঙ্গা থাকবে, যাতে করে মোটামুটি কোনো আশায় জল না পড়েও একেবারে সেই সমস্ত আশাগুলো ফড়িংয়ের মতন উঠতে পারে। দেখো বাবু, আবার সাঁতার টাতার কাটতে নেমে জল ফড়িং হয়ে যাও না, তখন আত্মীয়কে দোষ দেবে, এসব কিন্তু আমি সইতে পারবো না।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: কি ব্যাপার বলতো, সকাল সকাল কি আকাশের মুখ ভার এবং বৃষ্টিকে আরম্ভ হয়ে গেছে, তার কারণ উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তীর এই গানটাই কেন শুনতে ইচ্ছে করলো? যাই হোক, শুনে নিই।

0: আচ্ছা, একটুখানি রিমঝিম ধারা হলেই কি তোমার মনটাও একটু খিচুড়ি খিচুড়ি করে? তাহলে একটা হালকা করে ফুড ফান্ডা হয়ে যাক না নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। ফুড ফান্ডা, ফান্ডা।
0: হ্যাঁ, আমি জানি জানি সকালবেলায় প্রচুর কাজ, এবং সেই কাজ করার জন্য একটুখানি তো সময়টা দেখে নেওয়াটা দরকার। সে যতই রান্না করতে বসি না কেন, আজকে তো রোববার নয় বলি কটা বাজে সে খেয়াল আছে? স্টুডিও ক্লক বলছে 7:44 হয়ে 52 সেকেন্ড হয়ে গেল। আজকের সঙ্গে তুমি শুনছো নমস্কার কলকাতা, আর এই মুহূর্তে তোমাকে একদম সিম্পল একটা রান্নার কথা বলবো, কিন্তু সেটা যথেষ্ট টেস্টি হতে পারে এবং 8 থেকে 80 সেটা পছন্দ হয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো তুমি সেই রান্নাটা, অ্যান্ড দ্যাট ইজ রাইস খিচুড়ি, মানে সোজা বাংলায় বললে ভাতের খিচুড়ি। এটা তুমি কি করে করতে পারো, মানে ওই একই ভাত ডাল প্রত্যেক দিন আর ভাল লাগে না, বুঝেছো? আরও সমস্ত মুখে রচে না, জিন্দগি মে কুছ ভ্যারাইটি হোনা চাইয়ে। সেই জন্য ভ্যারাইটিস জিনিস না নিয়েও তুমি কীভাবে এই রাইস খিচুড়িটা তৈরি করতে পারবে? ধরো তুমি যদি মোটামুটি একটা অল্প পরিমাণে তৈরি করতে চাও, তাহলে 2 থেকে 3 কাপ মতন তুমি ভাত নাও, চাল নাও, এবং তার সঙ্গে তুমি 1 থেকে 3 কাপ মতন মুগ ডাল নাও, ঠিক আছে? তার সঙ্গে 3.5 কাপ মতন জল নাও, তার সঙ্গে তুমি পরিমাণ মতন একটু হলুদ নাও, 1 চামচ তেল নাও, সেটা তুমি নাও দিতে পারো যদি তুমি খুব হেলথ কনসিয়াস হও, আসলে আত্মীয় তো অতটা নয়, সেজন্য মাঝে মাঝে বলে ফেলে আর কি। আর 2 চামচ ঘি নাও, আর একটু নুন নাও। এইবারে ব্যাপারটা যেটা তুমি করবে, ওই যে 2-3 কাপ চাল তুমি নিয়েছো সেটা তুমি একটা পাত্রে ঢালবে, আর সেটার মধ্যে ওই 1 থেকে 3 কাপ যে ডাল নিয়েছো সেটাকেও একটা পাত্রে ঢালবে, দুটোকে বেশ ভালো করে মিশিয়ে টিশিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দেবে। তারপরে একটা 3 থেকে 5 লিটারের ক্যাপাসিটির প্রেশার কুকারের মধ্যে সেটাকে চটপট দিয়ে দাও, তার মধ্যে একটু হলুদ দিয়ে দাও, 1 চামচ তেল দিয়ে দাও যদি ইচ্ছে করে, আর তার সঙ্গে ওই 3.5 কাপ জলটা নিয়েছিলে ওটাও দিয়ে দাও, এবং তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দাও, একটু টেস্ট করে দেখে নেবে। হ্যাঁ, কারণ জীবনে ওই কোনো কিছু খুব বেশি হয়ে গেলে টক্সিক হয়ে যায়, খাবারেও নুনটা খুব বেশি হয়ে গেলে একদম টক্সিক হয়ে যায়। এবং তারপরে তুমি প্রেশার কুকারে গুনে গুনে 1, 2, 3, 4 না, ড্যান্স ফ্লোরে যেতে হবে না, গুনে গুনে তুমি মাত্র 1, 2, 3, 4 চারখানা সিটি দেবে, এবং সেই সিটি যেই প্রেশার কুকারে পড়ে যাবে গ্যাসটিকে বন্ধ করে দেবে। আরে বাবা, মাঝে মাঝে যেরকম মানুষকে একটু ছেড়ে দিতে হয়, প্রেশার কুকারকেও ছেড়ে দিতে হয়, ওই যে আঁচটা এতক্ষণ তৈরি হয়েছে ওই ভাবেই আস্তে আস্তে ব্যাপারটা তৈরি হবে। 8 থেকে 10 মিনিট ওয়েট করো ঘড়ি দেখে, তারপরে প্রেশার কুকারটা খোলো, দেখবে তোমার রাইস খিচুড়ি ইজ রেডি। এবার সেটাকে তুমি পাঁপড় দিয়ে, আলু ভাজা দিয়ে, কিংবা ডিমের অমলেট দিয়ে না কি দিয়ে দেবে সেটা পরের কথা, যাই করো না কেন সেটা একটু আত্মীয়কে বলতে পারো, কারণ আত্মীয় না আমার একটা দোষ আছে, ওই খাবারের কথা বললেই কেমন একটা খাই খাই খাই খাই মনটা করে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে।

0: আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: 9903653992 তে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, গুড মর্নিং দাদা, আমি ছোটবেলায় সাঁতার কাটা জানতাম এবং ছোট থেকেই সেটা জানি এবং এটা একটা বড় ব্যায়াম, তবে আজ আরেকবার জলে নামবো। মানে যেহেতু আত্রেয় বলে দিয়েছে যে 24 জুন আজকে দিনটা হচ্ছে সুইম আ ল্যাব ডে, তাই একটুখানি নেমে সাঁতার কাটা অন্তত কয়েকবার এপার ওপার করা, একটুখানি সাঁতার কাটা যাতে একটু ফিটনেসটা মেনটেন থাকে, এইটাই হচ্ছে আজকের দিনের মূল মোটো। বাট এবং সেটা শুনে যে নিবেদিতা সেনের এরকম ইচ্ছে করেছে আজকে আবার সাঁতার কাটতে, তার জন্য আত্রেয় ইজ ভেরি হ্যাপি। কিন্তু আজকের দিনটা কিন্তু ঐতিহাসিকভাবেও ভীষণ ভীষণ ভীষণ বিখ্যাত। কি জন্য জানো? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের কথা আমরা যতটা আলোচনা করি, রানী দুর্গাবতীর কথাটা কি ততটাই আলোচনা করি? ওই যে গন্ড কিংডম, গন্ড রাজ্য, মানে সেই এখনকার যেটা মধ্যপ্রদেশ আর কি, তার আশেপাশে যে রাজত্ব, তা সেই সময় গন্ড কিংডম কিংবা সেই গন্ড সাম্রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাবতী। মানে সেই সময় সাধারণত একজনকে এই রকম একটা রাজত্বের রানী হিসাবে পাওয়াটা খুব একটা ইউজুয়াল ব্যাপার ছিল না। আমরা জানি সেই সময় রাজাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু বিশেষ কারণবশত তাকে সেই সময় সেই রাজ্যের দায়িত্ব নিতে হয়েছিল। আর তারপরে যে ব্যাপারটা হয়েছিল যে তার উপরে সেই সময় মুঘল সাম্রাজ্যের যারা ছিলেন তাদের তরফ থেকে বিরাট অ্যাটাক আসে, একটা সাংঘাতিক রকমের যুদ্ধ হয়, কিন্তু রানী দুর্গাবতী কিন্তু হেরে যাননি। সেই সময়ের একজন রানী হওয়া সত্ত্বেও তিনি একদম সশস্ত্র যুদ্ধতে নেমেছিলেন এবং প্রথমের দিকে তিনি জয়লাভও করেছিলেন, কিন্তু আলটিমেটলি যেটা হয় এমনভাবেই মুঘল সাম্রাজ্যের তখন আকবরের রাজত্বকাল চলছে এবং তারা এমনভাবেই তাদের সেই রাজত্ব, তাদের সেই এলাকা এই সমস্তকে ঘিরে ফেলে, এমনভাবেই অ্যাটাকটা প্ল্যান করে যে রানী দুর্গাবতী তখন বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধে জয়লাভ করাটা হয়তো ভীষণ সমস্যাজনক হয়ে যাবে, হয়তো সেটা ঠিক সম্ভবপর হবে না। এবং তারপরে তিনি যেটা ঠিক করলেন যে যদি সত্যিই তাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে তিনি বীরের মতো মৃত্যুবরণ করবেন, তিনি এমন কোনো মৃত্যুবরণ করবেন না যাতে তাকে কোনো দিন কোনো জেনারেশন বলতে পারে যে সেদিন তিনি সেই যুদ্ধক্ষেত্র থেকে ভীতুর মতো পালিয়েছিলেন। তিনি ঠিক করলেন মৃত্যু যদি আসেই তাহলে সম্পূর্ণ সম্মানের সঙ্গে সেই মৃত্যুকে আনা দরকার। যুদ্ধক্ষেত্র থেকে একমাত্র কাওয়ার্ডরা পালিয়ে যায়, যারা সত্যিকারের বীর তারা পালিয়ে যায় না। জীবনের যুদ্ধক্ষেত্রের জন্য সেটাই ভীষণভাবে অ্যাপ্লিকেবল। এবং আজকের দিনটাই 24 জুন, এই দিন কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন রানী দুর্গাবতী। তাই জন্য আজকের দিনটা তার দেশের জন্য শহীদ হওয়ার দিন। তিনি ঠিক করেছিলেন যে তিনি প্রাণ দিলে একমাত্র তার দেশের জন্যই প্রাণ দেবেন। এখনও গায়ে কাঁটা দেয় ভাবলে যে আমাদের দেশেই এমন কত শত বীর যোদ্ধারা ছিলেন, যারা শুধুমাত্র পুরুষ নয় নারী যোদ্ধাও এমন ছিলেন, যারা একদম বুক চিতিয়ে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে গেছেন দেশের সম্মানের জন্য। আজকে আরও একবার 107 FM রেইনবো থেকে আত্রেয় তাদেরকে একটা বিগ বিগ বিগ স্যালিউট জানাচ্ছে, প্রণাম জানাচ্ছে। ঠিক 8:02 নিয়ে ফিরবো আবার নমস্কার কলকাতা, অনলি অন 107 FM রেইনবো। স্টে টিউনড।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। তামিলনাড়ু সরকার ভেত্রি তামিজাগাম শীর্ষক প্রকল্প অনুমোদন করেছে। এর আওতায় তামিলনাড়ুতে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারগুলো যে সমস্ত নবজাতকের জন্ম সরকারি হাসপাতালে হবে তাদের 1 গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার হিসেবে দেওয়া হবে। তামিলনাড়ু সরকার 755.83 কোটি টাকার বার্ষিক বাজেট বরাদ্দ করেছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে ডিজে সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গতকাল সিআইডির পক্ষ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 30 জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। রাজ্যে মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওইদিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আরে বাদ দাও তো, অফিসের ডেডলাইন নিয়ে কি তোমার টেনশনটা আজকাল খুব বেশি হয়? তোমার কি সকাল থেকেই উঠে মনে হয় বাবা আজকের দিনটায় আবার কি হবে, কি জানি কি জানি? উফ, এই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে এই যে শ্রেয়া ঘোষাল তোমাকে যেরকম ভাবে বলে দিল একদম সকাল সকাল 107 FM রেইনবো থ্রুতে, প্রজাপতি এমন মেলুক পাক না যত দূরে যায় চলে যাক না, যাক যাক যাক যাক যাক, যত রকমের নেগেটিভিটিস আছে ওইগুলো তোমার থেকে অনেক দূরে যাক, আর তোমার যত রকম পজিটিভ ভাইব আছে, তোমার যত কিছু ভালো ভাববার আছে, সেই ভাবনা চিন্তাগুলোকে সুদূর প্রসারি করে দাও। বাট মনে রাখো, সেই সমস্ত ভাবনা চিন্তা সব কিছুর মধ্যে 107 FM রেইনবোটা যেন থাকে, তার কারণ আত্রেয় তোমার সঙ্গে নমস্কার কলকাতা নিয়ে রয়েছে একদম অ্যাবসলিউটলি লাইভ। এবং যেহেতু আজকের দিনটা 24 জুন হচ্ছে সুইম আ ল্যাব ডে, মানে সাঁতার কাটার দিন, একটুখানি জলে ঝাপাং করে ঝাঁপিয়ে কয়েক পার এপার ওপার করে সাঁতরে নেওয়ার দিন, তাই সৌভিক সরকার কসবা থেকে বলছে, সুপ্রভাত দাদা, আমি কিন্তু সাঁতার পারি, অনেকদিন কাটিনি, শুনেছি সাঁতার কেউ ভোলে না, তাও আমি করে দেখছি, দেখি অফিস ফিরে রাতে পুকুরে সাঁতার কাটবো আমি। মানে এই যে আজকে আত্রেয় বলেছে যে সুইম আ ল্যাব ডেতে পারলে একটু সাঁতার কেটে নাও, ওটা ফিটনেসের জন্য ভীষণভাবে দরকার, এবং সৌভিক সেটা শুনছে, এটাতে কিন্তু মুঝে বহুত আনন্দ হওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই রাত্রিরে অফিস থেকে ফিরে সাঁতার কাটবে তো, দেখো বাবা আবার বর্ষা টর্ষা তো আছে, ঠান্ডা ঠান্ডা লাগিয়ে ফেলো না, তখন আবার আত্রেয় খুব কষ্ট পাবে। গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে বলছেন, শুভ সকাল।

তাহলে প্রথমেই বলি, সত্যি আজ 24শে জুন আমার কাছে ভেরি স্পেশাল ও খুব ভালো লাগার কারণ, আমার প্রিয় নমস্কার কলকাতা অনুষ্ঠানে আমার প্রিয় আরজে ফ্রেন্ড আত্রেয় দাকে পেয়েছি। থ্যাংক ইউ গোপাল সিনহা। এবার আজকের কথা বলি, আজকে পরিদের দিন না না, আমি মনে করি পরিদের দিন প্রতিদিন শুধুই ডানা না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রূপকথার গল্পের পরিদের কথা আমি পড়েছি, তাদের কাছে জাদুদণ্ড থাকতো, তারা সেটা দিয়ে ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিতে পারতো আর ভালো কাজগুলো পরিরা করে থাকতো। রূপকথার পক্ষীরাজ, রাজকুমার, রাজকন্যা পরিদের গল্প শুনিয়ে ছোট্ট বাচ্চাদের রাত্রিতে মা ঠাকুমা ঘুম পাড়াতেন। আমার কথাই বলি, আমি পরি না হলেও আমার মনের ডানা তো আছেই, কত ভালো লাগার জায়গাগুলো থেকে ঘুরে আসতে পারি। বাস্তবের মাটিতে পা দিয়েই কল্পনার মাধুরী মিশিয়ে মাঝে মধ্যে এই রকম মনের আনন্দে ঘুরে বেড়ালে আমার তো একদমই মন্দ লাগে না। একদম কারেক্ট আছে বস, তুমি একদম ঠিক বলেছ। জাস্ট মন মেজাজ ফুরফুরে হয়ে যায় এবং কাজেও এনার্জি পেয়ে থাকি। এবার সাঁতার কাটার কথা বলি। সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম, আর এটাও শুনেছি সাঁতার কাটা যে শিখেছে সে সহজে জীবনে কোনো সময়ই ভুলে যাবে না। না না না, সাঁতার কাটা একবার শিখলে ভোলা কঠিন, সাইকেল চালানো একবার শিখে গেলে ভোলা কঠিন, প্রেমে পড়ে সেই প্রেম ভেঙে গেলে সেই প্রেমের কথা ভোলাও কঠিন, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা খুব সোজা সেটা আত্রেয়কে 107 FM রেইনবোতে শোনা নমস্কার কলকাতায়। তো আপাতত যেহেতু সবই মিলে মিলে যাচ্ছে, এই পরিদের ভাবনা চিন্তা, তোমার ভাবনা চিন্তা, আমার ভাবনা চিন্তা, তাই জন্য একটু মিলেমিশে গেলে কোথায় যাওয়া যায় দেখা যাক। আর তোমার জন্য 9903658992 খোলা থাকলো। তোমার পছন্দের গান কোনটা আজকে সকাল সকাল শুনতে ইচ্ছে করছে সেটা চট করে জানিয়ে দাও তো, দেখি কতটা মিলিয়ে দেওয়া যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ধরো যন্ত্রের ঠেলায় তোমার প্রত্যেক দিন একটা না একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তার মানে ওই যে সকালবেলা যে যন্ত্রটা তোমার ঘুম ভাঙানোর দায়িত্ব নেয়, দ্যাট ইজ অ্যালার্ম ক্লক, সেইটা নয় ঠিক করে বাজছে না, নইলে সেটা বেজে বেজে বেজে বেজে বন্ধ হয়ে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, তোমার জিমে যেতে দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, বাজার যেতে দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, আর কী না কী হচ্ছে, রান্নাবান্নায় দেরি হয়ে যাচ্ছে, মানে চারিদিকে একেবারে ঘেঁটে ঘ টাইপের একটা পরিস্থিতি। এমতো অবস্থায় তুমি কী করতে পারো? না, তুমি কি ভাবছো যে তোমার ঘুমটা গাঢ় হচ্ছে বলে তোমার ঘুমটা ভাঙছে না, অ্যালার্ম বেজেই যাচ্ছে? আরে বাবা, একটা ডিপ ঘুম হওয়াটা যে কী জরুরি তা তুমি কেয়া জানো? তো ব্যাপারটা হচ্ছে যে ডিপ ঘুমটা হোক ভালো কথা, তুমি খুব শান্তিতে ঘুমো, বাট সকালবেলায় তোমার যদি ওই টিপিক্যাল টিং টিং টিং টিং টিং টিং টিং টিং অ্যালার্ম ক্লক শুনে ঘুমটা না ভাঙে, তাহলে তুমি কি করবে? একটা ভেতরের খবর দিই, আত্রেয় এটা বহু বছর ধরে প্র্যাকটিস করছে বলেই আজকে তোমাকে নমস্কার কলকাতায় বলছে 107 FM রেনবোতে। তুমি না একটা ঢিনচাক টাইপের গান লাগিয়ে দাও তো অ্যালার্মে, দেখো যে তোমার ঘুম সঠিক সময় মতো ভাঙে কি না। মানে ব্যাপার হচ্ছে, ধরো তোমাকে যদি মা খুব শান্ত ভাবে এসে বলে, বাবু সকাল হয়ে গেছে উঠে পড়, তুমি কি উঠবে? বাবু ওঠ, দেখ কটা বাজে, তুমি উঠবে না। তারপর ধরো ফ্যানটা বন্ধ করে দিল, তুমি তাও কোনোভাবে ফ্যানটা চালিয়ে আবার ঘুমিয়ে পড়লে। কিন্তু যদি তারপরে একটা জোরে আওয়াজ রান্নাঘরের দিক থেকে ছুটে আসে, বাবু উঠে পড়, কটা বাজে, কি হচ্ছেটা কি, তাহলে তুমি যেরকম তাং করে উঠে পড়ো, ঠিক সেরকমভাবে ওই রকম হাই আলট্রা প্রো ম্যাক্স লেভেলের এনার্জেটিক একটা অ্যালার্ম দিয়ে দাও। একটা ভেতরের খবর বলি, আজকে বহু বহু বহু বছর ধরে আত্রেয়র ফোনের অ্যালার্ম হচ্ছে ধুম মাচালে। হ্যাঁ, আমি জানি ভদ্র সমাজে সভ্য সমাজে এসব কথা কেউ বিশ্বাস করে না, একেবারে মানে ডাহা গুল মনে করে, কিন্তু বিশ্বাস করো এর মধ্যে কোনো ভুল নেই। আজ বহু বছর ধরে এই মন্ত্রেই আমার জীবন চলছে, ওই ধুম মাচালে শুনে প্রত্যেক দিন সকালবেলায় আমার ঘুম ভাঙে। তার কারণ আগে ওই সমস্ত টিপিক্যাল নরম অ্যালার্ম দিয়ে আমি দেখেছি যে দুনিয়াটা নরম অ্যালার্মের জায়গা নয়, ওই অ্যালার্মে আমার জীবনেও ঘুম ভাঙতো না, শুধু শুধু অ্যালার্মটাকে আমি কষ্ট দিতাম, সেই জন্যই এমন ডিসিশন নিতে আমি বাধ্য হয়েছি। তুমিও এরকম একটা ধুম মাচালে টাইপের অ্যালার্ম দিয়ে দিতে পারো, বা যে কোনো পছন্দের গান দিয়ে দিতে পারো। না, তাতে যদি তুমি আবার সকালবেলায় হঠাৎ করে শক্ট হয়ে যাও, তাহলে পরে আত্রেয়কে দোষ দিও না। আমি বাবা সাদা মনে বলে দিয়েছি, আমার তো কাদা টাদা নেই মনে, সে যতই বাইরে বৃষ্টি হোক আর কাদা জমুক না কেন। তো মাঝে মাঝে না এরকম কিছু কিছু উইয়ার্ড কাজকর্ম

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: রূপা শর্মিষ্ঠা মুখার্জির হাওড়া থেকে এই গানটা শুনতে ইচ্ছে করেছে। পয়েন্ট টু বি নোটেড, দেশু 7 কিন্তু আবার আসছে এই পুজোয়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কিছু কিছু সত্যি ঘটনা গল্পের মতোই ভালো আর সত্যির মতোই ভালো। তার কারণ হচ্ছে, যদি 2007 সালের কথা বলি তাহলে সেই সময় লিওনেল মেসিকে তখনকার একটি বিখ্যাত সংস্থা, তারা ঠিক করেছিলেন তাদের একটি চ্যারিটি ক্যালেন্ডার তৈরি করা হবে এবং সেই জন্য লিওনেল মেসির ছবি নিয়ে ফটোশ্যুট করা হবে। কিন্তু শুধুমাত্র সেখানে মেসিই থাকবেন না, সেখানে একটা ছোট্ট বাচ্চাও থাকবে। এবং সেই সময় রকফান্ডা এই অঞ্চলের বসবাসকারী এক দম্পতি, তারা একটি লাকি ড্র জিতে যান এবং তাদের ছোট্ট বাচ্চা সেই ফটোশ্যুটের জন্য নির্বাচিত হন, যাকে কোলে নিয়ে লিওনেল মেসি ছবি তুলেছিলেন। এবং মেসি এমনই তখন নাজুক স্বভাবের ছিলেন, তিনি কিন্তু প্রায় ওই বাচ্চাটাকে ধরতেই পাচ্ছিলেন না, ভয় পাচ্ছিলেন। তো তারপর তাদের বাবা মা আবার ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবং বাচ্চাটাকে নিয়ে বেশ ভালো ফটোশ্যুট হলো। মেসির হাতের ছোঁয়া পাওয়া সেই 2007 সালের সদ্যজাত নান্হা মুন্হা বাচ্চা পরশুদিনকে কি করলো জানো? জাস্ট এই দু তিন দিন আগে ওয়ার্ল্ড কাপের সব থেকে অল্প বয়সী গোল স্কোরার হিসেবে মেসির রেকর্ডটাই ভেঙে দিল। 18 বছর বয়সে সে ওয়ার্ল্ড কাপে গোল করছে খেলার 10 মিনিটের মধ্যে। আমি লামিন ইয়ামালের কথা বলছি, স্পেনের লামিন ইয়ামাল। সত্যি মানে কীভাবে যে স্বপ্নগুলো সত্যি হয়ে যায় মাঝে মাঝেই ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখলে বোঝা যায়। ওই 18 ডিসেম্বর 2024 কথাটা কি তোমার এই না 2024 তো নয়, 18 ডিসেম্বর 2022, হ্যাঁ 18 ডিসেম্বর 2022 সেই রাত্রিটার কথাটা কি তোমার মনে পড়ছে, যখন সারা বিশ্ব জুড়ে শুধুমাত্র মেসি মেসি মেসি এই একটাই নাম উচ্চারিত হয়েছিল। ইনফ্যাক্ট এই যে দুদিন আগে যা কাণ্ড তিনি করলেন তারপরে ওই একটাই নাম উচ্চারিত হয়েছে। আসলে কিছু কিছু নাম এইরকমভাবেই বছরের পর বছর ধরে তৈরি হয় যাতে একদিন সারা বিশ্ব একসঙ্গে সেই নামটা ধরে চিৎকার করতে পারে। দেখা যাক, আজকে আমরা মেসি মেসি বলে চিৎকার করি, আগামী কয়েক বছর বাদে এই ইয়ামাল ইয়ামাল ইয়ামাল বা আরও কোনো অন্য নাম ধরে একই রকম গলা ফাটাতে পারি কি না। ফুটবল কিন্তু সবসময় দ্য বেস্ট বস।
0: FM Rainbow Flashback Song.
1: Rainbow Flashback Song.

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: Hay hay hay hay hay hay. Şop kelar şera bana lir tumi futbol.
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: আজকে তো আওয়াজটা একটু করা দরকার বেশি, তার কারণ টুডে ইজ দ্য ডে অফ দ্য মেসিয়া অফ ফুটবল, দ্য ওয়ান এন্ড অনলি লিওনেল মেসি।
7: বাম্পার বার্থডে
6: মানে আজকের দিনটাকে স্পেশাল বলবো না, তো কোন দিনটাকে স্পেশাল বলবো বলো তো? 24 জুন, লিওনেল মেসির জন্মদিন। মেসি সম্বন্ধে কি কিচ্ছু বলে আর আত্মীয় 107 FM রেইনবোতে সময় নষ্ট করবে? আমার তো মনে হয় কিছু বলারই অপেক্ষা থাকে না, তার কারণ সেই মানুষটা যিনি এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রেখেছেন, 18টা গোল ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রেকর্ড এখনও পর্যন্ত। এবং তার সঙ্গে যদি ওই ক্লাব ফুটবলের হিস্ট্রির দিকে যাই তাহলে তো মানে সে আর বলে কয়ে শেষ করা যাবে না। তার কারণ হচ্ছে যে ফুটবল এই নিয়ে এবং এই স্বপ্ন নিয়ে যে বাঙালিরা কী করে এবং মেসিকে নিয়ে যে বাঙালিরা কী করে সেটা একমাত্র বাঙালিরাই জানে। আর ওয়ার্ল্ড কাপটা যেমন আমরা রাত জেগে দেখি, সেরকমভাবে সত্যি যারা ফুটবলের পাগল করা ফ্যান, যারা সত্যি মেসিকে অন্তর দিয়ে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, তারা কিন্তু ওই ক্লাব ফুটবলটাও রাত জেগেই দেখে। তাদের বিভিন্ন ব্যস্ততা শিডিউলের মধ্যেও ক্লাব ফুটবল দেখাটা কিন্তু তাদের মিস হয় না, এবং ওই জন্যই বছরের 365 দিন এবং ওই বছরের নানান সময় নানান সিজনে বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম, কখনো ঠান্ডা, তখন নানাভাবে কোথাও মেসি বাঙালির জীবনের মধ্যে একেবারে ঢুকে পড়েছে। ওই যে দুদিন আগেই যা হলো না, মানে এরমভাবেই তো মেসি স্বপ্ন দেখায়, ওই জন্য মেসি একটা স্বপ্নের নাম। মানে জীবনের পেনাল্টিটাকে মিস করেও যিনি ফোটাতে পারেন হাসি, দ্যাট পারসন ইজ লিওনেল মেসি। আমি কিছুক্ষণ আগেই 18 ডিসেম্বর 2022 কথা বলছিলাম, সেই ওয়ার্ল্ড কাপ জেতা, সেই মেসির হাতে কাপ, এবং তারপরে আস্তে আস্তে ওই ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে নাচতে নাচতে টিমের মধ্যে আসা। আবারও কি ওরকম একটা কিছুর পুনরাবৃত্তি হবে এবারের এই ওয়ার্ল্ড কাপের মরশুমে, নাকি সামথিং এলস ইজ ওয়েটিং? জানি না বস। কিন্তু জীবনে কিংবা বলা যেতে পারে আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, সেই জন্য এ জন্মে একদম মেসির প্রাইম টাইমে তার খেলাটা জমিয়ে দেখতে পারি। মেসি না থাকলে কি বাঙালি বলতে পারতো? ফুটবল বাঙালির প্রাণ আজও।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে। তিন একে তিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে আজকে আত্রেও যা খবর পেল তাতে করে কলকাতা শহরে আজকে মোটামুটি যান চলাচল স্বাভাবিকই রয়েছে সকাল থেকে, এবং যেহেতু আজকে কোনো বড়সড় মিটিং মিছিল ইত্যাদির খবর আপাতত নেই, সন্ধেবেলায় কিছু কিছু ছোট ছোট প্রসেশনের খবর রয়েছে, কিন্তু তার জন্য লালবাজার ট্রাফিক কন্ট্রোল যা মনে করছেন যে আজকে হয়তো শহরে যান চলাচল অস্বাভাবিক কিছু হবে না কিংবা খুব একটা জ্যামট্যাম কিছু হবে না, এখনও পর্যন্ত টাচবুট কোনোরকম দুর্ঘটনার ঘটনা ঘটেনি। এবং আজকে কলকাতার বিভিন্ন রাস্তা যেমন চলে সেখানে যেরকম ট্রাফিক থাকে সাধারণভাবে অফিসার্সে সেরকমই রয়েছে, সেইভাবে কোনো মেজর রুট চেঞ্জও হয়নি। তাই তোমার তো টাইম হয়ে গেছে অফিস বেরোনোর, এবারে বেরোতে পারো, সাবধানে বেরোও, তাড়াহুড়ো করো না। আর শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি, ব্যাপার হচ্ছে দেখো, ভূমি যতই বলুক গাড়ি সিগন্যাল মানে না, সে গাড়ি অন্য গাড়ি, ঠিক আছে? তোমার ওই গাড়িটিকে যদি সিগন্যাল না মানাও তাহলে যে জরিমানাটা হবে সেটা থেকে কিন্তু আত্রেও বাঁচাতে পারবে না, তাই খুব সাবধানে গাড়ি চালাও। 107 FM রেইনবো শোনো, সকালটা সবে শুরু হয়েছে, গিয়ার আপ করো, ঠিক 9:02 আবার নমস্কার কলকাতা নিয়ে ফিরবে আত্রেও।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। তার মতে, এই ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রুখতে ও ইরানে তাঁর পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন গ্রহণের লক্ষ্যে একটি বিল পাশ করেছে। গত রাতে 50-48 ভোটে এই প্রস্তাবটি পাশ হয়। তামিলনাড়ু সরকারি ভেত্রী তামিজাগাহাম শীর্ষক প্রকল্প অনুমোদন করেছেন। এর আওতায় তামিলনাড়ুতে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারগুলো যে সমস্ত নবজাতকের জন্ম সরকারি হাসপাতালে হবে, তাদের 1 গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার হিসেবে দেওয়া হবে। এই প্রকল্পের জন্য তামিলনাড়ু সরকার 755.83 কোটি টাকার বার্ষিক বাজেট বরাদ্দ করেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ তথ্য জানান। ডক্টর লাহিড়ি আরও উল্লেখ করেন যে গত ত্রৈমাসিকে ভারতের রপ্তানি 1,84 লক্ষ কোটি ডলারে পৌঁছেছে এবং আমদানি বৃদ্ধি পেয়েছে 6.5%। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। IMO-র মহাসচিব আর্সেনিও ডোমিগেঞ্জ এক বিবৃতিতে জানিয়েছেন যে এই উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এবং নিরাপদ নৌ চলাচলের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। গ্রুপ এল এর অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া DR কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচটি গোলশূন্য অবস্থায় রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: না, ব্যাপারটা হচ্ছে রূপঙ্কর অনেকদিন আগেই বুঝতে পেরেছিলেন যে সকালবেলায় উঠে যদি তুমি খুব বেশি উদ্ভট কিছু ভাবনা চিন্তা করো, আকাশ বাতাস পাতাল সব ভেবে ফেলো, তাহলে এই যে লাস্টে যেরকম সব তালেগুলো জগা খিচুড়ি পাকিয়ে গেল না, সেই রকম হবে। সেই জন্যই খুব একটা ভাবনা চিন্তা করতে বারণ করেছেন। খুব একটা দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। যখনই সকালবেলায় উঠে একটুখানি মুডটা ডাউন হবে, তখনই 107 FM রেইনবো তো তোমার টিউন করা থাকেই, সেখানে এখন আত্র নমস্কার কলকাতা নিয়ে রয়েছে। তোমার মন খারাপ হতে দেবেই না, আজকের দিনটা তোমার ভালো কাটবেই কাটবেই কাটবেই, দ্যাট ইজ গ্যারেন্টেড। কিন্তু কিছু কিছু ব্যাপার একটু ভাবা দরকার। যেমন এই যে কলকাতার বুকে এখনো ইয়াব বড় একটা রাস্তা রয়েছে যার নাম চিৎপুর রোড, অফিসিয়ালি যেটাকে আমরা রবীন্দ্র সরণি বলি। আচ্ছা, কেন এই জায়গাটার নাম চিৎপুর রোড হলো, এনি আইডিয়া? দেখি আত্রেও কিছু বলতে পারে কিনা।
1: শহরের ইতি কথা।
0: মজার ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটার বয়স কিন্তু এখনকার কলকাতার থেকেও অনেক বেশি। তার কারণ আমরা যদি একেবারে সেই প্রাচীনকালে চলে যাই, মানে সেই মনসামঙ্গলের সময় চলে যাই, সেখানেও এই রাস্তার বা এই চিৎপুরের রেফারেন্স কোথাও একটা পাওয়া যাচ্ছে। এবং একটা সময় নাকি এই চিৎপুর রোডে বাঘের উপদ্রব ছিল, ভাবা যায়। এখন মানুষের উপদ্রবেই কলকাতা শহরে টেকা দেয়, এক সময় আবার চিৎপুর রোডে বাঘের উপদ্রব পর্যন্ত ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ কালের ম্যাপ

যদি আমরা দেখি সেখানে হালিশহর থেকে বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে চৌরঙ্গীর জঙ্গলটা পেরিয়ে যে রাস্তাটা কালীঘাট মন্দির পর্যন্ত বিস্তৃত ছিল সেটাই হচ্ছে চিৎপুর রোড। এবং এই রাস্তাটা পেরিয়েই কিন্তু 1756 সালে কলকাতা দখল করেন নবাব সিরাজউদ্দৌলা। তাই কলকাতার থেকেও প্রাচীন এই রাজপথ এবং 400 বছরের পুরনো এই চিৎপুর রোডটাকে এখন আমরা দুভাগে ভাগ করে নিয়েছি, একটা আপার চিৎপুর রোড আর একটা লোয়ার চিৎপুর রোড। এই চিৎপুর রোডের পাশেই কিন্তু রয়েছে সেই বাড়িটা বা সেই ভবন যেখানে 1828 সালে ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। এমনকি এখনও এখানে সেই ক্লক হাউসটা তুমি দেখতে পারো যেখানে একসময় একের পর এক যুগান্তকারী নাটক প্রত্যেক দিন অভিনয় করা হতো। একসময় কিন্তু নীল দর্পণ নাটকটাও এইখানে অভিনয় করা হতো ক্যালকাটা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটির পক্ষ থেকে। আর আমাদের সবার সমস্ত সময়ের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এবং সেটাও এই চিৎপুর রোডেরই সাইডে। আবার 1926 সালে এখানে নাখোদা মসজিদ তৈরি হয়। তাছাড়াও এই চিৎপুর রোডের পশ্চিম দিকেই কিন্তু মা চিত্তেশ্বরী দুর্গার মন্দির রয়েছে। এবং অনেকে মনে করেন যে 1610 সালে নির্মিত এই চিত্তেশ্বরী দুর্গা মন্দিরের নাম থেকেই এই জায়গাটার নাম চিৎপুর হয়। আবার অনেকে মনে করেন যে কালীঘাট এই সমস্ত অঞ্চল, তারপরে আরও বিভিন্ন যে অঞ্চল আছে কলকাতায় সেখান থেকে অনেক পটুয়া চিত্রকর তারা এই এলাকাটায় এসে বসবাস করতে শুরু করেন এবং সেই জন্য এই জায়গাটার নাম হয়ে যায় চিৎপুর রোড। আবার এই চিৎপুর রোডের পাশেই কিন্তু রয়েছে একটা পবিত্র ধর্মস্থান যেটা 1852 সালে নির্মিত হয়েছিল, সেটার নাম গোলকুঠি ইমামবাড়া। এছাড়া গোপাল উড়ের নামটা আমরা খুব একটা বেশি আমাদের চলায় ফেরায় শুনতে পাই না, কিন্তু তিনি একসময়কার বিখ্যাত একজন শিল্পী এবং তিনি একসময় ফেরি করে করে বেড়াতেন চাঁপা কলা। সেই ফেরি করার শুট থেকে তিনি একজনের কি বলবো নজরে পড়ে যান এবং সেখান থেকে তাকে ডেকে এনে শিল্পী হিসেবে ট্রেনিং দেওয়া হয়, গানের ট্রেনিং দেওয়া হয়। তারপর সহজ সরল বাংলায় গান লিখে তিনি ভীষণ জনপ্রিয় হন এবং যাত্রা জগতের একটা নাম হয়ে ওঠেন। তাই অনেকে বিশ্বাস করে যে খুব একটা ডকুমেন্ট পাওয়া যায় না, বাট সেইখান থেকেই এই চিৎপুর রোডটা বাংলার যাত্রাপালার সমস্ত অফিসের একেবারে মেন এপিসেন্টার হয়ে ওঠে। আজও যদি তুমি চিৎপুর রোডে কখনো ঘোরো তাহলে দেখবে পরপর পরপর বাংলার সমস্ত বিখ্যাত যে সমস্ত যাত্রা দল আছে তাদের অফিসটা কিন্তু এই চিৎপুর রোডেই। আসলে কলকাতাটা না সবসময় ওই ক্যাবে করে কিংবা কোনো যানবাহনে করে ব্যস্ততার মধ্যে চেনা যায় না, মাঝে মাঝে একটুখানি হেঁটে দেখতে হয়। আমি জানি খুব গরম, কিন্তু ওই আর কি, তাও তার মাঝে মাঝে কলকাতার জন্য ইতনা তো বানতা হয়, কি বলো বস।

0: দেখো কলকাতায় তুমি হাঁটবে কি হাঁটবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু 107 FM রেইনবো ছেড়ে কোথাও যেও না বস, কারণ নমস্কার কলকাতা চলছে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: আজকে সুইম আ ল্যাপ ডে, মানে একবার একটু চট করে নেমে গিয়ে পুকুরে বা যে কোনো জলাশয়ে কিংবা সুইমিং পুলে চট করে সাঁতার কেটে চলে আসতে পারো, ফিটনেসটা মেনটেন হবে এবং বহুদিনের পুরনো একটা অভ্যেস যেটা হয়তো এখন সময়ের চাপে ব্যস্ততার চাপে ঠিক করে করা হয়ে ওঠে না সেইটাও তুমি করতে পারবে, একটু ঝালিয়ে নিতে পারবে আর কি। কিন্তু এই সুইম আ ল্যাপ ডেতে সাঁতার নিয়ে মনের ভেতর সাঁতার কেটে কত ফিলিংস যে 9903653992 চলে এসছে তার জন্য আত্মীয়কার দিল একদম খুশি সে ভার গিয়া। শাওন বারাসাত থেকে বলছে, আহা সকাল সকাল বিকেল বেলা ভাইবস পাচ্ছি, অল ক্রেডিটস গো টু আত্রেয়দা, থ্যাংক ইউ শাওন। তো শাওন বলেছে, আমি কিন্তু এখনও গরমকালে সুযোগ পেলেই কাছের একটা পুকুরে ঠিক 4 বার এই পার ওই পার করে আসি, আমার সাঁতার কাটতে দারুণ লাগে, দ্যাটস দ্য ভাইব। এই না হলে সুইম আ ল্যাপ ডের মেসেজ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলছেন, সাঁতার কাটার সময় তো নেই, তবে মনের ভিতরে অনেকবার সাঁতার কাটার চেষ্টা করি, পুকুর জলাশয় নেই, কংক্রিটের সুইমিং পুলে সাঁতার কাটা হয়ে গেছে এই এখনকার স্ট্যাটাস বজায় রাখার লড়াই। কি বললে অর্জুন সিং, একদম দিল পে আকে লাগ গয়া ইয়ে বাত। এবং বলেছে, আত্রেয় মাঝে মধ্যেই নমস্কার কলকাতা অনুষ্ঠানে আসা হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমারও কিন্তু বেশ ইচ্ছে করছে মাঝে মধ্যে একটুখানি সকালবেলায় আড্ডাটা দিতে, কারণ আড্ডাটা তো মন্দ জমেনি, কি বলো। ওকে, যাদবেন্দ্র পাণ্ডা পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, আমি পুকুরে সাঁতার কাটি, আজ যেহেতু দশহরা তাই গঙ্গায় সাঁতার কাটার ইচ্ছে আছে, অনুষ্ঠান উপভোগ করছি, মন বেশ ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার যেটা প্রশ্ন যাদবেন্দ্রদার কাছে, যে যাদবেন্দ্রদার হয়তো ক্যালেন্ডারের হিসেবে কালের হিসেবে বয়সটা বেশ অনেকটাই হয়েছে, কিন্তু এখনও কি আপনি সাঁতারটা কাটেন, এটা মেনটেন করেন? আপনি যদি এটা করে থাকেন তাহলে হিউজ স্যালিউট। তার কারণটা হচ্ছে যে বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে না নিয়ে বরঞ্চ ফিটনেসটাকে মেনটেন করাটা যে কতটা দরকার সেটা এখন আমরা প্রত্যেক দিন আরও বেশি করে বুঝতে পারছি, যখন আমাদেরকে কংক্রিটের মধ্যে সাঁতার কাটতে হয় সবসময়। রজত বিশ্বাস নদিয়া থেকে বলছেন, আমরা আগে দল বেঁধে পুকুরে গিয়ে সাঁতার কাটতাম, মাঝে জলে যেতাম, কেউ ওপারে চলে যেত, আর বাড়ির কাছে একটা ছোট বিল আছে, ওখানে পদ্ম

আচ্ছা, আগে সাঁতরে পদ্ম ফুল আনতে চলে যেত সবাই। ওকে ওকে, সাঁতার কা স্মৃতি সেই কেতা হে। উৎপল মাইতি বেহালা থেকে বলছে, হাই আত্রেয়দা, একদিন নয়, নিয়মিত সাঁতার কাটি তো শরীর ফিট রাখার জন্য। প্রত্যেক দিন সকালে পুকুরে স্নান করি, পুকুরে ক্রিস্টালের মতো লোভনীয় জল, সাঁতার না কেটে থাকি বা কী করে? তার মানে উৎপল, তোমারও কি ওই পুকুরের লোভনীয় ক্রিস্টালের মতন জল দেখে বলতে ইচ্ছা করে, তুচ মে রব দিখতা হে ইয়ারা মে ক্যা করু? না, তুমি কি করবে না করবে আমি জানি না, বাট 9903653992 তোমার জন্য খোলা রয়েছে। সেখানে তোমার পছন্দের গানটা রিকোয়েস্ট করতেই পারো, দেখা যাক গান মিলান্তিতে সব কিছু মিলে যায় কি না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: ঢাকুরিয়া থেকে সৌভিকের এই গানটা ইচ্ছে করেছে সকাল সকাল শুনতে। আচ্ছা, সত্যিই যদি আবার কলকাতায় নতুন করে ট্রাম ফিরে আসে তাহলে কেমন হয় বলো তো?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর?

0: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
1: না আমি জানি, মানে আত্রেয়র ব্যাপারটা হচ্ছে যে সকাল সকাল সবই ভালো, কিন্তু যেই ওই মানি ব্যাগের দিকে নজরটা পড়ে আর পকেটের দিকে নজরটা পড়ে তখনই মনে হয় এত সকাল সকাল কেন, জীবনে সন্ধে ঘনিয়ে আসছে না। কিন্তু তা বলে কি আজকে কোথায় কি দরদাম হচ্ছে না হচ্ছে সেটা তোমাকে জানাবো না? সেটা তো জানাবোই, কারণ যতই দুঃখ পাই না কেন জীবনে আনন্দ পেতে হবে, মহাপুরুষেরা তো তাই বলেছেন, আনন্দে থাকতে হবে। তো যাই হোক, আজকে কলকাতায় যা সোনার দাম রয়েছে তাতে করে তুমি যদি হলমার্ক সোনার গহনার দিকে একটু নজর রাখো তাহলে দেখবে যে প্রতি গ্রামে 1,37,095 টাকা দাম চলছে। বুঝেছি না, খুব দেরি করব না, রূপোর দামটা তাড়াতাড়ি শুনে নি। তো খুচরোর উপর যদি 100 গ্রামের দাম দেখি তাহলে আজকের হিসেবে 22,830 টাকার আশেপাশে দামটা ঘোরাফেরা করছে। এবারে যদি আমি একটুখানি আজকের ওই পেট্রোল ডিজেলের দামের দিকে তাকাই তাহলে পেট্রোল প্রতি লিটার 113.47 টাকা, মানে 47 পয়সা, এবং ডিজেলের দাম প্রতি লিটারে 99.82, মানে 99.82 টাকা। আর রান্নার গ্যাস যেটা 14.2 কেজি থাকে সেটার দাম আজকের হিসেবে 968 টাকা। খুব গুছিয়ে টুছিয়ে তোমাকে বলে দিয়েছি, তাই জন্য সকালবেলা তুমি যা বাজেট করবে, যা ভাববে যে এবারে কি করা যায় না করা যায়, সে সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেল, তাই আর কোনো চিন্তা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এখনই ভাবো যে তুমি আজকের দিনে একটা স্পেশাল কিছু কিনবে, কিংবা তোমার যদি সেটাই আজকের স্পেশাল প্ল্যানিং হয়ে থাকে, সে অফিস ফিরতি পথেও হতে পারে, তাহলে সেটা তো একটুখানি যাচাই করে ভেবে চিনতে নিয়ে কেনা দরকার। কারণ তুমি কিন্তু একটা কথা মাথায় রেখো, জীবনে যাই হোক না কেন সোনা সোনাই থাকে, আর সোনা যে কতটা সোনা কতটা মনা সেটা সময় এলে বোঝা যায়। তাই জন্য তোমার যদি কিছু কিনতে ইচ্ছে করে কিনো, কিন্তু ওই একটুখানি বাজেটটা মাথায় রেখে আর কি, তাহলেই আর কোনো সমস্যা নেই।
0: FM Rainbow Flashback Song.

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজকের দিনটা হচ্ছে সুইমা ল্যাব ডে, তাই সাঁতার কাটার দিন একটু এপার ওপার করে নেওয়া যেতেই পারে, যাতে ফিটনেসটাও একটু ঝালিয়ে দেখা যায় এবং সাঁতরে মনটা একেবারে আনন্দের সমুদ্রে ভাসিয়ে দেওয়া যেতে পারে। কারণ 9903653992 জুড়ে এই যে তুমি এত করে বলেছো তোমার সাঁতার কাটার কথা, সেটাতে কিন্তু সত্যি একটা ফিল গুড ভাইব আসছে। আত্রেয় গুড মর্নিং, আমি একসময় সাঁতার কাটতে পটু ছিলাম এই স্মৃতি সতত সুখের, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলেছেন। এবং তার সঙ্গে আবার পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে সকাল সকাল একটা পিওর ছড়াকাটিং ভাইবে চলে গেছেন, কি বলছেন, সাঁতার কেটে দেব পাড়ি হৃদয় সাগর কূলে, পরীরা যেথায় ঘুমিয়ে থাকে রঙিন ফুলে ফুলে, হৃদয় সাগরে ডুব দিয়ে মুক্ত আনব তুলে, সাঁতার কেটে দেব পাড়ি হৃদয় সাগর কূলে, সাঁতার কেটে যাব আমি প্রাণের পারাবারে, পরীরা যেথায় ফুল হয়ে ফুটে আছে সারে সারে, সাঁতার কেটে চলে যাবে গানের সুরে সুরে, রঙিন সোহাগ ছড়িয়ে যাবে এই দিগন্ত জুড়ে। সত্যি এ যা লিখেছ পায়েল, তাতে করে একেবারে রঙিন ছড়া ছড়িয়ে গেল দিগন্ত জুড়ে। আবার ছড়া ছড়া থেকে এখনই বেরোচ্ছি না, শ্যামসুন্দর দাস কলকাতা থেকে লিখছেন, সুপ্রভাত আর জে, হ্যালো গুড মর্নিং, কি বলছেন উনি, বলছেন আকাশ ভরা কালো মেঘ, বৃষ্টি হবে শুরু, রাজপথে জল থই থই, আমি সেরা সাঁতারু, ছেলেবেলায় পুকুর পাড়ে সাঁতারে বারে বারে, সেথায় এখন বাক্স বাড়ি আছে মাথা উঁচু করে, ডানে ব্যথা বাঁয়ে ব্যথা, ব্যথা শরীর জুড়ে, সাঁতার ভেবেই হামাগুড়ি যদি ব্যথা যায় দূরে, বয়স হয়তো ছিল 21, স্বপ্নে কত ফুল পরি, মনের দরজা খুলে দিয়ে তেপান্তরে দিতাম পারি, এখন ঘরে মানুষ পরি স্বপ্ন সব উধাও, ছাদে গিয়ে চিৎকারে বলি হে পরি আমায় তোমরা বাঁচাও, ছন্দ মেলালাম কল্পনায়, সত্যি আবার কোথায় পরি থাকলে ভালোই হতো, শান্তি পেতাম বোধহয়। ওই যে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে এবং সুইম আ ল্যাব ডে, তাই পরি সাঁতার সমস্ত কিছু মিলিয়ে একটা জব্বর গল্প হয়েছে, কিন্তু আসলে জীবনের গল্পটা না এভাবেই লিখতে হয়। তোমার গল্পের নায়ক কিংবা নায়িকা সবসময় তুমি, কারণ ওই গল্প লেখার পেনটা একমাত্র তোমার কাছেই আছে, সমস্ত পেন দূর করে হ্যাপিনেস কিন্তু ওই গল্পটাই নিয়ে আসতে পারে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: শান্তিপুর থেকে শুভদীপের এই গানটা শুনতে ইচ্ছে করেছে।

সকালটা হুড় হুড় করে চলে যায়, কিন্তু সেটাকে খুব ভালোভাবে কাটানোটাই আমাদের মন্ত্র। এবং সেই কারণেই 9903659992 এই যে তুমি সাঁতার পড়ি সবকিছু নিয়ে এত সুন্দর সুন্দর লিখে পাঠিয়েছো, সেগুলো না পড়ে বাড়ি যেতে পারছি না। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে বলছেন, বাড়ির পাশে বড় পুকুর সুযোগ পেলেই সাঁতার, নাক ফ্যাচফ্যাচ চোখ দুটি লাল, বাবার হাতে মার। সেসব পুকুর কোথায় উধাও, এখন ইট কাঠের জঙ্গল, চলার পথে দাঁড়িয়ে পড়ি দেখলে পুকুরের জল। আশেপাশে যে কটা আছে পুকুর, একটু দূরে দূরে ইচ্ছা করে ছোটবেলার মতো ঝাঁপিয়ে পড়ি পুকুরে। এই বয়সে স্বপ্নে তারা করে বিচরণ, বন্ধুরা সব দল বেঁধে কাটছি সন্তরণ। আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন। মানে সত্যি একটা দিন সুইম আ ল্যাপ ডে, সাঁতার কাটার দিন, সেটা যে কতটা নস্টালজিক করে দিতে পারে আজকের সকালটা না হলে বোধহয় বুঝতে পারতাম না। মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন, আমি গ্রামের মানুষ তাই খুব ছোটবেলায় সাঁতার শিখেছি। দামাল ছেলেরা যেভাবে সাঁতার কাটতো সেইভাবে সাঁতার কাটতাম। এখনও সাঁতার কাটি, তবে সেটা শরীর সুস্থ রাখার জন্য, কারণ একটু বেশি ভুঁড়ি হয়ে গেছে। ভুঁড়ি কমাতে অল্প হলেও নিয়মিত সাঁতার কাটি, তবে সেই দামালপনা আর নেই। আরে মাধাই দা, দামালপনাটা তো মনের মধ্যে না, ওই যে ভুঁড়ি কমাতে গিয়ে সাঁতারটা আপনি কাটেন, বেশ করেন, ওই দামালপনাটুকু বজায় রাখুন, দেখবেন লাইফ একদম জিঙ্গালালা লেভেলে চলছে। আমাদেরকে অ্যান্ডি বলছে যে অ্যান্ডির বাড়ির কাছে রায়দিঘি পুকুর আছে এবং সেখানে ছোটবেলায় অ্যান্ডি যেত, এখন খুব একটা যায় না, এবং এখনও কিন্তু সেখানে ছেলেরা বৃষ্টিতে ফুটবল খেলে তারপরে স্নান করে। হ্যাঁ, একদম পিওর ছোটবেলা ভাইব এটাকেই বলে, মানে ফুটবল সেই ছোট থেকে বড় আট থেকে আসি সমস্ত বয়সে একরকমভাবে জুড়ে জুড়ে থাকে। ওই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল না, যে একজন 100 বছর বয়সী বৃদ্ধা লিওনেল মেসির ফ্যান এবং তার সঙ্গে একেবারে একটা সদ্যজাত শিশু যার বাবা তাকে এরকম করে তুলে ধরেছে, সেও সেই গায়ে মেসির দলের জার্সিটা পরে মেসির জন্য মাঠে এসেছে। ওকে, এবারে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, খিচুড়ি রান্নাটা খুব ভালো লেগেছে। ওকে, খিচুড়িটা কি তাহলে আজকে বানানো হচ্ছে? যেদিন হবে সেদিন কিন্তু খবরটা দেয়া চায়। এবং তিনি বলেছেন, আমি সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সুইম করব কিভাবে, ইতনা সচ ভি নেহি বলনা চাইয়ে থা। সকাল সকাল এরকম একটা হাবুডুবু লেভেলের, সত্যিতে যদি আত্রেয়কে তুমি ডুবিয়ে দাও তাহলে আত্রেয় আর কোথায় যায় বলো তো। সংসারে হাবুডুবু খেতে খেতে খেতে খেতেই আসল জলগুলোকে খেয়ে নিতে হয়, দেখো ওটাই কিন্তু জীবন, ওটা ছাড়া জীবনটা বড্ড ম্যাড় ম্যাড় করবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আত্রত নমস্কার কলকাতা নিয়ে 107 FM রেইনবোতে রয়েছে, কিন্তু কটা বাজলো সে খেয়াল আছে?

হ্যাঁ, ভালোবাসা টু ভালোবাসা সকাল থেকে সাঁঝ পর্যন্ত, এটাই তো তোমার আজকের মোটো হওয়া দরকার। আর সেই মোটোটা নিয়েই নমস্কার কলকাতা সেলিব্রেট করলো আজকে আত্রেয় তোমার সঙ্গে। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মর্নিং, তুমি মেসেজে ভরিয়ে দিয়েছো 9903658992, সারাদিন 107 FM রেইনবো, তোমার মনের রেডিও স্টেশনকে এইভাবেই মনের মধ্যে রেখে দাও যাতে সারাটা দিন সাত সুরে একটা অদ্ভুত মুগ্ধতা তোমার মধ্যে চলতে থাকে। আজকের দিনটা তোমার জীবনের তেমনই একটা দিন হোক যেদিন সারাদিনের পরে তুমি বলতে পারো, বস আজ কিন্তু সত্যি একটা অদ্ভুত মুগ্ধতা আমাকে ঘিরে রেখেছে। নিজের কাছে নিজে ভালো থাকলে না বাকি সব কিছুকে ভালো রাখা যায়। স্টে টিউন, স্টে মিউজিক্যাল অ্যান্ড কিপ এনজয়িং দ্য এনার্জি উইদিন ইউ। ভালো থেকো, ভালো রেখো। আজকের মতন আত্রেয় বলছে টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। তার মতে, এই ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে নতুন দিল্লিতে দুই পক্ষ উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। আগামী 24 জুলাইয়ের আগে দুই দেশ অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। তামিলনাড়ু সরকার ভেত্রি তামিজ হাগাম শীর্ষক প্রকল্প অনুমোদন করেছে। এর আওতায় তামিলনাড়ুতে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারগুলোর যে সমস্ত নবজাতকের জন্ম সরকারি হাসপাতালে হবে, তাদের 1 গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার হিসেবে দেওয়া হবে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এ মন্তব্য করেন। মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, শোভাযাত্রায় ডিজে বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা, তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোকে 1-0 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। সরকারি সম্পত্তি রক্ষায় আগামীকাল রাজ্য বিধানসভার অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। মূলত নীতি আয়োগের রূপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার চার বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করে সিবিআই। বকটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট ২৭ জন অভিযুক্তের নাম রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকোয় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, আহত হন অন্তত ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মালদায় বৈষ্ণবনগরে পাট খেতে কাজ করার সময় বাজ পড়ে মারা যান ২ কৃষক। পুরুলিয়ায় বাজ পড়ে ২জনের মৃত্যু হয়েছে, জখম ১ শিশুসহ ১০ জন। কোচবিহারে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও ২জন। পূর্ব বর্ধমানের মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তার গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বর্ধমানের পক্সো আদালতে গতকাল পেশ করা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সবচেয়ে
3: জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে 3 মিনিট হয়ে 30 সেকেন্ড। প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের জন্য এই সময়টা, আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান গান্ধরিয়া। গান্ধরিয়া রয়েছে আজকে আমরা কে কে রয়েছি?
1: আমরা রয়েছি জয়শ্রী রায় এবং বিদিশা দাশগুপ্ত, আর থাকবো পুরো বেলা একটা পর্যন্ত। ঘড়িতে এখন সময় সবে মাত্র 11টা বেজে 3 মিনিট হয়েছে, তাই এখনও অনেকটা সময় আমাদের হাতে রয়েছে। আজ বুধবার, আজ বুধবার মানেই আধুনিক গানের পসরা সাজিয়ে আসা গান্ধরিয়ায়, তাই সঙ্গে থাকুন আমাদের আর 107 FM রেইনবোর।
0: গানে গানে কথায় কথায় আমাদের একটা পর্যন্ত যে জার্নি রয়েছে আপনাদের সঙ্গে, তো গান দিয়ে শুরু করা যাক।

0: যখন যাওয়ার ডাক দিয়েই দিয়েছি, তখন আমাদের সঙ্গে তো চলে আসতে হবেই। যারা একটু দেরি করে টিউন করেছেন 107 FM রেনবো, তাদের জন্য আরও একবার বলে দিই, শুরু হয়ে গেছে অনুষ্ঠান গানদরিয়া। আর বুধবারের গানদরিয়া মানেই কিন্তু আধুনিক গান, আর আধুনিক গানে পসরা সাজিয়ে রয়েছি আমি বিদিশা,
1: জয়শ্রী রয়েছি আপনার সঙ্গে, আর গানে গানে কথায় কথায় আমরা থাকবো একটা পর্যন্ত। আর আজকে আমরা আধুনিক গান শুনব, আপনাদেরকে আধুনিক গান শোনাবো। দেখুন, আধুনিক গান, আধুনিক ঠিকঠাক আধুনিক বলে বলবো না, যে সুর এবং যে কথা মনকে ছুঁয়ে যায় সেই গান আমার মনে হয় মানুষের ভীষণ মনের কাছাকাছি। সেটাকে আমি কোনো জনারেই বাঁধবো কি বাঁধবো না সেটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরেও বলবো আমাদের জীবনের প্রধান উপজীব্য যেটা সেটা হচ্ছে আমরা কথা বলি। আমরা কথা বলি বা না বলি, অ্যাটলিস্ট মনের মধ্যে মাথার মধ্যে কিছু কথা আমাদের ঘোরে, সেটা হয় বলি

0: বা বলি না,
1: রেখে দিই মনের ভেতরে,
0: সেটা আমাদের পরিস্থিতি এবং ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। আমরা ভীষণ কথা বলতে ভালোবাসি বা বাসি না, বলতে পারি বা পারি না, কিন্তু তারপরও ব্রেইন কিন্তু কখনো ব্ল্যাঙ্ক যায় না, কিছু না কিছু তার মধ্যে চলতেই থাকে।
1: মানে কথার চাষ তো আমাদের মাথায় এবং মনে চলছেই, তাই না?
0: একদমই।
1: আর সেই কথার চাষ মানে বলতে পারেন কথায় কথায় গানে গানেই তো এগিয়ে চলে আমাদের গান দরিয়া। সেরকমই এই যে গানটা আমরা শুনলাম, আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। এই যে এক মুঠো রোদ, এটা তো অনেক কিছু হতে পারে। এটা অনেকটা প্রাণখোলা হাসি হতে পারে একটা মানুষের জীবনে। এক মুঠো রোদ মানে কি শুধুই এক মুঠো রোদ, কিংবা ধরুন অনেক দিন বৃষ্টির পর, মানে প্রায় টানা তিন চার দিন বৃষ্টির পর ওই যে এক মুঠো রোদ, সেটা যেন একটা বিশাল স্বস্তি এনে দেয়। জামাকাপড়গুলো শুকোবে বাবা, চারিদিক ছ্যাঁ ছ্যাঁ করছে, লোকজন বাইরে বেরোতে পারছে না, চারিদিকে জল জমে রয়েছে, সে এক বিতিকিচ্ছেরই অবস্থা। সেখানে এক মুঠো রোদ কিন্তু ভীষণ একটা স্বস্তি দেয়। আবার ধরুন এক মুঠো রোদের মতো এক মানে কি বলবো মন ভরানো এক গাল হাসি, সেটাও কিন্তু এক মুঠো রোদের মতো। কিংবা একটা কোনো খবর মানে যেটা এতটা আনন্দ এনে দিল, এক মুঠো রোদের মতো। তাই এই যে এক মুঠো রোদকে ধরা, বা যদি বলি যে একটু যদি আমরা পিছন ফিরে দেখি, মানে একটু যদি জীবনকে রিওয়াইন্ড করি, তাহলেও এমন জীবনে অনেক ঘটনা আমাদের ঘটেছে যেগুলো এক মুঠো রোদের মতো আমাদের জীবনে উজ্জ্বল হয়ে আছে সেই অংশটা, তাই না? জীবন তো নিস্তরঙ্গ হয় এবং তার মধ্যে মধ্যে কিছু কিছু জিনিস থাকে যা আমাদের জীবনে আন্দোলনের সৃষ্টি করে, যেগুলোকে নিয়ে, যেগুলি আমাদের পাথেয় হয়, যেগুলোকে নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলি জীবনে। এরকমই কিছু টুকরো কথা নিয়ে আজকের গান দরিয়ে আমরা সাজিয়েছি।
2: মায়ের মুখে সে গল্প শুনে পক্ষীরাজে চেপে এক রাজকুমার এসে একদিন তাকে নিয়ে যাবে। মেয়ের মনের খবর কিন্তু কেউ রাখে না। একদিন সবাই দেখে।

0: দোষী এক মেয়ে। অ্যাকচুয়ালি গানটা শুনতে শুনতে না আমরা দুজনে মিলে সেই আমাদের ছেলেবেলার সেই কথা এবং ছেলেবেলার সেই জায়গাটা যেখানটাতে মানে যতই শান্ত হই না কেন তবুও কোথাও গিয়ে না আমাদের ওই জায়গাটা একটুখানি ছুঁয়ে দিয়ে যায়, যে সেই দুষ্টুমিগুলো সেই মিষ্টি এখন মনে হয় ওগুলো না করলেও হয়তো হতো, না করলেও পারতাম, কিন্তু তখন মনে হচ্ছিল বা হতো আর কি, যে ওইগুলোর মধ্যেই বোধ হয় প্রাণ আছে, ওগুলোর মধ্যেই হয়তো একটা ভালো লাগা আছে। বাড়ির ছোট্ট একটা কুকুর, কুকুরটার চুলটা ধরে মানে যে আমার চুল মা বেঁধে দিচ্ছে তাহলে আমিও ওর চুলটা বেঁধে দেবো, এবং এই যে দুষ্টুমিটা, এই দুষ্টুমিটা করতে গিয়ে সে কুকুরটাও কিন্তু খুব মনের সুখে সেই দুষ্টুমিটা নিচ্ছে। হ্যাঁ, মানে এমন নয় সে কামড়ে দিচ্ছে, মা ভয় পাচ্ছে যাই কামড়ে দেবে। হ্যাঁ, একটা বিড়াল হয়তো মা আমাকে যেভাবে ঘুম পাড়ানোর জন্য হাতটা ধরে টেনে নিয়ে আসছে এবং টেনে নিয়ে এসে মা যেমন আমাকে শুইয়ে দিচ্ছেন, আমি ঠিক তখনই মানে ওই আমার যে পোষ্য বিড়ালটি রয়েছে তার হাতটা ধরে ওইভাবে টেনে নিয়ে এসে যখন বাগাতে পাচ্ছি না তখন ল্যাস ধরেও টেনে নিয়ে আসছি, কিন্তু সে কিন্তু সেই সেই বিড়ালটিও কিন্তু সেই দস্যিপনাটাকে নিচ্ছে, সে কিন্তু একবার ম্যাও করছে না, মানে থাবা দেওয়া তো দূরের কথা, কিন্তু মা ভয় পাচ্ছেন, বাড়ির লোক ভয় পাচ্ছেন এই আঁচড়ে দেবে সমস্যা হবে, কিন্তু তখন মনে হতো যে আমার এত মনের কাছাকাছি মানুষ আছে কিনা জানি না কিন্তু ওরা তো বটেই। এই সময়গুলো না আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ অমূল্য, আমাদের বাকি জীবনটা যেভাবেই কাটাই, ব্যস্ততায় কাটাই, কাজে কাটাই বা না কাটাই, যে অবস্থায় যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন এগুলো আমাদের কাছে না সম্পদ হয়ে থেকে যায়। ফেলে আসা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘটনা, সেটা ভালোই হোক বা মন্দই হোক, আমাদের জীবনে অদ্ভুতভাবে গুছানো মণিমুক্তর মতন, বিশেষ করে এরকম অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যখন বসে কথা বলতে, ওই যেটা আমি আর বিদিশা কিছুক্ষণ আগেই বলছিলাম যে এমন বহু কিছু আমাদের সাজানো রয়েছে, গোছানো রয়েছে, যেগুলো আজকে সেগুলো নিয়ে কথা বললে কেমন হয়। আমরা সেই ছোটোবেলার মেয়েরা যারা আমাদের নিজস্ব স্বপ্ন, নিজস্ব কুঁড়ে ঘর, খেলা ঘর, পুতুল ঘর, রান্নাবাটি, সেখান থেকে আস্তে আস্তে বাস্তবে পা দেওয়া, একটা স্বপ্নের জগৎ থেকে বাস্তবে আসা, আমরা যদি পুরোটা নিয়ে আজকে থাকি কেমন হয়?
1: ঠিক, আসলে আজকের দিনটা একটু স্পেশাল বুঝলেন, আজকে জুনের 24, আজকের দিনটা না ইন্টারন্যাশনাল ফেয়ারি ডে হিসেবে সেলিব্রেট করা হয়, আর ফেয়ারি অর্থাৎ কি না পরী, খুব মিষ্টি একটা রঙের বেশ একটা পা পর্যন্ত একটা পোশাক পরা, মাথায় ভারী সুন্দর সোনালি চুল, পিঠে দুটি ডানা, হাতে একটা জাদুদণ্ড, সেই নিয়ে সেই পরি ডানা মানে ডানা মেলে উঠতে উঠতে আসে আমাদের স্বপ্নে বইয়ের পাতায়, তারপর আমাদের ভালো ভালো সব ইচ্ছেগুলোকে পূরণ করে দিয়ে তারা আবার কোথায় যেন হারিয়ে যায়। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই পরির গল্পগুলোকে বুঝতে পারি যে না, পরি আসলে বাস্তবে নেই, কিন্তু তবুও একটা জিনিস মনে হয় আমাদের যে মানে জীবনের যে কোনো প্রান্তে গিয়েই মনে হতে পারে এটা, যে পরীরা থাকলে মন্দ তো হতো না, এবং তখন মনে হয় যে আমার জীবনের বাস্তবের পরী হয়তো এই মানুষটি। তো এই যে পরী, এই পরীকে যদি আমরা এই যে আমরা একটা ছোট ফ্রেজ ইউজ করি না ছোট মেয়েদের ক্ষেত্রে বিশেষত, পাপা কি পারি, মানে বাবার ভীষণ ভালোবাসার মেয়ে কিংবা বাবার রাজকন্যা, তো সেই যে রাজকন্যারা, এই রাজকন্যারা তো সত্যি কথায় বাবা মার কাছে একদম পরীর মতো, রাজকন্যার মতো বড় হয়, মানে জন্ম লগ্ন থেকে শুরু করে তার জন্মটা, তার আসার যে আভাসটা প্রথম তো মা বুঝতে পারেন, এবং তিনিও একজন মানে একজন মেয়ে বুঝতে পারছে যে তার শরীরে আরেকটা নতুন প্রাণ জন্ম নিচ্ছে, সেটি সেই সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু সেই সন্তান জন্মের পর দেখা গেল সেই সন্তান কন্যা সন্তান, এবার সেই সন্তানকে ধীরে ধীরে বড় করা এবং আস্তে আস্তে তার মানে তার সঙ্গে একাত্ম হয়ে, কারণ মা তার

0: উঠে নিজের ছবিটা দেখছেন, মা তার সঙ্গে যদি কোনো স্বভাবের মিল পান, তিনি মনে মনে কিন্তু ভীষণ খুশি হন যে এই স্বভাবটা কিন্তু আমার মতো হয়েছে, এবং গর্ব করে মাঝে মাঝে সেটা বলেও ফেলেন। আবার কখনো নিজেই অজান্তে সেই কাজটি দেখে মুচকি হাসেন যে আমার মেয়ে তো আমার মতোই হবে, তাই না?
1: একদমই তাই, এটাই বোধহয় হয়। জেনেটিক্যালিও এই ঘটনাটাই ঘটে হয়তো বাবা এবং মা, এবং শুধু বাবা মা নয়, পরিবার, পরিবারেরও অনেক মানুষের প্রভাব থাকে যে নতুন সন্তান, নতুন অতিথি বাড়িতে আসে। সত্যি তাই, আর সেটা যদি মেয়ে হয়, মেয়েদের একটা গোছই আলাদা। মেয়ে মানেই লক্ষ্মী, মেয়ে মানেই সুন্দর, মেয়ে মানেই মিষ্টি একটা ব্যাপার। আমি কিন্তু কখনো বলছি না একটি ছেলে মানে মিষ্টি নয়, কখনোই নয়, কিন্তু একটি মেয়ে মানেই
0: আমরা কোনো তুলনাতে যাচ্ছি না,
1: একদমই নয়,
0: আমরা শুধু পরিদের কথা বলবো আজকে,
1: কোনো তুলনার প্রশ্নই ওঠে না,
0: একদম। জগৎ জুড়ে যত পরি আছে, শুধু পরিদের কথা বলবো আমরা আজ,
1: সেই সমস্ত মানুষ যারা তাদের স্বপ্ন দেখা দুটো চোখ একটু একটু করে মেলে।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: চুপ কর বোকামে কাঁদিস না। গানটা সুমন চট্টোপাধ্যায়ের, মানে যতগুলো গান আমরা শুনতে পেরেছি বলবো, কারণ তার গানের সংখ্যা তো প্রচুর, এবং তার থেকেও মানে বড় কথা তার ভালো লাগার ঝুলিও অনেক বেশি, অনেক বেশি, মানে বেশি বললেও কম হয়। সেখানে তার সব কিছুর মধ্যে এই একটি গান আমার মনে হয় একটি মেয়ের ছেলেবেলা থেকে নিয়ে তার সম্পূর্ণ জীবনের যা বাস্তব, যা তার ভালো লাগা, যা তার ভালো লাগা নয়, যেগুলো ইচ্ছের বিরুদ্ধে একটি মানুষকে, একটি মেয়ে, শুধু যেহেতু আমরা আজকে মেয়েদের কথা বলছি তাই মেয়েদের প্রসঙ্গ উঠছে বারবার, কিন্তু একটা এমন পরিস্থিতি প্রত্যেকটা মানুষকেই ফেস করতে হয় যে আমার ভালো লাগুক বা না লাগুক সেই পরিস্থিতি, সেই ঘটনা, সেই কাজ হয়তো আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয়, না হলে করতে হয়, উপায় থাকে না। কিন্তু একটি মেয়ের জীবনে, আজকে দিনে মেয়েরা হয়তো অনেকটা এগিয়েছে, আজকে দিনে মেয়েরা হয়তো বেশ খানিকটা নিজেদের জায়গাটাকে শক্ত করার চেষ্টা করছে বলবো এখনও পর্যন্ত, সবটা ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই, কিন্তু তারপরও কি একটি মেয়ে তার সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পেরেছে, পারবে কোনো দিন, এটা কি বাস্তব? কিন্তু তারপরেও এমন একটা হাত, এমন একটা কণ্ঠস্বর, এমন একজন ব্যক্তি যদি এই এত মিষ্টি করে বলে চুপ কর বোকামে কাঁদিস না, তাহলে বোধ হয় একটি মেয়ে, কারণ তার শক্তির আঁকুড়ি হচ্ছে একটি মেয়ে, সে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে।
1: এই যে ভেঙে গেছে তার ঘাড় নাড়া বুড়ো, আমাদের ছোটবেলাটা অনেকটাই জড়িয়ে থাকে, অনেকটাই ভরে থাকে বিভিন্ন রকমের খেলনা দিয়ে, এবং দেখবেন ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে যে খেলনাগুলো দেওয়া হয় বা দেওয়া হয়ে আসছে, এখন হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে ওই পুতুল, ছোটো ছোটো পুতুল, ডল হাউস, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রঙের, বিভিন্ন জামা পরা, কোঁকড়ানো চুল, সোনালি রঙের, সেই সব ব্যাপার। এবার এই যে পুতুলগুলো নিয়ে খেলা, একটা সিনেমার দৃশ্যের কথা খুব মনে পড়ে যাচ্ছে, শ্বেত পাথরের থালা। এবার শ্বেত পাথরের থালা সিনেমায় যে মুখ্য চরিত্র, সেই চরিত্র যখন একটা সময় সে তার হাজব্যান্ডকে দেখাচ্ছে, একজন মহিলা সে তার হাজব্যান্ডকে দেখাচ্ছে যে এই দেখো ঝুড়ির মধ্যে কতগুলো মাটির পুতুল, যেগুলো সচরাচর মেলা থেকে কেনা হয়, সেই সব পুতুল তাকে দেখাচ্ছে তার স্বামীকে, এবং বলছে যে এই পুতুলগুলো যেন আমার ভীষণ প্রিয়, কারণ এইগুলো নিয়ে আমি ছোটোবেলায় খেলতাম, এদের সঙ্গে আমার ছোটোবেলাটা জড়িয়ে আছে, এদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। তখন সেই স্বামী ভদ্রলোকটি বলছেন যে হ্যাঁ তাই তো, মেয়েরাই পুতুলগুলো নিয়ে খেলতে খেলতে নিজেদের একটা সময় পুতুল ভাবতে শুরু করে, পুতুলের বিয়ে, আমারও বিয়ে হবে, এই রকম ব্যাপার। তো এবং পুতুল নিয়ে চিনিমিনি খেলতে খেলতে মেয়েরা কখন নিজেদের জীবন নিয়ে চিনিমিনি খেলে, নিজের কথা ভেবে দেখে না। এবং সিনেমাটার শেষে আমরা পাবো নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাবার পর সেই নারী, সেই মহিলাটি, সেদিনের ছোট্ট, মানে সেই নবপরিণীতা বধূ, যে খুব উৎসাহের সঙ্গে তার ছেলেবেলাটা তার স্বামীর সামনে মেলে ধরেছিল এক ঝুড়ি পুতুলের মধ্যে দিয়ে, সে কিন্তু এই পুতুলগুলোকে আস্তে আস্তে নিচ্ছে এবং নদীর জলে ভাসিয়ে দিচ্ছে, বিদায় দিচ্ছে। মানে ওই পুতুলের সঙ্গে ছেলেবেলা বা নিজেকে পুতুল ভাবা, এই ব্যাপারটা থেকে সে জীবনে রূপান্তে এসে বেরিয়ে আসছে। এবং আরেকটি কথা বলতে চাই, মুখার্জিদার বউ এরকম একটি সিনেমা এসেছিল, এবং সেখানে কিন্তু একজন বৌমা, পুত্রবধূ এবং শাশুড়ি, তারা শাশুড়ি তার পুত্রবধূকে বলছেন যে জানো তো আমার না একটা খুব সুন্দর গোলাপি জামা পরা পুতুল ছিল, এবং এই এইভাবে তারা স্মৃতিচারণ করছে তাদের ছোটোবেলাটার। তো এই যে ছোটোবেলা, এই ছোটোবেলায় এই যে পুতুল দেওয়া মেয়েদের

মেয়েদের কাছে মূলত খেলনা হিসেবে পুতুল, উপহার হিসেবে পুতুল, বই ইত্যাদি থাকলেও মূল উপহার মূলত একটু নরম সরম জিনিস। মানে ধরুন আপনার একটি ছেলে আছে, তার একটি মেয়ে বন্ধু আছে স্কুলের, এবং ছোট তারা, তাদেরকে তাদের জন্মদিনে হয়তো নিমন্ত্রিত আপনি, আপনি কিন্তু উপহার হিসেবে মানে দোকানেও জিজ্ঞাসা করবে যে বাচ্চা ছেলে নামে, এবং সেক্ষেত্রে ওই ছেলে নামে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই খেলনার বা উপহারেরও একটা সেগ্রিগেশন হয়ে যায়। সেখানে বলছে আচ্ছা মেয়ে তো ঠিক আছে, দাঁড়ান ডলস হাউস দেখাচ্ছি, বড় পুতুল দেখাচ্ছি, টেডি বিয়ার দেখাচ্ছি, এই রকম ব্যাপারটা। তবে এটা বলতে পারি যে এই যে ফেয়ারি হয়ে ওঠা, ফেয়ারি তো এইভাবে হয় না, মানে ফেয়ারি হচ্ছে ইচ্ছা পূরণের প্রতীক, আমাদের সমস্ত ভালো লাগাগুলো বাস্তবে এনে দেওয়ার প্রতীক। তাই কোনো ছোট্ট মেয়ের যদি বল খেলতে ভালো লাগে, ফুটবলের শট মারতে ভালো লাগে, ক্রিকেট নিয়ে বল পেটাতে ভালো লাগে, র্যাকেট নিয়ে খেলতে ভালো লাগে, তাহলে কিন্তু এই উপহারগুলো তার ছোটবেলাটাকে বা অনেকটা বড়বেলা পর্যন্ত তাকে আঁকড়ে থাকে, তাই না?

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: সারাদিন খেলাধুলা, সারাদিন খেলাধুলা করলে কানটি এমন মুলে দেয়া হবে না, হ্যাঁ, তখন কিন্তু সেই পরি ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে গোটা দিনটাই মাটি করে ফেলবে। যাই হোক, সারাদিন খেলাধুলা হলে কার না ভালো লাগে বলুন, তবে সারাদিন খেলাধুলা করার অনুমতিটা পাওয়া যায় না, এটাই হলো ব্যাপার। অবশ্য সেটা মামা বাড়িতে গেলে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এরকম হতেই পারে, কিংবা যদি বাড়িতে এই যে এখন বর্ষা পড়েছে পড়েনি এরম একটা ব্যাপার আর কি, মানে বৃষ্টি আকাশ কালো করে এলো, হ্যাঁ বৃষ্টি হলো কিন্তু যেন মনো মতো বৃষ্টি হলো না, মানে আরেকটু বৃষ্টি হলে বোধ হয় ভালো হতো। আবার এমনও হলো যে প্রচণ্ড বৃষ্টি হলো, তারপরে দু তিন দিন এমন খটখটে রোদ যে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, তো এই যে বর্ষা এলো, এবার ধরুন স্কুলের সময় প্রচণ্ড বৃষ্টি হলো, স্কুলে রেনি ডে হয়ে গেল, আর বাড়ির পাশে যে পরিটি থাকে আবার সেও কিন্তু একই স্কুলে পড়ে, এবার দুজনে মিলে যুক্তি করে বাড়ির সামনে যে জল জমেছে তার মধ্যে খাতার পাতা ছিঁড়ে নৌকা বানিয়ে, ওই দেখ আমার নৌকাটা আগে যাচ্ছে, ওই দেখ তোর নৌকাটা পিছিয়ে গেল, এই দেখ আমাদের দুজনেরটা একসঙ্গে যাচ্ছে, এই যে খেলাটা শুরু হলো, কিংবা এই যে বন্ধুত্বটা শুরু হলো, এই যে বন্ধুত্বের পানসি ভাসানো শুরু হলো, এই বন্ধুত্ব আসলে হয় কি, আমরা মেয়েরা যত বড় হই আমাদের আশেপাশের জগৎটাও তো তত পরিবর্তিত হতে থাকে, কারণ এমন একটা সময় আসে যখন একেবারে শিকড় উৎপাটিত হয়ে আমাদের অন্য জায়গায় চলে যেতে হয়, তখন এই বন্ধুত্ব থেকেও না খানিকটা সরে আসতে হয়, মানে ওই যোগাযোগের অভাব বলুন, কিংবা রোজ দেখা হচ্ছে না, রোজ কথা হচ্ছে না, সেও হয়তো চাকরি সূত্রে কিংবা বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে। তো তাই এই ছোটবেলার বন্ধুত্বটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।
1: বন্ধু, বন্ধুত্ব শব্দটাই যেন একটা নিজস্বতায় পরিপূর্ণ। আসলে ঠিক বিদেশা যেমন বললো, এগুলো আমাদের চেনা ছবি, আমাদের করা কাজ, যে দুষ্টুমিগুলো আমরা করেছি, যে এখনও করি না তা নয়, ভেতরে ছেলেবেলাটা সেই শিশু মনটা যাদেরই আছে, একটু একটু করে কোথাও না কোথাও সেই দুষ্টুমিগুলো বেরিয়ে আসে, এটা তো হয়ই হয়। কিন্তু তারপরেও মানে ওই যে চেনা চারটে দেওয়ালের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, যেটা এখনকার মানে বর্তমান সময়ের থেকে আমরা যদি 30 বছর 35 বছর 40 বছর 45 বছর পিছিয়ে যাই, হয়তো দৃশ্যটা একটু আলাদা, হয়তো একটা ক্যালেন্ডার, হয়তো একটা ঘড়ির পেন্ডুলাম, হয়তো মায়ের সেই চিরুনিটা, হয়তো বাবার ঘড়ির হাত ঘড়ির টিকটিক শব্দটা, বা এমনটাও হতে পারে সেই টেলিফোনটা বাজার সেই শব্দটা, বা এমনটাও হতে পারে সাইকেলের রিং ঘন্টি বাজছে, ওই মানে ঘন্টিটার এক একজনের এক এক রকম টিউন, যখন দুধ দিতে আসছে তখন একরকম ঘন্টি বাজাচ্ছে, যখন পেপার দিতে আসছে তখন আর এক রকম ঘন্টি বাজাচ্ছে, আর যখন পড়াতে আসছেন টিচার তখন আর এক রকম, মানে ঘন্টিতেই আমি বুঝতে পারছি কে এলো, মানে এই ঘন্টিটার সঙ্গেও একটা আমাদের কিন্তু বন্ধুত্ব তৈরি হয়। মাকে বলতেই হয় না এবার তোমার কি কাজ, দরজা খুলে পেপার নেব, দুধের বাটি নিয়ে যাব, না আমি রেডি টেডি হয়ে পড়তে বসবো। এই যে বন্ধুত্ব, চেনা চারটে দেওয়াল।

0: সেই টুল যেখানে বসে দুষ্টুমি করলে মা বসিয়ে রেখে শাসন করেন, আবার যে টুলটাতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্কুল মানে মুখে মানে
1: জোর করে ভাতে গ্রাসটা তুলে দেওয়া হচ্ছে,
0: সেটাও সেই টুল। বা হয়তো আমি আজকে চুল বাঁধবো না, খুব রাগ হয়েছে, দুঃখ হয়েছে, ওই টুলের পরে বসিয়ে মা চুল বাঁধছেন, শাসনও হচ্ছে বাধাও হচ্ছে, এই যে টুলটার সঙ্গে বন্ধুত্ব, মানে এই যে এমন বন্ধুত্ব মানে এত নিদর্শন আমাদের চারপাশ ঘিরে থাকে, তারপর একটা সময় পরে যেটা বিদিশা বললো আমাদেরকে একটা জায়গা ছাড়তে হয়, ঠিক প্র্যাকটিক্যালি সেই জায়গাটা আমাদেরকে নানাভাবে ছাড়তে হয়, ঠিকানা বদল করার হয়তো অনেক আগে আমাদের সেই জায়গাগুলো একটু একটু করে সরে যায়, দেওয়ালে যখন চুনকাম হয়, আগের রঙটা যখন মুছে যায়, তখন মনে হয় এই রঙটা নতুন, আবার বন্ধুত্ব করতে হবে, একটা বছর পর যখন বইয়ের মলারটা বদলে যায় তখন মনে হয় আবার বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব কিন্তু হয়েও যায়, আর সেই বন্ধুত্বের দাবি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, ঠিক আমরা যেমন আমাদের স্টুডিওর এ প্রান্ত আর ও প্রান্ত জুড়ে সেই বন্ধুত্বের দাবি নিয়ে একাকার হয়ে থাকি,

আমাদের ঘড়ি বলছে সময়টা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 12টার দিকে। 11টা বেজে 56 মিনিট হয়ে 33 সেকেন্ড হয়ে গেছে, মানে গান্ধরিয়ার প্রথম ঘন্টা প্রায় শেষ করে এনেছি বিদিশা এবং জয়শ্রী। আর আজকে কিন্তু আমরা বলছি আমাদের সারা পৃথিবী জুড়ে যত পরীরা আছে সেই পরীদের কথা, শুধুমাত্র মেয়েদের কথা, মানে বাস্তবের পরীদের কথা, তাদের সব কিছু চাওয়া পাওয়া ছোটোবেলা বন্ধু সবটা নিয়ে আজকের গান্ধরি। এবং সঙ্গে তো অবশ্যই আছে দারুণ দারুণ সব আধুনিক গান, তাই আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে, তার আগে অবশ্যই গান শুনতে শুনতে চলে যাব সেই বিরতিতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানের সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন। রাজ্য বিধানসভা চলতি অধিবেশনে আজ 2026-27

0: অর্থ বছরের আট মাসে বাজেট প্রস্তাবের ওপর আলোচনা চলছে। সকাল ১১টায় অধিবেশনের শুরুতেই প্রথমে উল্লেখ পর্বে বিধায়করা তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন। এরপর বাজেট প্রস্তাবের ওপর পাঁচ ঘণ্টা আলোচনা চলবে। এই আলোচনায় বিজেপি ছাড়াও বিরোধী তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, অচিরেই পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ ফিরে আসবে। বণিক সভা অ্যাসোসিয়েম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডক্টর দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন এই বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে, রাজনৈতিক দর্শনই এর জন্য দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি অবশ্য জানিয়েছেন, আগামী সোমবারের আগে তিনি আবেদনের শুনানি করবেন না। আজ গঙ্গা পুজো। গঙ্গা দশহরা পূর্ণ তিথিতে সকাল থেকেই অনেকেই গঙ্গা স্নান করছেন। পূর্ণ স্নানের পর বিভিন্ন জায়গায় সূর্যদেবের পুজো হবে। গঙ্গা দশহরা উপলক্ষে বিশেষ সন্ধ্যা আরতি সম্পন্ন হবে গঙ্গার ঘাটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি রানী দুর্গাবতীর সাহসের উল্লেখ করেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের খেলায় কলম্বিয়া গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। কলম্বিয়ার হয়ে 76 মিনিটে একমাত্র গোলটি করেন দানিয়াল মুনোজ। অন্যদিকে গ্রুপ এলের খেলায় ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে পরাজিত করেছে। খেলার 54 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেছেন আন্তে বুদিমির। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ম্যাজিক জানা ছেলে মেয়ে, এক্স্যাক্টলি ম্যাজিক। এই ম্যাজিক শব্দটা আমাদের কাছে কিন্তু ছোটবেলা থেকে একটা ম্যাজিক্যালি একটা ব্যাপার, ইন্দ্রজাল গিলি গিলি গিয়ে এই ব্যাপারটা আমাদের কাছে কিন্তু ভীষণভাবেই একটা আকর্ষণের বিষয়। এবং এই যে এখন কিন্তু বিদেশে দেখো এই জিনিসটাই নেই, মানে স্কুলে ম্যাজিক দেখানো, তখন আমাদের মূলত তোমার ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম বলো, স্টুডেন্টদের নিয়ে কোনো অনুষ্ঠান বলো,
1: চিলড্রেন্স ডে বলো, বিশেষত চিলড্রেন্স ডে প্রোগ্রামে এই ধরনের শোগুলো ভীষণ দেখানো হতো
0: ভীষণভাবে।
1: এবং শীতের যে ছুটি মানে ক্রিসমাসের যে ছুটি বা বড়দিনের ছুটি,
0: গরমের ছুটি,
1: ম্যাজিক শো দেখাটা একদম মাস্ট ছিল।
0: একদম সরস্বতী পূজায় অনুষ্ঠান হচ্ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে ম্যাজিক আছে, মানে একটা বেশ ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে। এটা কিন্তু মানে খুব সহজ, কিন্তু তাও কেমন আমরা অবলীলায় হাসতে পারতাম, ভালো লাগতো, মানে ভালো লাগার একটা আলাদা লেভেল ছিল আমাদের, সেটা কিন্তু অবশ্যই। এখন মনে হয়তো একটু বোকা বোকা হলেও, যেহেতু বড় হয়ে গেছে এখন সে ছেলেটা নেই,
1: আমরা আসলে বুঝতে পেরে গেছি যে ম্যাজিকের মধ্যেও সায়েন্সের ট্রিক্সই লুকিয়ে আছে।
0: হ্যাঁ, তখন কিন্তু ভালো লাগাটা কিন্তু ভীষণ ভালো। এই যে রুমাল থেকে পায়রা হয়ে গেল, হলো, আচ্ছা বা হাততালি দিয়ে দিলাম, লাল জল থেকে নীল জল হয়ে গেল, নীল জল থেকে সেটা ক্লাসটা ফাঁকা।
1: বড় হওয়ার পরও আমরা যখন বাড়ির খুদে সদস্যদের নিয়ে ম্যাজিক শো দেখতে যাই, ভালো কি লাগে না? তখন কিন্তু অত বিজ্ঞান টিজ্ঞান মাথায় কাজ করে না বাপু, তখন কিন্তু ভালো লাগাতে মনটা ভরে যায়, আবার সেই ছোটবেলাটা যেন ফিরে আসে চোখের সামনে।
0: একদমই তাই। আর এই যে ম্যাজিক, এই ম্যাজিক কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়, এবং সেই ম্যাজিক জীবনেও কিন্তু রং ছড়িয়ে যায়। যে বিদিশা যেমন বললো যে ভালো লাগাটা, ম্যাজিকটা আমাদের সঙ্গে কেমন করে ক্লাস ফাইভ, নতুন স্কুল, নতুন বন্ধু, সিক্স সেভেন এইট নাইন টেন, মানে পরপর এক একটা স্টেপের এক একটা ভালো লাগা। এবং ওই যে বললাম নতুন বইয়ের গন্ধের সঙ্গে যেমন ভালো লাগা হয়, কোন সেকশন হবে সেটার সঙ্গে যেমন একটা বন্ধুত্ব তৈরি হয়, ঠিক তার সঙ্গে পাশের যে মেয়েটি আমার বন্ধু, তার সঙ্গে সেই ঝালমুড়ি ভাগ করে খাওয়া, তার সঙ্গে

0: মানে স্কুলে যেটা হাতের কাজ দেওয়া হতো, তখন আমাদের সময় যদিও এটা ভীষণ ভাবে ছিল।
1: এই তুমি এই আমাদের সময় তুমি বলো না তো, এটা আমরা কি প্রস্তর যুগের মানুষ নাকি?
0: আমরা যে সময়ে ছিলাম সেই সময়ের থেকে এখন আমরা অনেকটা চেঞ্জ করে ফেলেছি।
1: হ্যাঁ, আমি আমি এখনো না না আমি একদমই ভীষণ সমসাময়িক। হ্যাঁ,
0: আমি কি একটু
1: আমাদের সময় তোমায় না না এই আবার কি তুমি জানো না কখনো বয়স বলতে নেই?
0: না আমি বলছি না, আমি বলছি কি একটু কি ওপর দিকে উঠবো?
1: ঠিক আছে, একটু আমি 12:30 উঠতে পারি, তার বেশি আমি উঠবো না। কো
0: বেশ,
1: তুমি যত পারো ওঠো গিয়ে।
0: বেশ, তাহলে 12:30 পর্যন্তই যখন তুমি থাকবে তোমাকে 12:30 পর্যন্তই রাখি, দেখো তো কেমন লাগে 12:30-তে এই ব্যাপারটা কেমন লাগতো।

0: মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মায়াবন বিহারিণী আমি নই, সে আমি যতই বলি না কেন, কিন্তু সময় এবং পরিস্থিতি এই মায়াবন বিহারিণীদের বোধ হয় নিজে থেকেই তৈরি করে দেয়। কারণ কার চোখে কার মনে আপনি ধরা দিচ্ছেন বা তুমি ধরা দিচ্ছ সেটা সবসময় তুমি বুঝতে পারো বা না পারো, কিন্তু সেই সামনের মানুষ তো বুঝতেই পারে। আর যখন তুমি সেই স্কুলের গণ্ডি ছেড়ে, সেই স্বাধীনতার হাত ছেড়ে, পরাধীনতার হাত ছেড়ে স্বাধীন হলে, সেই সময় একটা নতুন জগৎ, নতুন জীবন, আর সেখানে এই ধরনের একটা সম্পূর্ণ খোলা আকাশ, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে যেখানে তোমাকে ইউনিফর্মের সমস্যায় থাকতে হচ্ছে না, যেখানে তোমাকে টাইমলি টিফিন বার করে খেতেই হবে, তা না হলে তার বাইরে হয়ে গেলে বেল পড়ে গেছে, তোমাকে ঢুকে যেতে হবে, হ্যাঁ অনুশাসন সেখানে পুরোপুরি আছে, কিন্তু তারপরও স্বাধীনতাও আছে।
1: আসলে মানে ভীষণ একটা কঠোর শাসনের বেড়াজাল থেকে তো আমরা মুক্ত হই যখন আমরা কলেজ জীবনে যাই, এবং কলেজ জীবনে যাবে যারা, যেসব মেয়েরা ধরুন একদম প্রথম থেকে মানে একেবারে সেই কিন্ডারগার্টেন থেকে ক্লাস টুয়েলভ অবধি গার্লস স্কুলে পড়াশোনা করেছেন, মেয়েদের স্কুলে পড়াশোনা করেছে, তারা এটা জানবে যে হয়তো তাদের অনেক বন্ধু মেয়েও রয়েছে, ছেলেও রয়েছে, কিন্তু ওই যে একেবারে খোলামেলা মেলামেশা, হ্যাঁ মানে ক্লাসে পাশাপাশি বসে তারা ক্লাস করছে, একসঙ্গে তারা টিফিন শেয়ার করে খাচ্ছে, কিংবা কোনো একটা বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আলোচনা করতে হয়তো একটা সময় তাদের একটু সংকোচ বোধ হতো, কলেজে আস্তে আস্তে মানে কলেজে আসার পর তারপরে তাদের সঙ্গে যে একটা সহজ সখ্যতা তৈরি হলো, মানে এই যে দুটি রেস, পুরুষ এবং নারী, এই দুজনের মধ্যে একটা কোথাও একটা আড়াল ছিল জানেন, সেই আড়ালটা না ভেঙে গেল এবং সেখান থেকে একটা খুব সুন্দর বন্ধুত্ব চলে এলো, এবং এই বন্ধুত্ব কখনো কখনো কিন্তু খুব সুন্দর সম্পর্কের পরিণতি পায়, মানে সেই সম্পর্কটা বন্ধুত্বের থেকেও একটু বেশি কিছু হয়ে দাঁড়ায়, সেই সম্পর্কটা প্রেমজ হয়, এবং কোনো সময় সেই প্রেম পরিণতি পায়, কোনো সময় সেই প্রেম পরিণতি পায় না, কিন্তু যেটা থেকে যায় আপাদমস্তক সেটা হলো বন্ধুত্ব, একটা খুব সুন্দর নির্মল নির্ভেজাল বন্ধুত্ব। এবং এই বন্ধুত্ব যে শুধুমাত্র দুটো বিপরীত লিঙ্গের মধ্যে হচ্ছেই তা নয়, দুজন মানে দুজন মেয়ে তো বন্ধু ভীষণ ভালোভাবে হয়, এবং কলেজে এই যে কলেজ কেটে মানে ক্লাস বাঙ্ক করে সিনেমায় যাওয়া, কিংবা এমন কোনো কিছু মানে যেটা স্কুলে থাকাকালীন করা গেল না, কিন্তু সবাই মিলে কলেজ এসে ছেলে হোক মেয়ে হোক সব বন্ধুরা মিলে একসঙ্গে একটা কিছু অ্যারেঞ্জ করা, একটা পিকনিক অর্গানাইজ করা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের যে একটু বড় মেয়েবেলা যদি বলি এটাকে, ছেলেবেলা তো এখন আর নেই, একটু বড় মেয়েবেলা, কিশোরীবেলা বলে বলা যায় বা যুবতীবেলা বলা যায়, সেই সময়টা কিন্তু ভীষণভাবে মানে আনন্দে, এবং সবচেয়ে বড় কথা এই সময়টা অনেক নতুন নতুন জিনিস তো আমরা জানি, জগৎকে একটা অন্য রকম চোখে

0: আমরা দেখি অনেক না জানা জিনিস বা দূর থেকে দেখা জিনিসের কিন্তু আমরা সংস্পর্শে আসি, তাই না? সেটা কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়, ঠিকই, মানে সাদায় কালোয় মিশেই তো অভিজ্ঞতা তৈরি হয়।
1: ঠিক এই যে সময়টার কথা বিদিশা আপনাদেরকে এত সুন্দর করে বলল, এই সময়টা বোধহয় একটি মেয়ের জীবনে একটা টার্নিং পয়েন্ট, একটি ছেলের তো বটেই, একটি মেয়ের জীবনে টার্নিং পয়েন্ট। তার গোড়া যেমনভাবে তৈরি হয়েছে, তার পরিবার, তার প্রাইমারি, তার সমস্ত এডুকেশন সিস্টেম, তার টিচার, তার চারপাশে ঘিরে থাকা মানুষ, তার গোড়া বাঁধা হয়ে গেছে, তার শিকড় তৈরি হয়েছে, ভিত তৈরি হয়েছে। কিন্তু এই জায়গাটা সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে একটি মেয়ে নিজেকে বোধহয় আবিষ্কার করতে পারে যে আমি এটা পারি বা আমি এটা পারি না, আমি এটা করব বা আমি এটা করব না। সে লক্ষ্য স্থির করতে পারে যে আমি আকাশে মেঘের কোলে উড়ব পাইলট হয়ে, বা আমি কোনো একটি মুমূর্ষু রোগীকে বাঁচাব। সেই পুরো জার্নিটার বোধহয় সূত্রপাত এই সময় থেকেই শুরু হয়।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: তোমার চোখে,
1: বলো তো রূপসী কে তোমার চোখে, মানে এই প্রশ্নের উত্তর মানে যে যার চোখে যেমন সুন্দর তার থেকে ভালো উত্তর কে দিতে পারে?
2: আসলে এই যে একটা সময়, এই একটা সময় মানে কোনো একজনের চোখে বিশেষ হয়ে ওঠার চেষ্টা, এবং সবচেয়ে বড় কথা আমরা হয়তো মানে বাকি তার পাশে যারা রয়েছে বা দূর থেকে যাদের যারা দেখছে তারা ভাবছে উমা এর মধ্যে আবার কী বিশেষত্ব আছে, কিন্তু সেই দুটো মানুষ জানে যে তার মানে কে কাকে কীভাবে কী চোখে দেখেছে, এবং যখন সেই জানাটা জানানো হয় দুজনের মধ্যে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আসে যে আমি আরেকটু কী করে ওর চোখে আরেকটু বেশি ভালো লাগবো, আর কী করলে ও আমাকে আরেকটু বেশি ভালোবাসবে, কিংবা আজ এই রঙের শাড়িটা বা এই রঙের পোশাকটা আমি পরে যাই, আজকে একটা বিশেষ দিন, আজ হয়তো আমার পছন্দের মানুষটির জন্মদিন, এইরকম অনেক নরম যে কী বলবো খুব মোলায়েম একটা ইমোশনস একটা অনুভূতি কিন্তু মেয়েদের মনে ভীষণভাবে নড়াচড়া করে, ভীষণভাবে যাওয়া আসা করে, এবং এই সময়টা ভীষণ ফ্রাজাইল, মানে একটু কিছু এদিক ওদিক হলেই না মানে একেবারে সেই ভেঙে চুরমার হয়ে যায় ব্যাপারটা, কিন্তু সময়টা যতখানি মানে ভঙ্গুর ততখানি কিন্তু মোলায়েম।
1: খুব সুন্দর করে বিদিশা বলল যে সময়টার মধ্যে অনেকটা মোলায়েম, ভীষণ কোমল একটা সময়, একটা সূক্ষ্ম অনুভূতির তারের উপরে দাঁড়িয়ে থাকে বোধহয় এই সময়টা। প্রত্যেকটা মানুষ জীবনের এই সময়টা পার করেছেন, তারা প্রত্যেকেই আমরা এই সময়ের মধ্যে দিয়ে যেতে গিয়ে কখনো না কখনো নিশ্চয়ই বুঝে

হ্যাঁ, এই কথা খুব সত্যি কথা। যদি কাউকে এক মানে এক সমুদ্র মানুষের মধ্যেও যদি কাউকে আমার বিশেষ বলে মনে হয়, তার চোখে আমার ভূমিকা বা ভূমিকা বলবো না, সে আমাকে কিভাবে দেখছে, যদি সেটা অনেকটা উদার হয়, অনেকটা ভালো লাগা, যেটা আমার ভালো লাগবে, তেমনটা যদি আমার মনের মতো হয়, তাহলে বোধ হয় একটা মেয়ে তার জীবনের সবটা বাজি লাগিয়ে দিতে পারে ওই সময়টা। কারণ তখন অনুভূতি এবং এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই অনেক বড় হয়ে দাঁড়ায়।

সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসো। এটা এমনই একটি আবদার বলুন বা ইচ্ছে বলুন, যেটা একটি মেয়ে তার কলেজ লাইফ শুধু নয়, এই তার সম্পূর্ণ জীবন জুড়ে বোধ হয় এই একটা প্রশ্ন, একটা স্বপ্ন তার কাছে সব সময়ের জন্য থেকে যায়। একটি মেয়ে পড়াশোনা করছে, তার স্বপ্ন রয়েছে, তাকে ঘিরে তার গার্জিয়ানের স্বপ্ন রয়েছে, তার নিজেরও স্বপ্ন রয়েছে, বিশেষ করে আজকের দিনে তো দাঁড়িয়ে বটে। সেই স্বপ্নকে সার্থক করার জন্যে যতটা পরিশ্রম করা যায় সে প্রাণপণ চেষ্টা করছে, এবং সেই পরিশ্রম করতে গিয়ে কোথাও গিয়ে তার মনের কোমলতায় আঘাত পড়ছে, কোথাও গিয়ে তার স্বাভাবিকতায় জীবন ছন্দে আঘাত পড়ছে, কিন্তু তাও সে কিন্তু ডিটারমাইন্ড যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটাও বোধ হয় এই মোড়ের, এই সময়ের একটা দিক।
1: একটা কথা আমরা এখন প্রায় শুনি, আমরা নারী আমরা সব পারি না,
0: না না না,
1: সবাই সবাই সব পারে না, এবং না পারার মধ্যে লজ্জা নেই, কারণ সবাই যদি সবটাই পেরে যায় তাহলে তো খুব মুশকিল, তাই না? তাহলে আলাদা করে মানে যে ডাক্তার সেই ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সে গানও গাইছে, সে খুব ভালো রান্নাও করছে, তাহলে আমরা আলাদা আলাদা করে আর কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করতে পারবো না। তাই আমরা প্রত্যেকেই কিন্তু, শুধু নারী বলে নয়, সবারই কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু খামতি রয়েছে, এবং খামতি আছে বলেই

নি সেটা ওর কাছে আছে, তা মানে এর থেকেই তো সম্পর্কের শুরুটা হয়। এই যে কেউ কেরিয়ার তৈরি করার জন্য, কেউ তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য তার খুব চেনা আস্তানাটা, খুব চেনা ঘর, তার সেই বন্ধু, তার সেই বন্ধু বাড়ি, সেই বন্ধুকে ছেড়ে সে কিন্তু পাড়ি দিল অন্য একটা জায়গায়। হতে পারে একটা ভিন্ন জেলা, হতে পারে একটা ভিন্ন শহর, কিংবা একটা ভিন্ন রাজ্য, কিংবা একটা ভিন্ন দেশ। আবার অনেক সময় হয় যে এই যে যাওয়াটা, এই যে মাইগ্রেশনটা, এটা হয় অনেক সময় কিন্তু বিবাহ সূত্রে। এবং বিবাহ এমন একটা প্রতিষ্ঠান, এখনো পর্যন্ত আমরা যারা ভারতবর্ষের মতো সামাজিক কাঠামোতে বাস করি তারা কিন্তু এই প্রতিষ্ঠানটার ওপর এখনও আস্থা রাখি। এবং এইভাবে আমরা একটি মেয়ে একটা নতুন জীবনে প্রবেশ করে এবং সেখানে সে তার পিতৃগৃহের চৌকাঠটি পার হয়ে সেই চৌকাঠটি ছেড়ে তার স্বামীর সঙ্গে, স্বামীর হাত ধরে সে তার শ্বশুরবাড়ির চৌকাঠটি ডিঙিয়ে একটা নতুন এক রাশ স্বপ্ন নিয়ে এক নতুন পরিবারে প্রবেশ করে। এবং সেখানে এসে তার সেই স্বপ্ন পূরণ হলো কি হলো না, তার স্বপ্ন পূরণের পাল্লা মানে দাড়িপাল্লায় নিক্তিতে মাপতে গিয়ে কতটা সে পেল কিংবা কতটা সে পেল না, তারপরে তার পদ পরিবর্তন হওয়া, মানে সে স্ত্রী থেকে কখন সেই পরিবারের একজন হয়ে উঠল, তারপরে সে মা হয়ে উঠল, এবং আস্তে আস্তে এই যে জীবনের নানা ফেজ দিয়ে যে সে যাচ্ছে, একটি মেয়ে যখন যাচ্ছে তখন কিন্তু একটা সময় মানে যখন তার কাছে তার মা ছিল ফেয়ারি, তার সমস্ত না বলা কথাগুলো মা বুঝে নিত, তার সমস্ত ইচ্ছেগুলো মা পূরণ করে দিত, সে যেটা চাইতো মা কিংবা বাবা তার সামনে এনে দিত। এবার সে কিন্তু, সেই মেয়েটি কিন্তু নিজে ফেয়ারি হয়ে গেল মাতৃত্ব পাওয়ার পর, সেও কিন্তু তার সন্তানের কাছে সেই ফেয়ারির মতোই তার সমস্ত না বলা কথা বুঝে নিত, বুঝে নিতে পারছে, তার সেই ছোট্ট সন্তানটি যা চাইছে সেটা তাকে দিতে পারছে, অন্তত চেষ্টা তো করছে। তো এইভাবে এই যে আজকের দিনটা, এই যে ফেয়ারি, ফেয়ারি মানে তো একটা কল্পনা, একটা ভালো কিছু যে আমাদের ইচ্ছেগুলো, আমাদের ভালো লাগাগুলো পূরণ করে দেবে, সেই জায়গা থেকে সেই মেয়েটি আবার যদি আর একটা চিত্র দেখি, হয়তো যে নতুন সম্পর্কে সে প্রবেশ করলো সেখানে তার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো সমস্ত ভেঙে চুরে একসা হয়ে গেল, তার মনটা দুমড়ে মুচড়ে পায়ে পিষে, কেউ যেন তার চারপাশটা একটা জমাট অন্ধকারের মধ্যে তাকে আটকে দিল, তখন কি হয় এরকমও হয়। তখনও কিন্তু সেই মনটা আশায় থাকে যে একটা হাত, একটা আলোর শিখা নিশ্চয়ই আছে, কারণ অন্ধকারের পরেই তো আলো আসে।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: গানে গানে কথায় কথায় ঘড়ি আমাদেরকে বলছে যে আমাদেরকে আজকের মতন এই মেয়েবেলা থেকে, এই ছেলেবেলার গল্প থেকে, এই মেয়েদের আড্ডার মহল,
2: মানে বলতে চাইছো তুমি যে অথ কন্যা কথা থেকে এবার আমাদের বিদায় নিতে হবে।
1: ঘড়ির কথা অনুযায়ী, ঘড়ির চোখ রাঙানি অনুযায়ী আজকের মতন আমাদেরকে টাটা বাই বাই বলার সময় এসে গেছে।
2: কিন্তু এই যে আমরা এতক্ষণ ভরেছিলাম না, যে সেই সব বাস্তবের পরিদের মেয়েবেলা, তাদের কথা, তাদের গল্প, তাদের সমস্ত কিছু নিয়ে এই যে এই সময়টুকু যে আমাদের কাটলো, মনেই হলো না যে আমরা দুটো ঘন্টা পেরিয়ে এলাম, তাই না? এবং আমরা মানে বিদিশা এবং জয়শ্রীরও এটাই মনে হয় যে রেডিওর ওপারে বসে আপনারা যারা ছিলেন, আজ যারা এতক্ষণ 107 FM রেনবোয় কান পেতেছিলেন, মন দিয়ে শুনছিলেন, তাদেরও এই দুটো ঘন্টা কেমন যেন সেই ওই পরীর হাতের জাদুদণ্ডের মতো হুশ করে চলে গেল, তাই না? এবং একটা কথা

0: ঠিকই যে একটি মেয়ে সে যখন একেবারে ছোট্ট সেখান থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে সে তার বয়সের বিভিন্ন ফেজ পেরোচ্ছে, সে কখনো মেয়ে, কখনো প্রেমিকা, কখনো সে স্ত্রী, কখনো সে মা, এবং নানা রকম সম্পর্ক। আসলে মানুষের জীবনটা তো, জীবনের সম্পর্কগুলো তো মানে একটা সম্পর্কের কোলাজ না, সে এক একজনের কাছে এক এক রকম সম্পর্কে বাঁধা। যে সম্পর্কেই বাঁধা হোক না কেন, যেমনই সম্পর্ক থাক না কেন, সম্পর্কের ওঠা পড়া থাকবে, তার জীবনে নানা ওঠা পড়া থাকবে। তবে আজ এই দিনটাতে আমরা অবশ্যই ভাববো যে জীবন তো রূপকথা নয়, জীবন ভীষণ বাস্তব, তবে মাঝে মাঝে রূপকথার মতো হলেই বা খারাপ কি। আমাদের, আমরা যেন প্রত্যেকে মানুষ হিসেবে কারোর না কারোর জীবনে পরি হয়ে থাকতে পারি, তাই না?
1: ঠিক তার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা রাখি, আর যেতে যেতে সবার জন্যে এই গানও রেখে যাই, খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আবারও কথা তো হবেই, দেখাও হয়ে যেতে পারে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানের সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিস পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। আজ পাসপোর্ট সেবা দিবস। 1907

সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রে উদ্বোধন করেছেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীন চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তেহরানে ভারতীয় দূতাবাস ইরানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টি বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সদ্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশনের 5ম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল 2 দিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। প্রথম দিনে 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নিচ্ছেন। 2018 সালে 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগে রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেববু দাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। কলকাতার তালাতলার বেশ ব্রিজে ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুক্ষণ আগে নির্মীয়মান ওই গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা শুরু করেছে উদ্ধার কাজ। নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার মেশিন। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অতুলজি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশিপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

0: বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টা এই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নিচ্ছেন। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কী খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইস্কন জানিয়েছে। কলকাতায় এই সংগঠনের সহসভাপতি রাধারমণ দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইস্কনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে 24 ঘণ্টায় 59 মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজও উত্তর দক্ষিণ 24 পরগনায় পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া বৃষ্টি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসান নদীর ওপর 34 ফুট ব্রিজ নির্মাণ করেছে। এই বৃষ্টির ওপর দিয়ে কোনো রকম যান চলাচল করবে না, শুধুমাত্র পায়ে হেঁটেই ব্যবহার করা যাবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক আলোকবর্তিকা, রচনা প্রিমাংশু বশিষ্ঠ, প্রযোজনা বরুণ দাস। নাটক আলোকবর্তিকা।

0: যা ধকল গেল, অনেকদিন মনে থাকবে।
1: কে গেল মাজি, কুছ খো গয়া?
0: আরে না না, কিছু খোয়া গেল না, খুব পরিশ্রম গেল আর কি। এই জয়, নেমে পড়ো, নেমে পড়ো। আজ চোখে এক ফোঁটা ঘুম নেই না, যত ঘুম রাত্রিরে পড়বার সময় হয়।
2: নামো নামো নামো, সাবধানে। কিতনা হুয়া ভাই?
1: মিটার মে 430 রুপিয়া হুয়া, আর 500 রুপিয়া দিজিয়ে।
2: 500 রুপিয়া কলকাতার ফিরতি গাড়ি তো? ঠিক আছে, লিজিয়ে।
1: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ফির কবি দেখা হোগা।
2: যাক, দারোয়ানটা জেগে আছে দেখছি, ভালোই হলো। জয় জয় জয় জয়, আমার হাত ধরো, হাত ধরো। ওরে বাবা, কি গো, কি অবস্থা? যা দেখছি তোমাকে না এবার কোলে করে তুলতে হয়। দেখো, এই শরীর নিয়ে উঠতে পারবে তো?
0: বাজে বকো না তো, মেয়েদের শরীরে একটু ফ্যাট থাকলে বেশ নরম নরম দেখায়, সুযোগ পেলে তুমি আমাকে ভাল লাগে না। বাপরে বাপ, বিয়ে খেতে যাওয়া তো নয়, যেন একটা যুদ্ধ করা। ওহ, যেমন দূর তেমন রাস্তাঘাটের অবস্থা। এসিটা চালিয়ে দাও তো। হিমা, এ কি গো?
2: কি হলো? ও বাবা, একেবারে মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে, আরে হলোটা কি?
0: এতক্ষণ ভালো করে তাকাইনি ওর দিকে।
2: কি হলো কি? এই দেখো, জয় আবার কি করলো?
0: বুঝতে পারছো না?
2: না,
0: ওর ঠোঁটে দেখো টকটকে লাল হয়ে আছে ঠোঁট দুটো, ও লুকে লুকে পান খেয়েছে।
2: তাই বলো? বাবা, এমন তুমি করলে না, আমি তো ঘাবড়ে গিয়ে ভাবলাম কি না হলো।
0: এত করে তোকে বারণ করেছিলাম, বিয়ে বাড়িতে পান খেতে নেই। গ্রামের বাড়ি আর বিয়ে বাড়িতে ওইসব মেয়ে বউরা সব পান সাজে, কি দিতে কি দেয় তার নেই ঠিক। হ্যাঁ রে, তোর মুখ

0: পড়ে যায়নি তো চুনে?
1: বাবা যে খেল দুটো পান খেয়েছে বাবা।
0: তাই আমরা বড়, আমরা সবকিছু করতে পারি।
1: ছোটরা তো সকলেই খেয়েছে, আমি দেখেছি। শিলটু বাপি
0: বাবার মতো খালি তক্ক করতে শিখেছো না?
2: মায়ের মতো অবাধ্যতা শিখেছে।
1: বাপি খুব ভালো, মাম খালি বকে।
0: এইভাবেই ওকে লাই দিয়ে যাও, লাই দিয়ে যাও, দেখবে পরে কিরকম শয়তানটা হয়ে যায়।
2: শোনো, দাদু ঠাকুমা পিসি এদের সবার দেদার আশকারা পেয়েও আমি যদি এই অবধি পৌঁছতে পেরে থাকি, তাহলে এই ক্ষুদ্রতম সংসারে মাত্র একজন মানুষের আশকারা পেয়ে ওর বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে বলে মনে হয় না।
0: দিনকাল এখন পাল্টেছে, 12 বছরের ছেলে এখন বন্ধুদের সঙ্গে প্ল্যান করে অন্য এক বন্ধুকে খুন করে। বিবাহিত পুরুষকে বিয়ে করার জন্য মা বাবা ঠাকুমাকে বিষ মেশানো রসগোল্লা খাওয়ায়। খবরের কাগজে পড়নি এসব?
2: আরে বাহ, দিব্যি গুছিয়ে বলছো তো। মানে জয়ের স্কুলে গিয়ে অন্য মায়েদের সঙ্গে শুধু শাড়ির গল্পই করো না, দেশের খবরেরও আলোচনা হয়। বাহ বাহ বাহ।
0: আহা হা হা, ঘরের কাগজটা পড়ি না বুঝি, আমি বিয়ে অবধি পড়েছি এটা মনে রাখবে। মেয়েদের কেন এত ছোট করে দেখো বলো তো। এ মা গো,
2: আবার কি হলো?
0: কি হলো? আরে পানির পিকে জামাটাকে মানে নষ্ট করে ফেললো। জয় জয়, এবার কিন্তু আমি উত্তম মধ্যম দেবো, আমি বলে দিচ্ছি। এতটা পদে কি?
2: ঠিক আছে ঠিক আছে জয়, যাও যাও যাও, চট করে গিয়ে বেসিনে পানটা ফেলে মুখ ধুয়ে চলে এসো। এতখানি পথ আমরা এলাম, এখনো তোমার পান শেষ হয়নি? ও, তার মানে একটা নয় দু তিনটে পান চুরি করেছো তো?
0: সব সময় আমার সঙ্গে তো ছিলে, হ্যাঁ, এর মধ্যে আমাকে লুকিয়ে কি করে সব পান ম্যানেজ করলে জয় বলো তো? উফ, বড় হলে ছেলে যে কি হয়ে উঠবে এখন থেকে একেবারে।
2: বাবা ছাড়ো তো, একটা পান খাওনি একবারে। আগে বলো দিনটা তোমার কেমন কাটলো? কি পারবিতা, খুশি তো?
0: খুশি, বাড়ি ভর্তি ঠিক ঠিক করছে গেও লোক, যেমন তাদের চেহারা তেমন কথাবার্তার ধরন। আর মেয়ে বউরা তখন হাগরের মতো গয়না শাড়ি সবকিছু হাত দিয়ে দিয়ে দেখছিল একেবারে। অবশ্য ওই গরিবগুলো কোনোদিন এসব পড়েনি, দেখেও নি। এই তো তোমার গ্রামের বাড়ির লোকজন সব।
2: আরে কি আশ্চর্য, দেখাবার জন্যই তো এসব কিনেছো পরেছো তাই না? আমার তো মনে হয় তোমার বরং উচিত ওই সব মেয়ে বউদের এক এক করে প্রশংসা করা।
0: মোটেই না, আছে তাই পড়েছি। তা তোমার কেমন কাটলো?
2: আমার তো ভীষণ ভালো, দারুণ সত্যি। বহুদিন পর এমন প্রাণ খোলা আনন্দ উপভোগ করে বিশ্বাস করো আমার না এই শহুরে পরিবেশে ফিরতেই ইচ্ছে করছিল না। আচ্ছা, নতুন বউকে তোমার নিশ্চয়ই ভালো লেগেছে?
0: এমনিতে ভালো, তবে বোকা বোকা মুখ।
2: যা, এটাকে বোকা বোকা মুখ বলে না, মুখটা কি জানো, একটা গ্রামের সারল্য মাখানো। আমার কি মনে হচ্ছিল জানো, সত্যি যেন কোনো মিষ্টি গল্পের একটা মিষ্টি নায়িকা।
0: এই জয়, চলো চলো চলো শোবার ঘরে চলো, রাত 12টা অবধি বাবার সঙ্গে আড্ডা হচ্ছে একেবারে। আজ বাবার মতো ছেলেরও ফুর্তির প্রাণ গড়ের মাঠ হয়ে উঠেছে, চলো চলো চলো।
2: এই যে শোনো শোনো, মনে করে ভ্যানিটি ব্যাগ থেকে গয়নার বটুয়াটা তুলে আলমারিতে রেখে দিও, সকাল সকাল কিন্তু কাজের মাসে আসবে।
0: বটুয়াটা কোথায় গেল? সে কি আমার বটুয়া? বটুয়া কোথায় গেল আমার? দুর্বাবু গান গাইছে, এখন আমি বটুয়া খুঁজে পাচ্ছি না। আরে বাবা শুনছো, গান গাইছো তুমি, বটুয়াটা পাচ্ছি না তো।
2: কি হলো কি রে বাবা, আমার বলা বলা সেই থেকে গয়না গয়না গয়না, কি হয়েছে কি?
0: আরে বাবা এদিকে একবার এসো না গো।
2: আরে এই তো
0: বটুয়া পাচ্ছি না আমি।
2: কি
0: গয়নার বটুয়া?
2: বটুয়া পাচ্ছ না?
0: না।
2: মানে কোথায় রেখেছিলে?
0: এই তো এই ব্যাগের ভেতরই ছিল, আমি নিজে রেখেছি, নিজে হাতে করে রেখেছি।
2: তুমি নিজে হাতে করে রেখেছো, সেখান থেকে পাখনা মেলে উড়ে গেল। হ্যাঁ, ওই বোকা বোকা মেয়ে বউদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় রাখতে কোথায় রেখেছো ভালো করে ভেবে দেখো।
0: না না, আমার নিজের গয়না আমি নিজে রেখেছি, এতদিন তো আমি বুকে আঁকড়ে রেখে দিয়েছি বলো।
2: এখন তোর বুকে আঁকড়ে নয়, তুমি একটা আমায় দাও তো, আমায় দাও আমায় দাও একটা, আমি দেখছি দেখি
0: দেখো।
2: ওরে বাপরে বাপ, শাড়ি গয়না ব্লাউজ লিপস্টিক আয়না মেকআপ গুষ্টির কি নেই এতে? আরে এত হবি যাবি সঙ্গে নিয়ে গেছিলে কি জন্যে? কয়েক ঘন্টার জন্য শ্বশুর বাড়ি গেছেন, যেন গোটা সংসারটাকে তুলে নিয়ে চলে গেছে, বৈভব দেখাতে গিয়েছে।

0: না বই আশ্চর্য, সব রয়েছে, বটুয়াটা এখানে কোথায় রাখলে কোথায়?
1: আরে বাবা, এই ব্যাগেই তো ছিল, আমি যত্ন করে রেখেছি।
0: বাজে বকো না তো, যত্ন করে রেখেছিলে, যত্ন করে দেখ। বিয়ে বাড়িতে কি কি করেছিলে? এই এই সব গয়নাঘাটি, এই শাড়ি কতবার করে পাল্টেছো ভাবো তো, ঠান্ডা মাথায় ভাবো।
1: তিনবার আমি গয়না পাল্টেছি।
0: তিনবার?
1: হ্যাঁ, গয়না পাল্টে পাল্টে পড়েছি। তাও আবার বাথরুমে গিয়ে জানো প্রত্যেকটা হিসেব করে পড়েছি তো।
0: তাহলে নিশ্চয় ট্যাক্সিতে বসেও একবার নিঃশব্দে গয়না পাল্টেছো?
1: না না, ট্যাক্সিতে কেন পাল্টাবো? আরে বাবা, ড্রাইভারকে দেখাবার জন্য গয়না বার করবো নাকি আমি?
0: তুমি সব পারো। ওই দেখো, ট্যাক্সির সিটে ফেলে এসেছো, লিপস্টিক তো বেশ ট্যাক্সিতে বসে একবার লাগালে, নিজে চোখে দেখেছি আমি।
1: আরে বাবা, তাতে গয়নার বটুয়াটা নামাতে যাব কেন আমি? লিপস্টিক, আয়না এসব বার করার সময় বটুয়াটা দেখে তবে আমি ব্যাগটা বন্ধ করেছি। তোমার দিব্যি দিয়ে
0: বলছি। একদম একদম দিব্যি ফিব্যি দেবে না, দিব্যি গাছ। এই এই এই, তোমার এই বুঝরুকিতে কে বিশ্বাস করে? আমি
2: বাপি বাপি মামকে বকো না।
0: না না,
1: কিন্তু গয়নার বটুয়াটা আমি নামাইনি। কি রে যা, তুই বলতো, তুই দেখেছিস আমাকে নামাতে?
0: এখানে
1: ফেরার ঠিক আগে আমি বাথরুমে গিয়ে গলার হার আর হিরে পান্না বসানো হাতের গয়নাগুলো গা থেকে খুলে খুলে বটুয়ায় পুরেছি। বটুয়াটা ঠিকঠাক ভাবে আমি ব্যাগে পুরেছি
0: না? পরনি
1: পরিনি
0: পরনি রাজ্যের লোক, কত লোক বাইরে থেকে এসছে, কার হাতে যে গিয়ে পড়লো
2: আমি দেখেছি বাপি। মা বটুয়াটা ঢুকিয়েছে।
0: তবে জয়, বাথরুমে তোমার মা একা গেল আর তুমি বাইরে থেকে বসে বসে বটুয়াটা ঢোকালো কি ঢোকালো না দেখে নিলে। শোনো বাজে বকো না, মাকে ভালো করে জিজ্ঞেস করো, ভালো করে মনে করতে বলো। মাই গুডনেস, লাখ লাখ টাকার গয়না তুমি কি করে এত কেয়ারলেস ফেলে এলে, এত কেয়ারলেস! অত টাকার অর্নামেন্ট আমি তোমায় আর কোনোদিন গড়িয়ে দিতে পারবো?
2: হ্যাঁ মা, আলমারিতে তো তোমার অনেক টাকা, তুমি নিজে কিনে নেবে?
0: এই কি বললে তুমি, মামের টাকা কোথায় রেখেছো তুমি?
2: মাম গুনছিল একদিন, এত এত টাকা।
0: মাই গুডনেস, তুমি কি ব্রিফকেসটা জয়ের সামনে খুলেছিলে?
1: জয় জয়, ওটা আমাদের টাকা নয়, ওটা জয়সওয়ালজি এখানে রেখে গেছেন। আবার আজই রাত্রে, না না না না, কাল সকালে এসে নিয়ে যাবেন, ওটা আমাদের নয়। জয়,
0: তুমি উনি কালকে এসে নিয়ে যাবেন। তুমি এই কথাগুলো আবার তোমার বন্ধুদের গল্প করে বলোনি তো?
2: না বলিনি, টিভিতে সিনেমায় দেখেছি, আলমারি থেকে চোর ডাকাতরা টাকা নিয়ে যায়।
0: ওফ, এনাফ এনাফ, যাও ওকে পাশে করে নিয়ে গিয়ে ঘুম পাড়াও। জকেছি জক জক, চিন্তা করি এবার কি হবে। আমি ওই ঘরে গিয়ে শুচ্ছি, আমাকে কিছুক্ষণ এখন একদম ডিস্টার্ব করবে না, ওকে?

0: কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে যেন কিছুই হয়নি। সারা রাত বিছানায় শুয়ে আমি ছটফট করলুম, যা যাবার সব আমারই তো গেল। শুনছ, ওঠো। আরে ওঠো, চা এনেছি, 7টা বাজে। জয় স্কুলে চলে গেছে, 7:10 হলো, অফিসে যাবে না তুমি আজ?
1: নুর বাবারে, 7টা বেজে গেল, দুপে ঘুষকে খেয়ে শুয়েছি। শোনো, আজ কিন্তু আমি বাজারটা যেতে পারবো না।
0: যেতে হবে না, চা বিস্কুট খেয়ে নাও, আমি নিরামিষ রান্না করে ফেলেছি।
1: কি কাণ্ড, সকালবেলা উঠে ভাত ডাল তরকারি সব রান্না করে ফেলেছো? কি ব্যাপার বলো তো, আজ তো তাড়াতাড়ি কেন?
0: গয়নাগুলো চিন্তায় কাল সারা রাত ঘুম হয়নি জানো, আমি অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে সব রান্না বান্না সেরে ফেলেছি।
1: শোনো শোনো শোনো, বসো এখানে, বসো তো চুপটি করে। ভালো করে ভেবে দেখলে কি কোথায় রাখতে পারো বটুয়াটা, কোথায় লাস্ট কোথায় দেখেছিলে? দেখো এখনকার দিনে মানুষকে দেখলে তো বাইরে থেকে ঠিকমতো বোঝা যায় না। ড্রাইভারটা

0: অবাঙালি ছিল, ভালো মানুষ বলেই তো মনে হলো, তবে শেষের দিকে সেলামটা যেন একটু বেশি বেশি দেখাচ্ছিল।
1: তুমি ট্যাক্সিতে উঠলে তো নাম্বারটা রেখে দাও, আমিও মনে রাখি। প্রথমে দুটো সংখ্যা 22 না 32, সেটা ঠিক মনে করতে পারছি না।
0: আমারও মনে পড়ছে না।
1: আচ্ছা, তোমার কলকাতা পুলিশের একজন ডিসির সঙ্গে আলাপ আছে না?
0: হ্যাঁ, আলাপ আছে তো কি, তাকে এখন জানাবো তোমার গয়না ভর্তি বটুয়া হারিয়ে যাওয়ার কথা? দেখো, বাজে কথা ভেবে লাভ নেই, গাড়ির নাম্বার যখন মনে রাখতে পারিনি পুলিশ কিছু করতে পারবে না।
1: বন্ধু যখন তখন অসুবিধেটা কোথায়? পুলিশ চেষ্টা করলে খুঁজে পায় না, এরকম তো নয়। কাল খবরের কাগজে দেখলে না তুমি?
0: হ্যাঁ, এরপর পুলিশ দপ্তর থেকে খবরের কাগজে আমার নাম পাঠাবে, সামান্য কাস্টমস অফিসারের লক্ষ লক্ষ টাকা দামের গয়না খোয়া গেছে, তার স্ত্রী হীরে বসানো, পান্না বসানো, গাদা গাদা গয়না পড়ে, দামি ফ্ল্যাটে থাকে, আর কাগজে পড়ে সিবিআই লেগে যাবে আমার পেছনে। সত্যি তোমার বুদ্ধি না?
1: তাহলে তাহলে কি হবে? আর কোনো উপায় নেই? আর কোনোদিন পাবো না গয়নাগুলো?
0: ও বাবা, কেন পাবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, আবার ভালো মতো ঘুষ টুস নেবার চেষ্টা করি, ধীরে ধীরে আবার ঘুষ নিয়ে নিয়ে ঘুষ নিয়ে নিয়ে আবার তোমায় গয়না গুড়িয়ে দিতে পারবো, কোনো অসুবিধে নেই।
1: ওসব কথা বলে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমার চেয়ে তোমার তো অনেক বুদ্ধি। তবু বলছি, হীরে মুক্তোর কথা না বলে শুধু গয়নার কথা বলবে?
0: দেখো, প্যাক প্যাক করে বাজে কথা বলে না সকালটা নষ্ট করে দিও না তো। দিনের বেলা ভালো করে খাওয়া দাওয়া করো, একটা ভালো করে ভাত ঘুম দিয়ে ঠান্ডা মাথায় ভেবে তারপর কথাবার্তা বলো, তারপর ভেবো নতুন নতুন একটা একটা অন্তত বিশ্বাসযোগ্য কোনো পন্থা বার করো। পুলিশ উদ্ধার করবে গয়না, আর হীরে মানিকগুলো ওদের চোখের সামনে ভ্যানিশ হয়ে থাকবে না, কেউ কিচ্ছু দেখতে পাবে না। সরো প্লিজ, আমার বাথরুমে যেতে দাও আপাতত।
1: সব পুরুষ মানুষই কি তোমার মতো নিষ্প্রিয়? ওই তো ঋতুদি সেদিন বললো।
0: ও ঋতুদি ভিতুদি ছাড়ো, নিষ্প্রিয় বলেই পার পেয়ে গেলে। এই চ্যাপ্টারটা এখনকার মতো ক্লোজ করো প্লিজ, আমার ধৈর্যের একটা সীমা আছে।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই নিয়ে আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না, কোনো মত দেব না।
2: হ্যাঁ গো, ফেরার পর থেকে এত গম্ভীর হয়ে আছে কেন বলো তো? মায়ের শরীর কি সত্যি সত্যি ভালো হয়ে গেছে নাকি?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তো ভালো।
2: মা মা পরশুদিন ছাড়া পাবেন তো?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাবেন তো। যাও না যাও না, কাল তোমরা গিয়ে দেখে এসো না।
4: হ্যাঁ বাবা, আমিও কিন্তু তোমাকে তখন থেকে খুব গম্ভীর গম্ভীর দেখছি, কি হয়েছে বলো তো? আচ্ছা, অফিসে কোনো অসুবিধে হয়নি তো তোমার?
3: আরে না না, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। আরে সরকারি ক্লার্ক তো, সেরকম ভালো চাকরি তো করি না যে প্রবলেম থাকবে। বয়স হয়েছে বলে তোরা সবসময় আমাকে নিয়ে চিন্তা করিস তো, তাই এসব ভাবছিস।
2: বাড়ি ঢুকলে গম্ভীর হয়ে, জিজ্ঞাসা করতে গম্ভীর হয়ে উত্তর দিলে, মা ভালো আছেন। রোজ ফিরে আগে মেয়ের কথা জিজ্ঞাসা করো, আজকে তো তাও করলে না, দুশ্চিন্তা হয় নাকি? কিছু হলে তো
4: আমি জল নিয়ে দাঁড়িয়ে থাকলাম, শুধু একবার বাবা গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে চেয়ারে গিয়ে বসে পড়লো। সত্যি করে বলো না বাবা, কি এমন হয়েছে? গতকাল তো তুমি বেশ হাসি খুশি ছিলে।
3: বলছি বলছি তো, হ্যাঁ রে, ওই তোর পড়াশোনার কোনো ব্যাঘাত হচ্ছে না তো?
4: সে কি, আজ এমন ভাবে কথা বলছো যেন বাইরের কোনো অতিথির সঙ্গে তোমার বহুদিন পরে দেখা হলো। ঠাকুমা সত্যি সত্যি ভালো আছেন তো বাবা?
3: আচ্ছা, ভালো না থাকলে কি আর ঘরে ফিরে আসতাম? ওরে রোজ কি মানুষের একই যায়, সংসার জীবনে সমাজ জীবনে নিত্য নতুন সমস্যা, আমি কি সমাজ সংসারের বাইরে বলতো?
2: হ্যাঁ গো, তোমার কি কিছু হারিয়েছে? যা ভুলো মন তোমার।
3: ওই ভুলো মনের জন্য আর ভালো মনের জন্য জীবনে অনেক কিছু পেয়েও পাইনি, তবে কেমন ঘটনা ইদানিং আর ঘটছে না
4: বাবা।
3: হ্যাঁ,
4: টাকার ব্যাগটা তোমার পকেটে ঠিকঠাক আছে তো?
3: আচ্ছা বলতো মা, তোর ব্যাপার নিয়ে মাঝে মাঝে কিছু চিন্তা করাটা কি ভুল? মায়ের জন্ডিস হলো, পরেই আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলাম, ঠাকুমা বৃদ্ধা, সব ঝক্কি ঝামেলা তোর ওপর দিয়ে গেল, মাঝখান থেকে অনার্সটাও পেলি না, তোকে প্রাইভেটে এমএ পড়তে হচ্ছে, তোকে এত ধকল দিয়ে
4: ফেলে আসা চিন্তা দূর করে এবার সামনের দিকে চিন্তা করো।
3: তাই তো করছি। তো চাকরি পাওয়ার আশা এখন কম, বিয়ের জোগাড় তো করতেই হবে, অফিসে কেউ কেউ

0: পাত্রের কথা আমায় বলেছে। পাত্র, একটা সুপাত্র তুই নিশ্চয়ই পাবি।
1: কিন্তু তুমি যে বলেছিলে এই নতুন বছরে অনেকের ভালো হবে, আমাদেরও ভালো হবে, তোমার মাইনে বাড়বে, তার মধ্যে আমি চাকরির পরীক্ষাগুলো দিয়ে যাব, এমএটাও তো পাশ করে যাব। তুমি দেখো এই বছরে আমার চাকরি, বিয়ে সব কিছু হয়ে যাবে।
0: নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবার এবার মন দিয়ে একটু খবরের কাগজটা পড়তে দিয়ে মা। হ্যাঁ, অফিসে আজ একদম পাতা উল্টাবার সুযোগ পাইনি।
1: ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে পড়ো, আমরা চললাম, চল।

0: রোজ ডাকে না। আজ সকালে কোকিলের ডাক শুনে ঘুম থেকে উঠলুম। রোজ কাকের ডাক শুনি বাড়ির পেছনের গাছটা থেকে, আজ কোকিল। কি জানি, হয়তো আমার জীবনে কি স্বভাব হিসেবে ভাবছি তখন থেকে।
1: কি ব্যাপার, সকালবেলা মুখটা হাসি হাসি করে কি ভাবা হচ্ছে?
0: তোমাকেও তো বেশ খুশি খুশি দেখাচ্ছে।
1: কিন্তু তোর মায়ের মুখে হাসি নেই কেন জানি না। অবশ্য আমার মতো গরিব স্বামী পেলে তোর মুখেও হাসি থাকতো না।
2: দেখেছিস সকালে কি সব হাবি যাবি কথা? উনি খবরের কাগজ দেখে ও চিন্তায় ডুবে রইলেন। আমি কতবার ডাকলুম, সারা পর্যন্ত দিল না। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে উনি যদি বলেন যে উনি চিন্তা করছিলেন না, আর আমি সেটা বিশ্বাস করব?
0: ঠিকই তো, আমাকে নিয়ে, মাকে নিয়ে, এমনকি ঠাকুমাকে নিয়েও বাবা তুমি চিন্তা করছিলে না। কোনো মানসিক দ্বন্দ্ব বা দুশ্চিন্তা মাথায় ঢুকলে তবেই এই ধরনের চিন্তায় ডুবে যাওয়া যায়।
1: এক কাজ কর, তোরা আমাকে নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে ফেল, আমি বরং স্নানটা সেরে আসি।
0: বাবা এখানে নেই, এ ফাঁকে একবার দেখি তো কাগজে বিশেষ কি দেখছিল বাবা। কাগজটা কোথায়? আরে টেবিলেও তো দেখছি না, না বিছানার কোথাও নেই, কোথায় রাখলো? আচ্ছা ইম্পর্টেন্ট কাগজ অফিসে নিয়ে চলে যাচ্ছে না তো? দেখি দেখি, হ্যাঁ ঠিক তাই, এই তো এই তো ব্যাগের মধ্যে ঢুকিয়েছে।
2: এই ওনার ব্যাগে হাত দিচ্ছিস কেন বল দেখিনি?
0: আস্তে কথা বলো না, বাবা শুনতে পেয়ে যাবে তো। কাগজটা, হ্যাঁ দ্বিতীয় পাতাটা লক্ষ্য করছিল বাবা। কি তো, এই তো দেখো এখানে পেন্সিল দিয়ে মার্ক করে রেখেছে।
2: দেখ দেখ দেখ, তাড়াতাড়ি দেখ, বাবা আসার আগে দেখে নে। শোন আমি ভাত বেড়ে রেখে আসিনি, আমি যাই ভাতটা বাড়ি, তুই তাড়াতাড়ি করে পড়ে নে।
0: বিজ্ঞাপন খবর তো নয়, একটা বটুয়ায় কিছু গহনা সমেত ট্যাক্সিতে বা অন্য কোথাও ফেলে আসি। কোনো সহৃদয় ব্যক্তি তা যদি পেয়ে থাকেন তবে অনুগ্রহ করে ফেরত দেবেন। ফোন নাম্বার 2350। ও বাবা, তলায় আবার লেখা কেপি।
2: সোনা পেয়েছে নাকি? এক থলে সোনা বলিস কি রে? তোর তোর বাবা পেয়েছে? আবার পর আবার ভালো করে পড়তে কিনি মা, আবার ভালো করে
0: পড়তে। অন্য কেউ পেয়েছে হয়তো, বাবা সেটা দেখতে পেয়েছে, এটাও তো হতে পারে।
2: না না, আমি তোর বাবাকে চিনি, সারা জীবন সততা ভদ্রতা এসব করে করেই তো গেল। খোঁজ তো একটা ভালো করে।
0: দাঁড়াও বাবা রেগে যাবে, বাবাকে আগে স্নান করে আসতে দাও না, তারপর।
1: কি ব্যাপার কি তোমাদের, আমাকে নিয়ে আবার শুরু করলে? এই এই এই এই কাগজটা কি দেখছিস?
0: যা তুমি কাল দেখাওনি সেটাই দেখছি।
2: হ্যাঁ গো, তুমি নাকি এক ব্যাগ গয়না পেয়েছো?
1: ও চিচি উমা, ঘরে ডাকাত পড়বে, আসতে বলো।
2: আসছে আসছে। শোনো না, বলছি ভগবান এবার মুখ তুলে চেয়েছেন, আমি রোজ মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি মেয়ের বিয়ের গয়না ঠাকুর তোমার হাতে তুলে দিয়েছেন গো।
1: তুমি একটু মুখটা বন্ধ করবে, আশেপাশের লোক শুনলে তোমার কথাটাকেই সত্যি বলে ভাববে।
0: মা তুমি একটু থামো না বাবা, বিজ্ঞাপনটা পড়েই কিন্তু আমি বুঝতে পেরেছি সোনার বটুয়াটা তুমিই পেয়েছো।
1: পেয়েছি, বেশ করেছি, তাতে তোদের কি?
0: এটা তো ভালো ব্যাপার, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তুমি তো ঈশ্বর বিশ্বাসী, হয়তো ঈশ্বরই তোমাকে স্নেহের বশে এটা উপহার দিয়েছেন।
1: আমি রাখবো না, একে তো অন্যের জিনিস, পরধন আমার রোজগারের জিনিস নয়। গত তিন দিন ধরে ন্যায় আর অন্যায় দ্বন্দ্বে আমি ছিন্ন ভিন্ন। আচ্ছা কি পেয়েছিস তোরা?
2: শোনো, তুমি আমি কেউ কোনোদিন অন্যায় করিনি, চিরদিন মানুষের ভালো চাই, তাই ভগবান আমাদের হাতে তো হাত ভরে উপহার তুলে দিয়েছেন।
0: হ্যাঁ বাবা তুমি মায়ের কথা শোনো। আরে বাবা তুমি তো চুরি করছো না, জোর করে কাউ থেকে ছিনিয়েও নিচ্ছ না, আবার ভিক্ষেও চাইছো না, এটা ঈশ্বরের দান।
1: না রে অনু, না, এটা ঈশ্বরের পরীক্ষা, আমাকে আমাদের পরীক্ষা করছেন তিনি। বাবা বেঁচে থাকলে তোদের এসব কথা বলতেই দিতেন না।
0: সত্যযুগ এটা নয় বাবা, তবু আমরা সত্যের পথে চলি, শুধু তোমার কথা মতো এই যুগের সঙ্গে আমরা পা ফেলে চলতে পারি না। পাড়া পড়শিরা হয়তো সামনে ভালো কথা বলে, কিন্তু বন্ধুরা, বন্ধুরা আড়ালে আমাকে বোকা যুগের মেয়ে বলে।
1: বলুক, আলটিমেটলি তোদেরই প্রশংসা হবে, তোদেরই শির দাঁড়ার সোজা থাকবে। এবারে শান্তিতে আমাকে একটু অফিসে যেতে দে, বাড়ি ফিরে তোদের সঙ্গে কথা বলবো। অফিসে বসে নিজের সঙ্গে একটু বোঝাপড়া করে নি।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা করে মনস্থির করো, সামনে মেয়ের বিয়ে দিতে হবে, বাড়িতে অনেক কিছু দরকার। ঠাকুর ঠাকুর দেখো যেন আমার স্বামীর মতিভ্রম না হয়। ওগো ওগো, তুমি মাথা ঠান্ডা করে খাও কেমন, আমি জল তুলতে যাচ্ছি। অনু, বাবাকে দেখ, ঠিক মতো যেন খাওয়া দাওয়া করে, কেমন?
0: আচ্ছা নাও, খেতে বসো, বাড়িতে ফিরে এসে।
1: আরে তোর মা লুকিয়ে শুনছে না তো?
0: না না, কলতলায় চলে গেছে।
1: শোন, গত রবিবার রাত্রে তোর ঠাকুমাকে দেখে বাড়ি ফেরার সময় ওই বন্ধু অখিলের সঙ্গে দেখা, নার্সিংহোমের কাছেই থাকে, জোর করে বাড়িতে নিয়ে গল্প স্বল্প করতে করতে মাংস লুচি খাইয়ে দিল। বাড়ি ফিরলাম ট্যাক্সি করে, একটু রাত হয়ে গেছল, তোর মনে আছে নিশ্চয়ই?
0: বাড়িতে এসে সেদিন কিছু খেলে না, মায়ের সঙ্গে বা আমার সঙ্গে কারোর সঙ্গে সেভাবে কথাও বলনি তুমি, তোমার আগেই আমরা শুয়ে পড়েছিলাম, তাই না?
1: ওই যে ট্যাক্সিতে করে ফিরেছিলাম, সেই ট্যাক্সিতে বসার কিছুক্ষণ পরেই হাতে থেকলো একটা ব্যাগ, ওই ওই ওই বটুয়ার মতো। পেছনের সিটে বসেই সেটা খুলে বুঝতে পারলাম সোনার গয়না আছে। একদিকে ভয়, অন্যদিকে আনন্দ। গম্ভীর হয়ে অফিসের ব্যাগটা নিয়ে ফিরে আসলাম। ভেতরে ঠিক কি কি আছে তা সকালে লুকিয়ে দেখে চমকে উঠলাম।
0: ওগুলো তোমার কাছে এখন আছে?
1: না না, অফিসে, আমার ড্রয়ারে। ঠিকানা কিছু ছিল না ওই বটুয়ার ভেতরে, তাই ফেরত দেবার তাগিদও তেমন ছিল না।
0: এখনো নেই। যারা অবহেলায় ট্যাক্সি সিটে এত গয়না ফেলে যায় তাদের কোটি কোটি টাকা আছে, তাই না বাবা?
1: হ্যাঁ বিয়ে, তা হয়তো ঠিক। মনে মনে স্থির করেছিলাম, আমার আগে যে ট্যাক্সিতে চড়েছিল সে যদি ট্যাক্সিওয়ালার সন্ধান করে আমার বাড়িতে আসে।
0: তুমিও সঙ্গে সঙ্গে যে চেয়ে গয়নাগুলো দিয়ে দেবে, এই তো। যাক, যখন আমাদের বাড়ির সন্ধান কেউ পায়নি তখন ওগুলো রেখে দাও। ওইসব গয়না তাদের কাছে নিশ্চয়ই অবজ্ঞার বস্তু, ওই গেলে জাক টাইপের ব্যাপার।
1: না, বিয়ের জন্য বানানো নয় বুঝলি, তাহলে বাক্সে থাকতো। কোনো ভুলো মনের বউ নিশ্চয়ই ব্যাগ থেকে কিছু বার করতে গিয়ে ওই বটুয়াটাকে নামিয়ে রেখে তুলতে ভুলে গেছে, তাই না বল?
0: তা অবশ্য ঠিক, চোরাই জিনিস কেউ ভুলে ফেলে আসে না। আর কালো টাকাকে সাদা করতে মন্দিরের বাক্সে টাকা গয়না এসব রেখে আসে, কিন্তু ট্যাক্স?
1: না না না না, সেরকম ব্যাপারও এটা নয়। কোনো বনেদি ধনী লোকেরও হতে পারে, তাই না বল?
0: সবই তো ঠিক আছে, কিন্তু কেপি কথাটা লিখলো কেন?
1: কলকাতা পুলিশে চাকরি করে এবং ভয় দেখাচ্ছে যে না দিলে ধরে ফেলতে পারবে, এমন ব্যাপার নয় তো?
0: পুলিশের কি বুদ্ধি এত কম? পুলিশের কাজই তো গোপনে সবকিছু করা আর দোষীকে ধরা, পুলিশ হলে প্রকাশ্যে বিজ্ঞাপন করবে না।
1: ঠিকই, আমিও এটা ভেবে দেখেছি বুঝলি। আর সত্যি সত্যি কলকাতা পুলিশ হলে আমি ফেরত দেবার কথা একদমই ভাবতাম না। কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। দাঁড়া, আমি তাড়াতাড়ি খেয়ে নি, তুই একবার আমার অফিসে আয় দেখি, এই অফিসে বসে ভেবে ঠিক করতে পারি কিনা। হ্যাঁ।

ততক্ষণ বাড়িতে বসে বসে তুই ভাব। তবে যাই বল, ওই গয়নাগুলো আমাদের সকলের মনে কিন্তু অনেক অশান্তি যোগাবে। এই তোর মা আসছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে দাঁড়া।

0: হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আরে কথা বলুন। হ্যালো,
1: 2350 83।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন?
1: আপনার ঠিকানাটা একটু বলবেন প্লিজ।
0: 21/3 গরান বসু এভিনিউ।
1: ঠিক আছে।
0: হ্যালো, হ্যাঁ হ্যালো, যা ফোনটা রেখে দিল। গলাটা শুনে মনে হলো তো একটা ভদ্র মেয়ে। ঠিক আছে বললো, তার মানে আমাকে খুঁজছে। আমার স্বামী? না না, অর্জুন কোনো মেয়ের সঙ্গে সেভাবে তো মেশে না। তো কি সব যাতা ভাবছি আমি, কোনো ফালতু সেলসম্যান হবে, নতুন কোনো বিপদ নয় তো আবার। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, বলুন।
1: আপনার স্বামীর, আপনার নামটা কি একটু বলবেন?
0: আপনি কি আগে বলুন, কি দরকার বলুন?
1: আপনার কি কিছু হারিয়েছে?
0: হ্যাঁ হারিয়েছে তো। আপনি কে?
1: আমি আপনাদের হারানো জিনিসটা পেয়েছি।
0: হ্যালো হ্যালো, তুই বাবা আবার রেখে দিল। কি রে বাবা, আমার সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? নিশ্চয়ই অর্জুনের জানাশোনা কোনো মেয়ে ফোনটা করে মজা করছে, তা না হলে জানবে কি করে আমাদের গয়নার কথা? অর্জুন, অর্জুন শুনছো?
2: ওরে বাবা, অফিস থেকে ফিরে জাস্ট একটু বসেছি, এখনি আবার কি হলো, কি শুনবো?
0: শোনো না, একটা মেয়ে ফোন করেছিল, বললো আমাদের কিছু হারিয়েছে কিনা।
2: হারিয়েছে কিনা? আর কি বললো? আরে আর কি বললো বলো, ফোন নাম্বারটা নিয়েছো তার? মানে
0: কোন অঘটন নাকি? সত্যি তো আমাদের ফোন নাম্বার কোথায় পেলো মেয়েটা? বটুয়াতে তো কোনো নাম্বার ছিল না।
2: আমি এক বন্ধুর সঙ্গে পরামর্শ করে ওর কথাতেই খবরে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, তারপর সঙ্গে সঙ্গে দু একদিনের মধ্যে তো কেউ ফোনও করলো না। অত টাকার গয়না পেয়ে ফেরত দিতে আসছে, এটাও তো বিশ্বাস করা মুশকিল। আচ্ছা পারমিতা, মেয়েটা কি?
0: হতে পারে, আমরা যদি কারো জিনিস পাই তাহলে কি ফেরত দেবো না বলো?
2: আরে চুপ করো তো, পুলিশ থেকে যদি কোনো যত গন্ডগোল হলো বন্ধুর কথা, ওই ফোন নাম্বারের পাশে কেপি কথাটা লিখলাম। ভাবলাম যদি ভাবে যে কলকাতা পুলিশ বিজ্ঞাপনটা করেছে, তাহলে কেপির আবার অন্য কোনো মানে করলো না তো।
0: কি বিড়বিড় করে বলছো, একটু জোরে বলো না।
2: আরে খবর কাগজে বিজ্ঞাপন করে মানে ওদের একটা টেলিফোন নাম্বার দিয়েছিলাম, মানে আমাদেরই ফোন নাম্বারটা। ফোন করে আমাদের বাড়ির লোকেশনটা জেনে নিচ্ছে, এটা নয় বুঝতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিচ্ছে কেন?
0: সেই তো
2: ঝামেলার কোনো শেষ নেই। ওই যে কথায় বলে না, ছিল ভালো তাঁতি তাঁত বুনে, কাল হলো ইঁড়ে গরু কিনে।
0: হ্যাঁ গো, চোর ডাকাতের মেয়ে হতে পারে। কি বিপদ বলো তো। উফ ঠাকুর,
2: শোনো শোনো শোনো, এখন ঠাকুর ঠাকুর বলে কিছু হবে না। আমি চট করে নিচে গিয়ে দারোয়ানকে বলে আসছি, কেউ আমাদের খোঁজ করলে যেন আগে ভাগে আমাদের জানিয়ে দেয়।
0: না না না না, যেন সঙ্গে করে নিয়ে আসে। আমার আমার ভীষণ ভয় করছে গো।
2: ভয় করলে এখন চলবে? দুমদাম ভয় করছে, ভয় করছে।
0: ওই দেখো আবার ফোন, আবার ফোন। ধরো না ধরো না, ধরো না।
2: আমি ধরছি আমি ধরছি, দাঁড়াও। হ্যালো হ্যালো,
3: আমি রমেশচন্দ্র মুখোপাধ্যায় বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আপনার বাড়ির কাছেই একটা বুথ থেকে ফোন করছি, আমার নিজের বাড়িতে ফোন নেই। আপনার নামটা বলবেন?
2: আমার নাম অর্জুন। আপনি দেখুন, একটু আগে একটা ফোন এসেছিল, একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, কিছু পেয়েছেন সেই জন্য।

0: এই মা।
1: হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে প্রথমে আপনাকে ফোন করেছিল, পেয়েছি। ঠিক করতে পারছিলাম না জিনিসগুলো পুলিশে জমা দেবো না নিজেই রেখে দেবো। যাই হোক, মেয়ে বেশি কথা বলতে বারণ করেছে, আপনার ওখানে যাচ্ছি আমরা।
0: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।

0: হয়তো এসেছে, এসে গেছে। দরজা খুলো, দরজা খুলো।
1: দাঁড়াও, হড়বড় করো না, আগে আইপিস দিয়ে দেখিনি, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, বাবা আর মেয়ে বলেই তো মনে হচ্ছে, আমাদের দারোয়ানটাও সঙ্গে আছে।
0: আচ্ছা
1: শোনো, আমি সোফায় গিয়ে বসছি, দরজা খুলো।
0: আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন।
1: নমস্কার, আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি।
2: এদিকে এসেছিলাম, এই কাছের একটা নার্সিং হোমে।
1: কাছের নার্সিং হোম মানে আমাদের ওই টেমাথার মোড়ে?
2: হ্যাঁ হ্যাঁ, ওই বাবা মেয়ে সন্ধ্যেবেলা এসেছিলাম আর কি।
1: ওখানে এসেছিলেন? হ্যাঁ, ওখান থেকে অবশ্য আমাদের বাড়ি ওয়াকিং ডিস্টেন্স। কেউ ভর্তি আছেন, কোনো পেশেন্ট?
2: আমার মা এখন ভালো আছেন, কালই সম্ভবত ছেড়ে দেবে।
1: ও না, যদি কোনো প্রয়োজন মনে করেন, ওই নার্সিং হোমের মালিক বলুন, বাস ওখানকার কয়েকজন ডাক্তার, সকলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আপনার মা কত নম্বর বেডে আছেন?
2: দোতলায় কম দামের বেডে আছেন, রুম নাম্বার 9, বেড নাম্বার 6। আপনি ফোন করে জেনে নিতে পারেন।
1: না না না, তার কোনো দরকার নেই। তোমার নাম কি?
3: অঞ্জলি মুখোপাধ্যায়।
1: নিশ্চয়ই পড়াশোনা করো?
3: হ্যাঁ, এমএ দেব প্রাইভেটে।
1: বাহ, কি সাবজেক্ট?
3: বাংলা।
1: বাহ বাহ বাহ, বাংলা। রাজু, আপনি কোথায় চাকরি করেন?
3: আমাদের ইন্টারভিউ নিচ্ছেন?
1: না না, মানে
3: আসল ব্যাপারটা আসুন, আপনাদের এক্স্যাক্টলি কি কি খোয়া গেছে বিজ্ঞাপনে কিন্তু তার ডিটেইলসটা লেখেননি, মুখে অন্তত বলুন।
1: ওই তো আপনার,
0: বলছি বলছি, আমি বলছি, একটা সীতাহার আর পান্না হিরে বসানো হাতের বালা, আরেকটা মানতাসা আর ওপাল আর চুনি বসানো একজোড়া দুল, একটা হিরের আংটি আর একটা চুনি বসানো আংটি।
2: কত দাম হবে এইসব গয়না? 10 লাখ নাকি 20?
1: ওই মানে কাইন্ড অফ ওই ওই রকমই হবে আর কি। এই শোনো না, তুমি একটু চা মিষ্টি কিছু নিয়ে এসো, মানে বিলিভ মি, কেউ ফেরত দিতে আসবে না, ওটা সত্যি পুরোপুরি গেছে, এটা ভেবেই আমরা একেবারে চুপচাপ বসেছিলাম। যদিও ওই বলে না যে আশায় বাঁচে চাষা, একটা ক্ষীণ আশা তেমনি মনে পুষে রেখেওছিলাম, মানে আমি সিরিয়াসলি ভাবতে পারছি না এখনো আপনাদের মতো মানুষ।
2: আপনি কি করেন, চাকরি না ব্যবসা?
3: ফোন নম্বরের পাশে কেপি লিখেছেন, আমি বুঝতে পেরেছিলাম যে আপনি কলকাতা পুলিশের লোক নন, কারণ পুলিশেরা এত বোকা না যে পাবলিকলি জানিয়ে দেবে বিপুল টাকার গয়না সে কিনেছে, তাই না?
2: ওই কেপি দেখে আমিও একটু ভয় পেয়েছিলাম, ওই প্রবাদ আছে না, পুলিশে ছুলে 36 ঘা, তাই গয়নাগুলো নিয়ে ফেরত দিতে আসার সাহসও হচ্ছিল না। আমি এই গয়নার থলিটা ফেরত দেবো কি করে বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, আপনি কি করেন বললেন না তো?
0: কাস্টমস অফিসার উনি।
2: ওহো, হ্যাঁ বুঝেছি, আয় বহির্ভূত রোজগার না থাকলে এত টাকার গয়না। আমি খুব ক্লান্ত বুঝলেন, অফিস ফেরত মাকে দেখে আপনাদের এখানে এসেছি।
1: আরে তুমি কি সেইটাকে বলছি, এখনো দাঁড়িয়ে আছো?
0: যাচ্ছি।
1: পাবে পাবে, তোমার সব কিছু খোয়া যাওয়া জিনিস ফেরত পাবে, বুঝতে পেরেছো তো? আপাতত ঘরে মিষ্টি টিষ্টি যা আছে নিয়ে এসো তো, একটু কফি করে নিয়ে এসো তার সঙ্গে। আরে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার আমার কপাল খুব ভালো, তাই এসব এই বাজারেও ফেরত পাচ্ছ।
0: মেসোমশাই, আপনি বলছিলেন না যে এত গয়নাগাটি আমরা কিনলুম কি করে? আসলে ওনাদের পৈতৃক গয়নাও যেমন পেয়েছি, আমার বাবাও অনেক গয়না দিয়েছেন আমাকে, আমি একমাত্র মেয়ে কিনা?
3: ওসব কথা থাক। আচ্ছা, বৌদি কিংবা অন্য কেউ কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ট্যাক্সিতে?
1: মানে
3: মানে উদ্বিগ্ন হয়ে গয়নার থলিটা ভুল করে ট্যাক্সিতে ফেলে নেমে পড়েছিলেন?
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। মানে বিয়ে বাড়িতে ও গয়নাগুলো পরে গিয়েছিল তো, তারপরে খুলে বটুয়ায় ভরে ব্যাগে রেখে আমরা ফিরছিলাম, কোনোভাবে ভুল করে ওটা ট্যাক্সিতে রয়ে গিয়েছিল আর কি।
4: না না, আমি বলবো।
0: জয় জয় পড়ার ঘর ছেড়ে এখানে আসতে আমি বারণ করেছিলাম না?
1: জয়, বড়দের কথার মধ্যে ছোটদের একদম থাকতে নেই, অনেকবার বলেছি তোমায়, তুমি যাও ভেতরের ঘরে গিয়ে একটা পদ্ম ফুল আঁকো সুন্দর করে, কেমন? পরে এসে আমাদের দেখাবে।
3: ভীষণ মিষ্টি ছেলে, ও এখানে বসুক না।
4: আন্টি খুব ভালো, আমি আন্টির পাশে বসব।
3: বসো। আচ্ছা বলো তো কি বলছিলে, কেউ তোমায় কিচ্ছু বলবে না, বলো।
4: ওই ব্যাগটা না আমি ট্যাক্সির সিটে রেখে দিয়েছিলাম।
0: হ্যাঁ গো, জয় কি বলছে গো?
1: জয়, আর ইউ সিরিয়াস? তুমি তুমি অর্নামেন্টের বুটে ওটা ট্যাক্সিতে নামিয়েছিলে, বাট ওয়াই, কেন?
4: না না না না না, আমি না, আমি না।
3: কোনো ভয় নেই, কেউ তোমায় কিচ্ছু বলবে না। বলো না, কেন নামিয়েছিলে ব্যাগটা?
4: মাম তো আমায় পান খেলে বকে, তাই আমি মামের ভ্যানিটি ব্যাগে দুটো পান লুকিয়ে রেখে দিয়েছি,
3: যাতে ট্যাক্সির ভেতর অন্ধকারে বসে চোখ বুজে রসিয়ে রসিয়ে পানটা খাওয়া যায়, তাই না?
4: হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো।
0: এ ছেলে বড় হলে কি হবে গো? হ্যাঁ, মাকে লুকিয়ে লুকিয়ে পান জোগাড় করেছে, ব্যাগে লুকিয়ে রেখেছে, গয়নার বটুয়াটা নামিয়ে রেখে অন্ধকারে পান বার করে খেয়েছে, আর সেই বটুয়াটা তুলতে ভুলে গিয়ে এত হুলুস্থুলু কাণ্ড। ও ভগবান,
3: পানটা বেশ ভালো লেগেছে তো?
4: হ্যাঁ, চকলেটের চেয়েও ভালো খেতে।
1: ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আর দয়া করে লুকিয়ে পান খেতে যেও না আমাদের সামনেই, কচমচ করে চিবিয়ে পান খাবে। আমি মাকে বারণ করে দেবো তোমার যেন না বকে।
2: দেখুন, আমি খুব ক্লান্ত, বয়স হয়েছে তো, তারপর সারাদিন অফিস করেছি। আপনারা আপনাদের জিনিসপত্রগুলো বুঝে নিন। অঞ্জলি, তোর ভ্যানিটি ব্যাগটা থেকে গয়নার ব্যাগটা দিয়ে দে ওদের।
3: এই নিন, টেবিলে এগুলো রাখলাম, মিলিয়ে নিন।
0: এই তো, এই তো আমার পান্না হিরে বসানো বালা, ওই তো, ওই তো সীতাহারটা, আংটি।
1: শুনো শুনো শুনো শুনো, প্লিজ প্লিজ, ইমোশন ছেড়ে ঠিক মতো দেখে নাও, ঠিক মতো দেখে নাও, সব ঠিকঠাক আছে কিনা?
0: সব সব সব সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি তো ভাবতেই পারছি না পৃথিবীতে কেউ এরকম ভালো মানুষ হয়। উফ,
3: সব কিছু ঠিকঠাক পেয়েছেন সেটা আমাদের লিখে দিন।
1: আপনি
2: বরং ওই সোনার দোকানে গিয়ে পরীক্ষা করিয়ে নিয়ে আসুন।
1: হ্যাঁ,
2: মানে আসল গয়না লুকিয়ে রেখে আপনাদের ঝুটো গয়না ফেরত দিলাম কিনা।
1: কি বলেন,
2: দিনকাল বড় খারাপ তো, কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা ঠিক নয়। কি হলো জান? আমরা বসে আছি, ভয় নেই।
3: কি হলো, চেয়ারে বসে পড়লেন কেন? আমরা বসছি, আমরা এখানেই বসে আছি। যান যান, কাছেই তো সোনার দোকান, অন্তত দু একটা নিয়ে গিয়ে দেখান না, কনফার্ম ফোন।
0: আমি গয়নাগুলো নিয়ে গিয়ে আলমারিতে রাখছি বাবা। ও তো কাস্টমস অফিসে কাজ করে, চোর বদমাশ স্মাগলার এইসব নিয়ে থাকতে হয়, তাই আমার
1: এক্স্যাক্টলি বিশ্বাস করুন, অবিশ্বাস শব্দটা এমন ভাবে শেকড় গেড়ে বসে গেছে আমাদের মনের মধ্যে, ভালো কিছু দেখলেও আমরা প্রাণ খুলে মেনে নিতে পারি না। প্রদীপের নিচের অন্ধকারটাই শেষ কথা নয়, তার উপরে যে আলো আছে, সত্যি আলো আছে, এটাও ভুলে যাই।
0: আমার শ্বশুর মশাইও না ঠিক আপনার মতো সরল সৎ মানুষ, উনি যদি এখনই আসতেন আপনার সঙ্গে দেখা হয়ে যেত। ওনার আজকে এখানে আসার কথা জানেন, আমি এখন ভেতরে যাচ্ছি। কিছু মুখে না দিয়ে কিন্তু কিছুতেই যেতে পারবেন না, আমি এক্ষুনি আসছি।
1: একটা কথা বলি, মানে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনাদের জন্য আমাকে একটা কিছু করতে দিন, কিছু একটা প্লিজ। দেখুন, শুধু যে এত টাকা দামের জিনিস আপনারা ফেরত দিলেন সেটাই একমাত্র রিজন নয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি একটু একটু পুণ্য সঞ্চয় করতে চাইছি। আমি একটা চেক লিখে দিই, একটা ছোট চেক দেবার অন্তত সুযোগ দিন আমাকে।
3: না না, তার দরকার হবে না, আমাদের কোনো অভাব নেই, অভাব বোধ থাকলে কি এত লক্ষ টাকার গয়না ফেরত দিতাম?
0: এই যে চা, চা আর মিষ্টি, শুধু চা খেলে হবে না, একটু মিষ্টি মুখ করতে হবে। দেখুন, আমি না কথায় কথা একটু হাওমাও করে ফেলি, এই জন্য বাবা মার কাছে কম বকুনি খেতুম আমি। উনি কিন্তু খুব ধীর, ওকে প্লিজ ভুল বুঝবেন না, উনি আমার শ্বশুর মশাইয়ের মতো, মানে খুব শান্ত। ওই তো, ওই তো বোধহয় বাবা এসে গেছেন, এই দরজাটা একটু খুলে দাও।
1: আমি খুঁজি, আমি খুঁজি, দরজা আমি খুঁজি।
0: বাবা, এক্ষুনি আপনার কথাই বলছিলাম, বলতে বলতেই আপনি এসে গেছেন, আপনি অনেকদিন বাঁচবেন বাবা।
2: বাঁচতে তো হবে আমাকে, চারপাশে শুধু খারাপটাই দেখতে দেখতে চলে যাব, ভালো তো একদিন হবেই।

0: দিয়েছিল।
1: আরে সেটা তো জানি, তারপর?
2: হ্যাঁ, মানে তুমি সেটা জানো?
1: হ্যাঁ, এই নাতি তো টেলিফোন করে আমাকে জানিয়ে বলেছিল তোদের এটা না জানাতে।
0: হোয়াট? সে কি?
2: আরে কি বলছো কি তুমি?
1: আমি মনে কষ্ট যে পাইনি একটু তা নয়, তবে এ বলে সান্ত্বনা দিয়েছিলাম নিজেকে যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন। হয়তো এসব দামি গয়নার জন্য অন্য মারাত্মক বিপদ হতে পারত।
2: বাবা, ওই লক্ষ লক্ষ টাকার গয়নার বটুয়াটা রমেশবাবু ওই ট্যাক্সি করে বাড়ি ফেরার সময় পেয়েছিলেন। আমাদের পরে উনি ওই ট্যাক্সিটায় উঠেছিলেন আর কি। তারপরে ওটা নিয়ে কি করবেন বুঝতে পারছিলেন না। আমি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, আমাদের টেলিফোন নাম্বারটাও দিয়েছিলাম সেখানে।
0: উনি দেবতুল্য মানুষ বাবা, এই এই গয়নাগুলো উনি ফেরত দিতে এসেছেন।
1: হ্যাঁ বৌমা, এখনো এমন মানুষের মতো মানুষ সমাজে দু একজন অন্তত আছেন। উনি দেবতুল্য নন, দেবতার চেয়েও হয়তো মহৎ, কারণ পুরাণে দেবতাদেরও লোভের কথা আমরা দেখতে পাই।
0: বাবা দেখুন, অঞ্জলি মেয়েটা কি সুন্দর, কত ভালো, ওর মা বাবা সবাই খুব ভালো, নইলে ওর বিয়ের জন্য অনায়াসে গয়নাগুলো তো ওরা রেখে দিতে পারত।
1: বা সত্যি সুন্দর, পড়াশুনো কদ্দূর করেছ মা?
0: এমএ পরীক্ষা দেবে বাবা, আর ওর বাবা সরকারি চাকরি করে।
1: জানো মা, তোমার বাবার চেয়েও অনেক কম মাইনে পেতাম আমি। আমার বড় ছেলে টিউশনি করে পড়াশুনো করেছে, এখন সে সরকারি আমলা। আমি স্কুল টিচার ছিলাম, টিউশন করতাম ছাত্রাবস্থায়, কিন্তু শিক্ষক হয়ে টিউশন ব্যবসা করিনি কোনো দিন। হ্যাঁ, আপনারা যেন কোথায় থাকেন রমেশবাবু?
3: আগে বরানগর, ওই সিথির কাছাকাছি।
1: রমেশবাবু, আমার একটা মিনতি আছে আপনার কাছে, রাখবেন?
3: মিনতি কেন বলছেন, বলুন না কি বলবেন।
1: আপনার এই লক্ষ্মী মেয়েটাকে আমায় দেবেন?
3: মানে কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না।
1: মাত্র একবার দেখি আমার বাবা আমার স্ত্রীকে নির্বাচন করেছিলেন, আর আমি নির্বাচন করলাম আমার এই ছোট পুত্রবধূকে। ওর শরীরে আপনার মতো মানুষের রক্ত বইছে। আমি সারাটা জীবন মানুষ গড়ার কাজ করেছি, মানুষের মধ্যে কাজ করেছি, মানুষ চিনতে কখনো আমার ভুল হয়নি।
3: আমি যে আমার কানকেই বিশ্বাস করতে পারছি না।
1: মা, মা তুমি আমার বাড়িতে বসে পড়বে, পরীক্ষা দেবে, ইচ্ছে করলে চাকরিও করবে। কি বৌমা, কিছু বলো।
0: বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে, একসঙ্গে এতগুলো আনন্দের খবর। ও অঞ্জলি আমার যা হবে, দারুণ হবে, দারুণ দারুণ।
2: এক মিনিট, এক মিনিট বাবা, অঞ্জলি কিন্তু এখনকার দিনে শিক্ষিত মেয়ে, ওর তো নিজের একটা মতামত আছে, পছন্দ অপছন্দ আছে। ওকে তোমার ছোট ছেলের সম্পর্কে কিছু জানাও, ও মতামত দিলে তবে তো তোমার ইচ্ছে পূরণ হবে।
1: ছোট ছেলেটি আমার এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করে এখন বহরমপুরে ব্যাংকে কাজ করে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণাও করছে, এ বছরই হয়তো ডক্টরেট ডিগ্রি পেয়ে যাবে।
3: এত ভালো পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবার যোগ্যতা আমার নেই, আপনি ভেবে বলুন প্লিজ।
1: যোগ্যের যোগ্যা তো আপনার কন্যা, আপনি ভদ্র শিক্ষিত বোধবুদ্ধি সম্পন্ন মানুষ। ওই যে বললাম মানুষ চিনতে আমার ভুল হয় না, আসলে ঈশ্বরের বোধহয় এমনটাই ইচ্ছে।
0: আমার দেওর কিন্তু দারুণ দেখতে, একেবারে হিরো টাইপ, 5 ফুট 10 ইঞ্চি। কি ভাই, চলবে তো?
1: আপনার মতটা জানার অপেক্ষায় থাকলাম রমেশবাবু। ছেলে বলেছে বাড়ি 2-3 জন মানুষের পছন্দ হলেই সে চোখ বুঝে বিয়ে করবে, আমরা 3 জনই পছন্দ করেছি, এবার আপনি বলুন।
3: বলবো আর কি, আমার কাছে কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে, আমি আনন্দে কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ওর মা শুনলে হয়তো আনন্দে কেঁদেই ফেলবে। ঈশ্বর,

0: প্রেমাংশু বশিষ্ঠ রচিত আলোকবর্তিকা নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমেশবাবুর স্ত্রী শিপ্রা লাহিড়ি, পারমিতা সুমিতা বসু, অঞ্জলি গার্গী চক্রবর্তী, জয় সায়ন সমাত্তার, রমেশবাবু অনুপ ঘোষ, ঋষিকেশ অনুতোষ মুখোপাধ্যায় এবং অর্জুনের চরিত্রে রূপদান করলেন সতীনাথ মুখোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা রফিউদ্দিন। আলোকবর্তিকা নাটকটি প্রযোজনা করেছেন বরুণ দাস।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা চলছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টায় আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নিচ্ছেন। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আরও কিছু শ্রমিকের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়ে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা শুরু করেছেন উদ্ধার কাজ। লোহার ভারী চাদর ও বিম সরানোর জন্য অত্যন্ত সাবধানে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। লোহার শেড বসানোর ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা, নাকি ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজন চাপানো হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জন গ্রেপ্তার হয়েছিল। তোলাবাজি সহ একাধিক অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী ইন্দ্রাণী দত্তকে সোনা ও টাকার উৎস জানতে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে সব্যসাচী স্ত্রী দীর্ঘদিন ধরেই পলাতক। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্রে আগামী 2 দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, ওড়িশা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জিগোভিনার কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ব্রাজিল। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো হাইতির। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, टीम का तड़का, टीम का तड़का, टीम का तड़का, 107 FM रेनबो पर, रेनबो पर।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: গানে যে লাগায় এন্টারটেইনমেন্ট কা তড়কা, আপ শুন রহে হ্যায় টিম কা তড়কা, টিম কা তড়কা, টিম কা তড়কা, 107 FM রেনবো পর, টিম কা তড়কা, টিম কা তড়কা, টিম কা তড়কা, 107 FM রেনবো পর, রেনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়া ১৩ জনকে এ পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার ৯ জনকে SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে কংগ্রেসের পরিষদীয় দলনেতা জুলফিকার আলীও কলকাতা হাইকোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি অবশ্য জানিয়েছেন সোমবারের আগে তিনি এই আবেদনের শুনানি করবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলি মাদক পাচার রোধ এবং এর মোকাবিলা করার বিষয় নিয়ে পর্যালোচনা করবে। আজ পাসপোর্ট সেবা দিবস। ১৯৬৭ সালের ২৪শে জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকায় রাজ্যে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় দমকা হওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কানাডার এবং বসনিয়া হার্জিগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত ৩:৩০টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। এই মুহূর্তে

0: খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Yes, yes, এই পৃথিবীতে তোমাকেই চাই, না হলে আর কাকেই বা চাইবে। আর 107 FM রেইনবোতে আমরা দুই ভাই যখন বসে রয়েছি, তখন তো তুমি ছাড়া এই প্রোগ্রাম কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না। এই ঘড়ির কাঁটা যখন বলছে, হ্যাঁ কিছু বলে ফেল, থামবি না।
1: ও আচ্ছা আচ্ছা, না আমি অ্যাবসলিউটলি বলতে যাচ্ছি,
0: অ্যাবসলিউটলি
1: একদম মানে পূর্ণ মাত্রায় সমর্থন দিতে যাচ্ছিলাম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তোর কথা হতে যাচ্ছিল আর কি।
0: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না, ঘড়ির কাঁটা বলছে এখন 4:09 হয়ে 44 সেকেন্ড থেকে 45 সেকেন্ড। আচ্ছা এটা তো এগোতেই থাকবে, সরি আমি বারবার কেন বলছি, তাই না? এটা হয়
1: অতি প্রশংসায় মাথা নষ্ট।
0: ইয়েস, আর যে সৌরদীপ এবং আর যে অনির্বাণ রয়েছে তোমাদের সঙ্গে ক্যাফে কলকাতার এই আড্ডায়। আর আজকে কিন্তু একটা মানে স্পেশাল ডে তো বটেই, কিন্তু আজকে নানা কারণে স্পেশাল ডে। যেমন এই যে আমরা সকালবেলা হাই তুলতে তুলতে বাড়ি থেকে বেরোলাম, কারণ একটা তো ধকল যাচ্ছে। সন্ধেবেলায় আমরা বাড়িতে ঢুকছি, ঢুকে রাত্রি 10:30 স্লটে একটা খেলা, তারপরে আবার 2:30 স্লটে খেলা, তারপরে আবার ভোরবেলা 5:30 এরকম স্লটে পড়ছে। অনেকে আবার অ্যালার্ম দিয়ে উঠে কাক ভোরে, যখন কাক ডাকা শুরু হচ্ছে সেই সময় 6:30 সময় অনেকে উঠছে ঘুম থেকে, ফলে আমাদের ঘুমের মোটামুটি দফা রফা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়েও যারাই যে জীবন সংগ্রাম করে আমরা দিনের কাজ দিনে সারছি এবং রাত্রে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছি, এই ওয়ার্ল্ড কাপের গল্প থাকবে, আর তার সঙ্গে আজকের দিনটার কিছু স্পেশালিটি নিয়ে থাকবে, সেগুলো ক্রমশ প্রকাশ্য, তাই তো?
1: একদম একদম একদম, সব যদি একেবারে বলে দিই তাহলে আর এই মানে 2.5 ঘন্টা ধরে অনির্বাণ এবং সৌরদীপের সঙ্গে থেকেই বা কি করবে। তো বিষয়গুলো একদম ধীরে ধীরে সুস্থ সুস্থভাবে আসতে থাকবে,
0: মানে কন্টেন্ট কি কিছু কম আছে?
1: হ্যাঁ, কন্টেন্ট কি কম পড়ি আছে?
0: কন্টেন্ট না না, অনির্বাণ সৌরদীপ যখন আছে তখন কন্টেন্টের কোনো অভাব হতে পারে না। আজকের দিনটাও কিন্তু প্রচণ্ড স্পেশাল একটা কারণে, যে গতকাল রাতেই কিন্তু একটা মোটামুটি দুধ কা দুধ পানি কা পানি ফ্যাসলা হয়ে গিয়েছে, যে পর্তুগাল এবং উজবেকিস্তানের ম্যাচে আমাদের প্রিয় মানে সকলের প্রিয় দ্য গ্রেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেখিয়ে দিয়েছেন যে হাম কিসি সে, মানে উনি কিসি সে কম নেহি। মানে দেখো স্টার্টের সঙ্গে
1: মানে উনি দেখিয়ে দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে মানে বান্দা আবার লাতিন আমেরিকার ফুটবলটা তোমার ঠিক পোষায় না, তো তুমি কি ভুলে যাচ্ছ যে মানে লাতিন আমেরিকার একজন বিশেষ মানুষের বিশেষ দিন আজকে?
0: এইটাই তো, হ্যাঁ মানে কালকেই এরকম হয়েছে এবং আজকে আবার মানে সেয়ানি সেনেছু। যে দেখো তার আগের দিন লাতিন আমেরিকার ওই বিশেষ জন হ্যাট্রিক করেছেন, তারপরে আবার জোড়া গোল দিয়েছেন, তারপরে আবার কালকে পর্তুগালের উনি জোড়া গোল দিয়ে দিয়েছেন, আর আজকে আবার তাঁরই একটা বিশেষ দিন বলবো, সেগুলো
1: সেগুলো
0: হ্যাঁ একটু রসিয়ে রসিয়ে বলতে হবে। এনিওয়ে, কিন্তু এখন আপাতত যেমন হয় আর কি, মানে বন্ধুরা সবাই মিলে বসে থাকলে যেমন একটা গানের আড্ডা হয়ে যায়, সেরকম গানের আড্ডার গল্প তো চলতে থাকবে। আর ক্যাফে কলকাতা মানেই কিন্তু দিনের শেষে ওইটাই হচ্ছে আসল কথা, তুম হি হো বন্ধু, তুমি বন্ধু তুমি আছো বলে কিন্তু এই আড্ডাটা একদম জমে ক্ষীর হয়ে যাবে, বিশ্বাস করো।
1: একদম

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো,
2: মাইক টেস্টিং হচ্ছে নাকি?
1: হ্যাঁ, মাইক টেস্টিং মানে বলার আগে একটা টেস্ট
2: করি। টু বল
1: 1 2 3 4 5 6 এই কথাটা বলবো না, কারণ এখন আমি যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা এমন একটা জিনিস নিয়ে বলতে যাচ্ছি, যেই এই যে টেস্টিংয়ের ব্যাপারটা তুই যেটা বললি, এই টেস্টিং করার মানে সময়টা যারা জীবনে পায় না,
2: রাইট?
1: এবং মানে একটা মানে কথা আছে যে ওট ছুরি তোর বিয়ে, সেই জিনিসটার খুব বাজে একটা ইমপ্লিকেশন আমাদের সোসাইটিতে কিন্তু হয়।
2: এক্স্যাক্টলি,
1: মানে একটা মানুষ বিশেষ করে যারা কন্যা সন্তান, তারা পরিপূর্ণভাবে তাদের জীবনটাকে উপভোগ করার আগে এবং পরিপূর্ণভাবে জীবনটাকে নিয়ে ভাবনা চিন্তা করার আগেই তাদেরকে জাস্ট একটা মানে কি বলবো, সন্তান উৎপাদনের মেশিন হিসেবে মনে করে দিয়ে এবং একটা বার্ডেন হিসেবে মনে করে দিয়ে তাদেরকে জাস্ট একটা পাত্রস্থ করে দেওয়া হয়। এবং মোস্ট এসেনশিয়ালি আমাদের দেশের বিবাহের যে লিগ্যাল এজ, মানে মেয়েদের ক্ষেত্রে যে লিগ্যাল এজ 18 বছর, তার অনেক আগে সেই কাজটা করে দেওয়া হয়, এবং এটা কিন্তু
2: এখনো চলছে,
1: মানে প্রচুর প্রচার চলছে, প্রচুর ধরনের মানে সরকারি বেসরকারি এনজিও নানান ধরনের

0: এবং ব্যক্তিগত স্তরে এই প্রচারগুলো চললেও এই জিনিসটা কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি। উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা কী কী করতে পারছে, মানে কেউ হয়তো ক্রিকেটিং খুব স্টার হয়ে যাচ্ছে, কেউ দুর্ধর্ষ পাইলট হচ্ছে, কেউ এয়ারফোর্সে চাকরি করছে, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা বোধহয় পৌঁছচ্ছে না, কোথাও গিয়ে মানুষ মনে করছে বার্ডেন অ্যান্ড লেট দেম ম্যারি অফ।
1: এটা কিন্তু একটা ভাবনার মতো বিষয় যে অবশ্যই বাল্য বিবাহ বলতে আমরা যে ভয়ঙ্কর ব্যাপারটাকে বুঝি, এটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কমানো গিয়েছে, একটা সাস্টেইনড এফোর্টে কিন্তু অনেকটা কমানো গিয়েছে, কিন্তু পুরোপুরি কমানো যায়নি এক্স্যাক্টলি, মানে যেটাকে একেবারে শূন্যে নামিয়ে আনা দরকার বলে আমাদের অন্তত মনে হয়।
0: স্পেসিফিক্যালি তুমি যেটা বললে বাল্য বিবাহ, তুমি বললে যেটা,
1: হ্যাঁ
0: মানে স্পেসিফিক্যালি কিন্তু ফিমেল জেন্ডারের উপরে এর এফেক্টটা আরো বেশি।
1: অবশ্যই অবশ্যই, মানে ছোট ছোট মেয়েদের যে 18 বছরের অনেক আগে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়, এইটাকে পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে পারলে তবেই কিন্তু আমরা একটা সার্থক সমাজ গড়ে তুলতে পারবো বলে অন্তত আমাদের মনে হয়। কিন্তু এইটা এখনো কিন্তু শূন্যে নামানো যায়নি, হয়তো কমেছে, হয়তো আজকে 21 শতকে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে হয়তো আমরা বলতেই পারি যে 1980 সালে যেমন হতো তেমনটা হয় না, কিন্তু 2026 সালে যেটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটাই আমরা গর্ব করে বলতে পারছি কই।
0: অ্যাবসলিউটলি পারছি না, এবং এখনো ব্যাপারটা এমন হয়েছে মানে বিভিন্ন জায়গায় সরকারি স্কিম দিতে হচ্ছে। ইভেন তুমি হয়তো মনে রাখবে যে এই যে বাজেটটা পেশ হলো পশ্চিমবঙ্গ সরকারের, সেখানেও কিন্তু অবিবাহিত কন্যা যারা রয়েছেন তারা কলেজে ভর্তি হলে সেখানে 50,000 টাকা করে দেওয়া হবে।
1: এক্স্যাক্টলি,
0: এই যে উৎসাহ প্রদানগুলো করা হচ্ছে, আমার মনে হয় যে সেগুলো যেদিন আর প্রয়োজন হবে না, আমার মনে হয় সেই দিন, যেদিন আমাদের চেতনার জন্য সেই জিনিসগুলো প্রয়োজন হবে না, আমার মনে হয় সেই দিন আমরা সেই জায়গাটা ভালো করে করতে পারবো।
1: 107 FM রেইনবোতে আর যে অনির্বাণ আর যে সৌরদীপ কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট রাখবে, যেমন আমরা বিভিন্ন বিষয় নিয়ে রেখেই থাকি, পরিবেশ সচেতনতা নিয়ে রেখে থাকি, একটু সাফসুতরো রাখা নিয়ে রেখে থাকি, ক্লিনলিনেস নিয়ে আমরা কথা বলে থাকি, ঠিক সেইভাবেই কিন্তু আজকে 107 FM রেইনবোর এই ক্যাফে কলকাতার আড্ডায় আর যে অনির্বাণ আর যে সৌরদীপ তোমার কাছে রিকোয়েস্ট রাখবে যে কোনোভাবেই কিন্তু বাল্য বিবাহ, বিশেষ করে মেয়েদের অল্প বয়সে 18 বছরের হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া, এইটাকে কোনোভাবেই কিন্তু তুমি সমর্থন করবে না, এবং কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটতে তুমি দেখো প্লিজ প্লিজ প্লিজ কনসার্নড অথরিটির কাছে জানাও,
0: কারণ এর কিন্তু শাস্তির বিধানটাও,
1: শাস্তির বিধান রয়েছে, এবং সবচেয়ে বড় কথা ওই মেয়েটির কথা ভেবে জানাও যার কিন্তু জীবনে অনেক স্বপ্ন দেখা এখনো বাকি, অনেক স্বপ্নকে ছুঁতে পাওয়া, ছুঁতে চাওয়া এখনো বাকি, অনেক স্বপ্নের কাছে চলে যাওয়া এখনো বাকি, তাই সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের এই ভয়েস রেইজ করা দরকার যে আমরা কিন্তু কোনোভাবেই বাল্য বিবাহকে প্রমোট করব না। আজকে 107 FM রেইনবোতে এটাই আমাদের অঙ্গীকার হয়ে থাকবে।

0: এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু বলতে চাই, এগিয়ে দে এগিয়ে দে না, মানে ওই কিছু আবদারের যেন নেই মানে। যেমন ধরো এই রাত্রিবেলা যখন আমরা খেলা দেখতে বসি তখন তো এই আবদারগুলো আমরা করি মাঝে মধ্যেই, যে ধরো আর্জেন্টিনার খেলা রয়েছে, আমরা কিন্তু আর্জেন্টিনার খেলা দেখি, আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক, যারা আর্জেন্টিনার ফ্যান তারা অবশ্যই চায় আর্জেন্টিনা জিতুক,
1: ব্রাজিল ব্রাজিল
0: হ্যাঁ ব্রাজিল ফ্যানেরা সেটা চাইছে না। এই এইটাই সমস্যা জানিস তো, একটু বৃহত্তর লাতিন আমেরিকা উইকেট কথাটা ভাব সবসময়
2: এরকম। একটু আগে একজন বলছিলাম লাতিন আমেরিকার ফুটবলটা জাস্ট দেখি না, ইউরোপ ছাড়া ফুটবল আমি দেখি না, আরে সে আবার বৃহত্তর লাতিন আমেরিকা।
0: আমি বলছি ইউরোপের বিরুদ্ধে মুখোমুখি হয়ে দাঁড়ানোর জন্য তো ঐক্যটা দরকার, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড। তুই এটা বুঝবি কবে? এটাই হয় মানে আজকাল
2: তুমি এখন হচ্ছে ম্যানিপুলেট স্ট্যান্ড, যে করে হোক ব্যাপারটা
0: এরকম এরকম না, এরকম মানে মুখের উপর বলতে নেই, একটু ভদ্রতা একটা ব্যাপার থাকে তো নাকি?
2: ও আচ্ছা না মানে হ্যাঁ সেই তো,
0: হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই যে এই যে রাত্রিবেলা আমরা সবাই আর্জেন্টিনার খেলা দেখি এবং চাই আর্জেন্টিনা জিতুক, কার গোলে জিতুক, ওই কিছু আবদারের জানি নেই মানে। আমরা কিন্তু মানে আর্জেন্টিনা গোল দিলেই হলো না হয়ে গেল এমন নয় কিন্তু, মানে লাউটারো মার্টিনেজ বা অ্যালেক্সিস ম্যাকালাইস্টার বা লিজান্ড্রো মার্টিনেজ তারা গোল দিচ্ছে না,
1: হবে না।
0: আমাদের চাই হচ্ছে
2: আরাম হচ্ছে মেসি,
0: এক্স্যাক্টলি লিওনেল আন্দ্রেস মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই তর্কের আর কোনো যদি কিন্তু জায়গা নেই। এবং আজকে কিন্তু সেই ফুটবল মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি, যাকে দেখার জন্য এত দিন ধরে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে
1: ওয়ার্ল্ড কাপে
0: দেখার জন্য। অবভিয়াসলি মানে ইন্টার মায়ামির খেলা এখন অতটা হয়তো দেখা হয় না যতটা বার্সেলোনা বা লা লিগার খেলা ফলো করা হতো, কিন্তু ওয়ার্ল্ড কাপে ওই নীল সাদা জার্সির আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি, আজকে কিন্তু তার জন্মদিন।
2: অ্যাবসলিউটলি অ্যান্ড এফএম রেইনবোর পক্ষ থেকে লিওনেল মেসিকে জানাই আমরা হ্যাপি বার্থডে।
0: চব্বিশে জুন আজকের দিনটিতেই কিন্তু আর্জেন্টিনার রোজারিওতে জন্মেছিলেন লিওনেল মেসি, ফুটবলের রাজপুত্র। এবং তারপরে সেই জার্নি রোজারিও থেকে বার্সেলোনা, প্রথমে রাইকার্ডের কোচিংয়ে এবং তারপর পেপ গুয়ার্দিওলার ম্যানেজারিয়ালে তাঁর আজকের এই সর্বকালে সর্বশ্রেষ্ঠ GOAT হয়ে ওঠা। এবং
2: মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় যেটা একটা, মানে আমি টুখোর এবং চূড়ান্ত এবং অসম্ভব ব্রাজিল ফ্যান হয়েও বলছি, এই সৌরদীপের মতো আর্জেন্টিনার ফ্যানদের একটা আফসোস ছিল যে মেসি অসম্ভব ভালো প্লেয়ার হলো, মেসি ওয়াজ নট আ গোল মেশিন আনটিল অ্যান আনলেস 2026 ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন দেয়ার। মানে আগের ওয়ার্ল্ড কাপেও
0: মানে মেসি কি বিশ্বকাপ জেতাতে পারবেন এই প্রশ্নটা ছিল, মানে
2: প্রশ্নটা
0: মারাদোনার সঙ্গে যখন মেসির তুলনা হতো প্রশ্নটা এটাই থাকতো যে মারাদোনা কিন্তু একা বিশ্বকাপ জিতিয়েছিলেন, মেসি কি সেটা পারবেন, কিন্তু সেই তর্কটা কিন্তু
2: একদম অ্যাট দ্য এজ অফ 39 উনি যেভাবে হ্যাট্রিক অ্যান্ড তার পরের ম্যাচেও আরো বোধ হয় দুটো
0: জোড়া গোল
2: করেছেন।

0: are beyond question. Mane, he is just aging with grace.
1: 8 Ballon d'Or, 6 European Golden Shoes, ebong 8 barer world's best player by FIFA, ebong tar pore World Cup winner. Amar dharona erpor Lionel Messi ke niye ar kono chintar jayga thaka uchit na. Tobu ami jani je Portugal fanera odhir agrohe wait korche je jodi ekbar ei barer bishwakape ei eki rokom jholok dekhate pare tar sobcheye boro rival ebong obosshoi tar shonge kintu khub bhalo somporko taro Cristiano Ronaldo. Tai amader kache ওই আর কি, মানে যখন মেসি একটু ওই পায়ে বলটা নিয়ে গোলের দিকে তাকান, আমাদের মানে ধরো যদি গোলকিপারের জায়গায় আমি থাকি, আমি কি বলতে পারি বলো? যে মেসি ধরো ফ্রিকিক মারবেন, দাঁড়িয়ে রয়েছেন দূরে আর আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমি যদি গোলকিপার হই, আমি কিন্তু এইটাই বলবো আর কি, মানে ওই মানে আমি সত্যি ক্যাবলা ছাড়ার কি বা হয়ে যাই বলো। সৌরদীপ এবং অনির্বাণ রয়েছে 107 FM রেনবোতে ক্যাফে কলকাতার আড্ডায়।

তো আমরা এখনো জানতে পারছি না, আমরা এখনো তোমার সঙ্গেই রয়েছি আড্ডায়। আর যে সৌরদীপ আর যে অনির্বাণ 6:30 অবধি কিন্তু 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডায় থাকবে। আমাদের যাই হয়ে যাক না কেন, আমরা আছি তোমার সঙ্গে। কিন্তু যারা এই মুহূর্তে পুরুলিয়া থেকে আমাদের এই আড্ডায় রয়েছে, তোমার জন্য একটা ছোট্ট ওয়েদার আপডেট রয়েছে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। এবং তার সঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা, অরেঞ্জ ওয়ার্নিং। তাই যারা পুরুলিয়া থেকে আমাদের এই আড্ডায় রয়েছে, তোমার জন্য রিকোয়েস্ট রইল যে ঝড় বৃষ্টি হলে কিন্তু সাবধানে থেকো, একটু শেল্টারে থাকার চেষ্টা করো। এবং যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু বজ্রপাতে মৃত্যুর ঘটনা সামনে আসছে, তাই প্লিজ প্লিজ প্লিজ বজ্রপাত হলে খোলা আকাশে নিচে বা মাঠে বা গাছের নিচে দাঁড়িও না, চেষ্টা করো একটা কংক্রিটের কোনো শেডে দাঁড়াতে বা কোনো নিরাপদ জায়গায় দাঁড়াতে। বৃষ্টি হলে ভালোই হয়, এই মুহূর্তে চারপাশটা যেরকম মেঘলা এবং গুমোট করে রয়েছে, তাতে একটু বৃষ্টি হলে তো মানে একটু ভালোই হয় আর কি। কিন্তু হ্যাঁ, মানে বৃষ্টিটাই রোম্যান্টিক হলে ভালো আর কি। বৃষ্টি হতে হতে যদি এরকম বজ্রপাত শুরু হয়ে যায় এবং তারপর যখন দুর্যোগ শুরু হয়ে যাবে তখন একটু ভয় ভয় করে বটে, কিন্তু ইয়েস, বৃষ্টিটা হয়ে গেলে কিন্তু আবার বেশ ওই ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়াটা বইবে এবং তার সঙ্গে একটু রোম্যান্টিক গানের একটু ওই আমেজটাও তৈরি হবে, যে আমেজটা আর কি অরিজিৎ সিং থাকলে আর একটু ওই জমে ক্ষীর থেকে দই হয়ে মাখন ছানা পনিরের দিকে চলে যায় আর কি। হ্যাঁ, আমরা বেশ একটা ডেয়ারি আড্ডার দিকে রয়েছি। অনির্বাণ সৌরদীপ রয়েছে তোমার সঙ্গে 107 FM রেনবোতে ক্যাফে কলকাতায়।

0: ওয়ার্নিং টোয়ার্নিং শুনিয়ে দেওয়ার পরে বেশ একদম মন ভালো করা দুখানা গান নিয়ে তারপরে চলে এসেছি অনির্বাণ এবং সৌরদীপ। এইবার যেটা হবে সেটা হচ্ছে, যদি আমরা থাকি এপারে তুমি না থাকলে হবে ওপারে, আমরা এখন কিন্তু টপিকে
1: চারণ কবি অনির্বাণ, ছন্দে ছন্দে বলি আনন্দে, শুধু আমি বনফুল করেই বাকি আছে।
0: যাই হোক,
1: দেখো আমরা পিজে দিই, মানে পোর যোগ করি। দেখ কেউ তো হাসে না, মানে এটা তো ঘটনা যে কেউ এই ধরনের এই লেম জোকে কেউ হাসবে না, আমরা নিজেরাই হেসে নিচ্ছি। আমরা সেলফ সার্ভিস,
0: হাসা দিয়ে কথা,
1: হ্যাঁ আমরা সেলফ সার্ভিস, আমরা নিজেরাই,
0: আমরা হাসি আর তোমরা হাসো, কিছু এসে যায় না।

0: জিএসলি হলো আর কি।
1: তো যাই হোক, এন্ড মানে একটা একটা কি বলে ওটাকে, একটা
2: কথা হারিয়ে ফেলছি,
1: না না, একটা বিলিয়নের জোক যদি 50 জনকে হাসাতে পারে তাহলে 50টা পিজে একজনকে হাসাতে পারবে। অনেকগুলো মেরে দিই, তাতে এফেক্টটা একই হয়।
2: এটা একটা দারুণ থিওরি, এর জন্য একটু তালিয়া বানতে হ্যাঁ হ্যাঁ, মানে প্রচন্ড ভালো থিওরি। আসলে আমার পকেটে তো 40 টাকা আছে, ফলে বিলিয়নিয়ার জোকটা মারার মতো কনফিডেন্স আমি পাচ্ছি না। কিন্তু আজকে আমরা তো অনেক হ্যাঁ মানে এই সমস্ত বকবক করে ফেলেছি, কিন্তু এবার একটা টপিকে যেতে হবে, কারণ অনেকেই ফোন নিয়ে রেডি হয়ে বসে আছে উত্তরটা লিখবে বলে। কিন্তু উত্তরটা দেওয়ার আগে তো প্রশ্ন দিতে হবে, কি আর যায় আসে, এই তো প্রশ্ন, এই তো উত্তর, হোয়াট এভার, ইয়াস, দার্শনিক আর হবো না। কিন্তু হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে,
1: দার্শনিক না হয়ে কূটনীতিক হও
2: না, আজকে অ্যাকচুয়ালি টপিকের মধ্যে এটা রয়েছে। আর যে অনির্বাণ আর যে সৌরদীপ, তোমার জন্য আজকে যে প্রশ্নটা নিয়ে এসছে তার একটা কনটেক্সট তো রয়েছে, আমরা একটু বেশ ভারিক্কি গলায় সেটা বলবো। আজকের দিনটা একটু মানে বেশ বিখ্যাত একটা দিন, আজকের দিনটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন ইন ডিপ্লোমেসি।
1: মানে ইন্টারাপ্ট করছি,
2: হ্যাঁ বল,
1: মানে তুই এই যে ভারী গলা যেটা বললি,
2: হ্যাঁ,
1: এটা যদি ইভেন ডিপ্লোম্যাটসরা শোনে,
2: হ্যাঁ,
1: তারা বলবে we are not that serious bro, আমাদেরও একটা লাইফ আছে, আমরাও হাসি খুশি থাকি,
2: মানে আমরাও হাসি এবং হতেই পারে আমরাও ক্যাফে কলকাতা শুনি,
1: অ্যাবসলিউটলি
2: ইয়েস। কিন্তু আজকের দিনটা হচ্ছে মহিলা কূটনীতিকদের দিন। এবার দেখো, আমরা তো কূটনীতিক বলতে আমরা তো আর ওই রাষ্ট্রনীতি ইত্যাদির দিকে যাব না, আমাদের জীবনেই এত কূটনীতি আমাদের চারপাশে ঘটছে যে আমাদের আর বাইরেটা দেখার খুব একটা দরকার পড়ে না। তবে
1: ডেফিনেটলি একবার একটা জিনিস আমরা বলতেই পারি যে মানে ভারতবর্ষ কিন্তু এমন একটা দেশ যেই দেশে কিন্তু সত্যি, আমি নাম অবশ্যই অন এয়ার বলবো না, কিন্তু সত্যি কিন্তু বেশ কিছু এমন মহিলা কূটনীতিবিদ রয়েছে যারা কিন্তু হ্যাভ হেল্পড ইন্ডিয়া মেক ইট প্রেজেন্স ফিল বেটার ইন দি ইন্টারন্যাশনাল অ্যারিনা।
2: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং ভয়েস ইন ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ওয়াজ দ্য উইমেন, ম্যাডাম বিজয়লক্ষ্মী পণ্ডিত, তার নাম তো বলতেই হয়। কিন্তু এবার আমরা চলে আসি একটু হাসি মজার আড্ডায়, যে হ্যাঁ মানে এই যে আমাদের চারপাশে নানাবিধ কূটনৈতিক ডেভেলপমেন্ট ঘটে, মানে ধরো যেটা হয় আর কি, যে এই কোনো একটা তুমি একটা কোনো কাউকে পছন্দ করো কিন্তু তাকে বলার কনফিডেন্স তোমার নেই, কিন্তু তুমি বলতে চাও বলতে পারছো না, তখন সেক্ষেত্রে ওই বার্তাটাকে পৌঁছে দিতে হবে যে কীভাবে তুমি বলবে। তখন দেখবে কেবল একটা বন্ধু ঠিক চলেই আসে যাকে দিয়ে তুমি ওইভাবে গুছিয়ে বলো
1: তোমার দূত হিসেবে। হ্যাঁ ডেফিনেটলি,
2: মানে দূত অবদ্ধ,
1: হ্যাঁ বেসিক্যালি আমি দূত হয়েছি।
2: তুই দূত হয়েছিস, তুই নিজে বলিস, এটাই সবাই বলে।
1: হ্যাঁ মানে আমি দূত, আমি বহুবার দূত হয়েছি মানুষের জীবনে।
2: তুই লাভ গুরু, তা
1: শুধু লাভ নয় মানে বিভিন্ন বিষয়ে,
2: এটা সার্ভিস
1: করে, অনির্বাণ, হ্যাঁ অনির্বাণ কনসালটেন্সি, অনির্বাণ মেসেঞ্জার কনসালটেন্সি, এটা আমি বহু
2: তোকে কি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারব?
1: না, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবি, আমি সব সময় লাইভ একেবারে পপ আপ হয়ে উঠে আসবো, সমস্যা দেখলে ইউ হ্যাভ আ প্রবলেম, আই অ্যাম, আই ক্যান ব্রিং ইউ দ্য সলিউশন।
2: মুশকিল আসান এসে গেছে পুরো, মানে কোনো প্রদীপ জ্বালিয়ে ফুঁড়লে কি অনির্বাণ বেরিয়ে আসবে?
1: প্রদীপই তো অনির্বাণ।
2: আজকে আজকে শো এখানেই বন্ধ করে দিই, আর নেওয়া যাচ্ছে না।
1: যাই হোক,
2: হ্যাঁ যেটা বলা,
1: সোজা বাংলায় টপিকটা হচ্ছে এটা,
2: হ্যাঁ বলে ফেলো,
1: যে তোমার জীবনে বিশেষ করে তোমার বন্ধুবৃত্তে যদি কোনো সমস্যা থাকে, সেটা তুমি কাউকে ভালো লাগছে তাকে বলতে পারছো না হোক, বা কারোর সঙ্গে তোমার একটা ঝামেলা হয়েছে তাকে দিয়ে একটা বলিয়ে মিটিয়ে নেওয়ার জন্য হোক, এই ধরনের কোনো মানুষ যদি থেকে থাকে যে তোমার এবং আরেকটি মানুষের মধ্যবর্তী হয়ে সমস্যাটাকে হয় মিটিয়ে দিয়েছে অথবা আবার মানে সমস্যাটা মেটাতে গিয়ে অ্যাকচুয়ালি বাড়িয়ে
2: দিয়েছে, এটাও কিন্তু
1: কলেজের একটা ওই আনুষ্ঠানিক ফর্মাল কিছু ছিল না, টেস্ট নিত আর কি পরীক্ষার আগে।
2: আচ্ছা,
1: তো সেটা খুব গুরুত্ব দিয়ে দেখা হতো আর কি কলেজে।
2: বেশ,
1: তো এইবার হয়েছে কি, টেস্টের ঠিক আগের দিন আমার এক প্রপোজালে একজন রিজেক্ট করে দিয়েছে। এবার আমি তো দুঃখিত, আমি তো পরীক্ষাটা দিতে যাবো না, মানে পারবো না দিতে পরীক্ষা, কি করে হবে, আমি আগের দিন প্রপোজালে রিজেক্টেড হয়েছি।
2: আচ্ছা,
1: তো এবার আমার যে পরম বন্ধু তাকে বলেছি যে ভাই কিছু একটা বলতেই হবে, কিচ্ছু করার নেই। এবার সে দেখেছে টেস্টের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস খুব হালকা অজুহাত দিলে হবে না, সে আমাকে একবারে অক্সিজেনের নল পরিয়ে বাড়িতে শুয়ে দিয়েছিল। এবার তার দুদিন পরে আরেকটা পরীক্ষা ছিল, আমি হেলতে তুলতে গেছি, কেউ কিচ্ছু বলেনি, শুধু যে ম্যাম আমাদেরকে খাতাটা দিচ্ছিলেন তিনি এসে বলছিলেন তুমি তো খুব অসুস্থ ছিলে, তাই না, খুবের উপরে একটা এমন স্ট্রেস দিয়েছিল যে আমাকে আর কিছু বলে দিতে হয়নি।
2: এই যে এই ধরনের ক্রিয়েটিভিটি, মানে এই ধরনের ক্রিয়েটিভ

ভাবে হস্তক্ষেপ করা, এই রকম গল্পই কিন্তু আজকে 9903653992 এই নাম্বারে সৌরদীপ অনির্বাণ শুনবে বলে কিন্তু হাপিত্যেশ করে বসে রয়েছে। নাম্বারটা আরেকবার বলি, 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি লিখে পাঠাও তোমার জীবনের সেই বন্ধুর কথা, যে তোমার নানা রকম সমস্যার সে মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছে বা কখনো সে সমস্যাটাকে বাড়িয়েও দিয়েছে, কিন্তু সেটা

0: ক্রিয়েটিভ হলে ভালো হয়, এবং অবশ্যই এমন কিছু বলো না যেটা সেন্সিটিভ, যেটা আমরা পড়তে পারবো না। তাই সৌরদীপ অনির্বাণ, আপাতত অনেক আমরা বকবক করে ফেলেছি, এরপর আও কভি হাভেলি পে একটু তো না, মানে কেন বললাম এটা, কারণ এই গানটা আসছে সেই জন্যই, এ আর কোনো অর্থ নেই আমরা এমনি বলছি,
1: ছেলে বলে ভয় পেয়ে গেছে।
0: এক্স্যাক্টলি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তুমি তাকিনা দিকে তাকিনা তাকিনা দিকে

0: মুড ভয়ঙ্করের সঙ্গে সঙ্গে নেচারের মুডও কিন্তু আজকে বেশ ভয়ঙ্কর আছে। বিভিন্ন জায়গায় বেশ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, এবং এখন রয়েছে লেটেস্ট আরেকটা ওয়েদার আপডেট, ওয়েদার ওয়ার্নিং।
1: পুরুলিয়া থেকে যারা এই আড্ডায় ছিলে তাদের জন্য তো বললাম, এবার বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান থেকে যারা রয়েছে এই ক্যাফে কলকাতার আড্ডায়, তোমার জন্য একটা ছোট্ট ওয়েদার আপডেট যে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো অংশে আর 2-3 ঘন্টার মধ্যে। ফলে যারা এই মুহূর্তে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান থেকে আমাদের সঙ্গে আড্ডায় রয়েছে, প্লিজ প্লিজ একটু সতর্ক থেকো। এবং যেটা বলি বারবারই যে বজ্রবিদ্যুতের মতো তাণ্ডব চললে প্লিজ একটু শেল্টার নেওয়ার চেষ্টা করো, এমন জায়গায় দাঁড়িয়েও যেটা সেফ, যেখানে বজ্রপাতের ভয় নেই। খোলা আকাশের নিচে, মাঠে বা গাছের তলায় কিন্তু কখনোই দাঁড়াবে না, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বজ্রপাতের সময়। তাই সেফ থেকো, আর অবশ্যই বৃষ্টি হলে তো একটু মুডটা আবার ভয়ঙ্কর থেকে রোমান্টিক হয়ে উঠতেই পারে, তখন একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল, ওই সেই ওয়েদারের জন্য তো ক্যাফে কলকাতায় সৌরদীপ অনির্বাণ রয়েছে এই রোমান্টিক গান নিয়ে।
0: ফিরছি আমরা ঠিক নেক্সট আওয়ারে 5:02 থেকে খবরের পরে এবং একটা বিজ্ঞাপন বিরতির পর।
1: শুনতে থাকো কোথাও যেও না, ক্যাফে কলকাতায় কিন্তু আড্ডা আনলিমিটেড রয়েছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতা তারাতলার ব্রেস ব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সেনা, পুলিশ, প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ড ইন্দ্রনীল খাঁ, ড শারদ্যোত মুখার্জি প্রমুখ। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে ৬ বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অতুল জি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশিপাড়া থেকে একজন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এর ফলে তার গ্রেপ্তারিতে আপাতত আর কোনো বাধা রইল না। অন্যদিকে তার স্ত্রী অদিতি মুন্সিকে ৪ মাসে শিশু সন্তান থাকায় শর্ত সাপেক্ষে আগাম জামিন দেওয়া হয়েছে। তবে তাকে পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। দেশের অন্যতম প্রধান প্রাণী বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতি বছরের মতো এবারও ১১১তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সংস্থার অধিকর্তা ধৃতি ব্যানার্জি জানিয়েছেন, এই উপলক্ষে ১১১ ঘণ্টার বিশেষ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কি খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসকন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহসভাপতি রাধারমণ দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, মেনু ঠিক হবার পর ইসকনের তরফে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্বে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা ১০৭ FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো ক্যাফে
3: জনগণের কথা, সকলের নিজের কথা।

0: কিছু লড়াইয়ের কাহিনি, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আফটার লং লং লং গ্যাপ ফিরে এলাম। আমি অনির্বাণ এবং আমার সঙ্গে সৌরদীপ নিয়ে ক্যাফে কলকাতা। অ্যান্ড ক্যাফে কলকাতার একটা মজার জিনিস হচ্ছে যে এইখানে কিন্তু আমরা বিভিন্ন জিনিসের হাল হকিকত জানাই। এবার এই যে ধরো এখন বৃষ্টিতে আমরা খুবই একেবারে মানে ওফ আহা কি বৃষ্টি হচ্ছে, একটু হালকা হালকা ঠান্ডা ওয়েদার থাকছে, বাট ইনি কি সবসময় থাকছেন? একেবারেই উনি সবসময় থাকছেন না, এবং যে সময় তিনি থাকছেন না সেই সময় কিন্তু গরমটাও এলাহি গরম পড়ছে একেবারে। তো এই যে গরমটা, এই গরমে এমন কিছু একটা জিনিস নিশ্চয়ই রাখা দরকার যেই জিনিসটা তোমার সঙ্গে থাকলে মোটামুটি একটু তোমার রাহাত মিলতে পারে গরমের থেকে। এবং যেটা হচ্ছে গিয়ে যে এই যে নামটাই এরকম, এই যেটার কথা আমি বলতে যাচ্ছি যে সেটার সঙ্গে একটা মানে ট্যুরিজমের ব্যাপারও জড়িয়ে আছে। মানে ধরে নাও তোমার খুব ইচ্ছে করছে যে মানে তুমি একটা একটা ছুটি পাচ্ছ না, কিন্তু তোমার ইচ্ছে করছে ইফ এই গরমটায় যদি একটু ডুয়ার্সে জঙ্গল টঙ্গলে বেরিয়ে আসা যেত বা একটু পাহাড়ে বেরিয়ে আসা যেত, কিন্তু তুমি যেতে পারছো না বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি লিভ। তখন যেটা করা যেতে পারে যে এই একটা ড্রিঙ্ক তুমি বানাতে পারো বাড়িতেই, যেই ড্রিঙ্কটার নামটাই এমন যে দ্যাট উইল গিভ ইউ আ ফিল অফ কী বলবো ফরেস্ট, এটা হচ্ছে জঙ্গল ড্রিঙ্ক।
1: কি
0: ইয়েস এরকম সবাই কি
1: ড্রিঙ্ক খেলে মানে মানে যাই হোক সেটা মানে গুলে খেলেই ডুয়ার্সে চলে যাওয়া যাবে?
0: হ্যাঁ মানে
1: ইয়ে কেসা হ্যায়
0: ইয়ে কেসা হ্যায় নেহি ইয়ে ওয়াইসা হি হ্যায়। মানে এটা হচ্ছে মানে এমন একটা জিনিস যেটাতে তুমি অনেক কিছু দিয়ে একটা ড্রিঙ্ক বানাচ্ছ, এবং সেটা মানে ড্রিঙ্ক বানাচ্ছ মানে একটা জুস বানাচ্ছ,
1: আবার জুসও আছে।
0: হ্যাঁ যেটা দেখ
1: ডুয়ার্সের গাছ থেকে ফল পেড়ে জুস নাকি?
0: আহা ডোন্ট টেক ইট, টেক থিংস সো লিটারালি, থোড়া তো থোড়া তো উলজ কে ভি সোচো
1: বাবারি। আচ্ছা বল বল,
0: হ্যাঁ বাংলায় ফিরে আসি।
1: হ্যাঁ হ্যাঁ না না আমি আমি শুনছি, আই এম অল ইয়ার্স।
0: ওকে ওকে ওকে ওকে, যেটা হচ্ছে কি একটা ডাব, 300-400 মিলিলিটারের জল আছে এরকম একটা ডাব।
1: ওকে আচ্ছা বল বল,
0: ডাব শুনে হাসছিস কেন?
1: মানে ডুয়ার্স থেকে ডাব বিষয়টা মানে একটা উত্তরণ ঘটলো। হ্যাঁ বল আমি শুনছি।
0: আচ্ছা ডাবের জলে বেসিক্যালি এখানে অনেক কিছু মানে ভ্যানিলা আইসক্রিম, তাল শাঁস, পাকাম ছোট ছোট টুকরো করা, লিচুর টুকরো, নারকেলের টুকরো, কাজু, এইগুলো সমস্ত দিয়ে একটা মানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে
1: আচ্ছা
0: আবার সেটা ডাবের মধ্যে তুই ফেলে দিবি। তখন যেটা হবে সেটা দেখতে হবে, সেটা মানে কি অভয়ারণ্যকে উপর থেকে দেখলে যেরকম মনে হয় সেরকম দেখতে মনে হবে,
1: মানে ডাব কম্বো, আর
0: ডাব কম্বো এটা, সেই জন্য এটা জাঙ্গল ড্রিঙ্ক এইরকম করে ভাবতে হয়।
1: জঙ্গলে যা যা পাওয়া যায় সব ডাবের মধ্যে দিয়ে,
0: ডাবের মধ্যে দিয়ে গিলে খাচ্ছি, সেই জন্য এটা জাঙ্গল ড্রিঙ্ক। এইভাবে না ভাবলে জিনিসটা হবে না, কিন্তু হ্যাঁ যাই হোক তোমরা আমাদের এই কথাগুলো না শুনে যেটা মেইনলি শুনবে সেটা হচ্ছে
1: টপিকটা,
0: হ্যাঁ মানে এইভাবে কিন্তু জলটা খেলে পরে বা এই ধরনের জাঙ্গল ড্রিঙ্ক খেলে কিন্তু গরমে একটা দারুণ রিলিফ তোমাদের হবে। এবং এর সঙ্গে যেটা এই এরপর থেকে আমরা যেটা পড়া শুরু করবো সেটা হচ্ছে আজকে যে টপিকটা ছিল যে তোমার এমন কোনো বন্ধু যদি থেকে থাকে যে তোমার এবং অন্য কোনো একজনের মধ্যে হওয়া কোনো ঝগড়া, ভাব ভালোবাসা বা যা কিছু হোক না কেন, কোনো একটা কিছুতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করাতে গিয়ে হয় সেটাকে খুব সুন্দর

0: ভাবে মিটিয়ে দিয়েছে অথবা হেঁটে বিপরীত করেছে,
1: মানে খুব সুন্দরভাবে ছড়িয়ে ফেলেছে,
0: খুব সুন্দরভাবে ছড়িয়ে ফেলেছে,
1: দুটোই সম্ভব।
0: হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম বলা যেতে পারে যে মেটালে মেটাও ছড়িও না, এইরকম যদি কাউকে তুমি বলতে চাও, সেই রকম কোনো বন্ধু যদি থেকে থাকে তাহলে 9903653992 এই নাম্বারে আমাদেরকে মেসেজ করে জানাও তার কথা। রয়েছি অনির্বাণ অ্যান্ড সৌরদীপ, পড়বো তোমার মেসেজ।
1: ইয়েস, এবং এই এখন যে একটা অনির্বাণ যে কিম্ভূত ড্রিঙ্কটির কথা বলল, ডাবের মধ্যেই জঙ্গল থেকে যা যা পাওয়া যায় সমস্ত কিছু ঢুকিয়ে গুলে নাও, এই ধরনের ড্রিঙ্ক খাওয়ার যে স্বপ্ন দেখা সেটা সত্যি আমিও দেখতে চাই এমন একটা অদ্ভুত ড্রিঙ্ক খেতে, এবং একটি স্বপ্নের হাত ধরে একটু হেঁটেও দেখতে চাই, যেমন মানে জাভেদ আলী যেরকমভাবে বলছেন আর কি, এরকম করে। কিন্তু হ্যাঁ, মানে ক্যাফে কলকাতায় কিন্তু এই ধরনের অনেক কিম্ভূত বিচিত্র জিনিসপত্র কিন্তু শুনতে পাবে। হ্যাঁ, মানে আর যে অনির্বাণ এবং সৌরদীপ কিন্তু পুরো একদম সেট করে এনেছে, শুনতে থাকো 6:30 অব্দি তো আছি তোমার সঙ্গে।

0: হ্যাঁ, হেঁটেছি স্বপ্নের হাত ধরে বা স্বপ্নের মতো করে ডাব খেয়ে, যারা
1: ডাবের থেকে বেরোতেই পারছে না।
0: না না, তুই যা ডাবের গল্প দিয়েছিস, মানে এইরকম ডাব কোথায় পাওয়া যায়? নারকেল গাছটা গর্বিত হবে একটা ডাব প্রোডিউস করতে পারলে। হ্যাঁ, সৌরদীপ অনির্বাণ রয়েছে 107 FM রেনবো এই ক্যাফে কলকাতার আড্ডায়। আর যে প্রশ্ন তোমার জন্য রয়েছে, ইয়াস কামিং টু দ্য প্রশ্ন, যে তোমার জীবনে এমন কে আছে যে তোমাকে, মানে তোমার সঙ্গে তোমার কোনো প্রিয়জন, অপ্রিয়জন, যে কোনো জন আর কি, যার সঙ্গে বেশ একটু মানে খাট্টাস হয়ে গিয়েছিল বিষয়টা, সেটাকে আবার মিঠাস করার দিকে হালকা করে কূটনৈতিক চাল চেলে দিয়েছে, মানে ডিপ্লোম্যাটিক বিভিন্ন চালে মিটমাট করেছে বা মিটমাটের মতো চেষ্টা করেছে। আচ্ছা, এরকম কিছু মেসেজ তো এসছে, কিন্তু তার আগে কিছু এমনি কমেন্ট মেসেজও আছে, আমরা সবই পড়বো, কারণ তোমার, তুমি আছো আমাদের সঙ্গে আড্ডায়, এটাই ভীষণ স্পেশাল আমাদের কাছে। যেমন আমাদের রেগুলার লিসনার শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন যে, শুভ বিকেল দাদা ভাইরা, আমারও মেসিকে ভালো লাগে, জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। রাইট, একদম, আমি নিশ্চিত যে আজকে মেসি সারা পৃথিবী থেকে তার শুভেচ্ছা পাবেন, এবং তাদের মধ্যে অবশ্যই আমাদের শহর কলকাতা তো থাকবেই, কারণ ফুটবলকে বাদ দিয়ে তো কলকাতাকে ভাবা যায় না, এটা সম্ভব নয়।
1: মেসিকে বাদ দিয়েও কলকাতা,
0: মেসিকে ভাবা যায়,
1: তোমার মতো প্রচুর আর্জেন্টিনার ফ্যান রয়েছেন।
0: এবং আমি খুব ভাগ্যবান যে আমি 2013 সালের কথা, এটা আমি মেসিকেই যুবভারতীতে খেলতে দেখেছি, মানে আমি লাইভ মেসিকে দেখেছি খেলতে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা সেই ফ্রেন্ডলি ম্যাচে। সেটা তুমি তো দেখোনি না? এবার বেশ, এই টপিকের মেসেজ এসছে সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনির্বাণ সৌর গুড ইভিনিং, অফিসে যেতে না পারলে আমার বসকে নিজে জানিয়ে যেতাম, মাঝে মধ্যে মিসেসের সাহায্য নিতাম। মিসেস অফিসের বসকে টেলিফোনে বলতো আমার বসের শরীরটা একটু খারাপ থাকায় অফিসে যেতে পারছে না।

0: আচ্ছা সৌভিক ঢাকুরি, আচ্ছা সৌভিক একটা নোট অফ অ্যাপ্রিসিয়েশন পাঠিয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে গানগুলো বেশ ভালো, থ্যাংক ইউ সৌভিক, সৌভিক তুমি আছো এটাই আমাদের কাছে খুব স্পেশাল। আচ্ছা সৌভিক আবার কোচিং এর গল্প দিয়েছে, তা কোচিং এ একবার অফ করেছিলাম, একসাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, এইবার সিনেমাতে গিয়েছিল তো, আচ্ছা যাই হোক, এইবার সেদিন পরীক্ষা ছিল, স্যার আমার খোঁজ করছে, আমার বন্ধু আমার হয়ে বলে বলে ও আসবে না স্যার, কারণ আজ ওর যে ওরা যেখানে ভাড়া থাকে ওই বাড়ি পাল্টে অন্য জায়গায় গেছে, বুঝতেই পারছেন ঘর নতুন ঘরে গেছে, সব আজ গোছানো চলছে, তাই স্যার আসবে আসবে না, ওই যাত্রা বেঁচে যায়। আচ্ছা এমন একটা গল্প দিলে সেটা একটা মানে একটা বিরাট ডেভেলপমেন্ট, মানে স্যার তারপরে তোমার ঠিকানা ফিকানা নিয়ে কিছু সন্দেহ করেনি যে কি তুমি বাড়ি পাল্টালে কিন্তু আগের জায়গা থেকেই আসছো? হ্যাঁ মানে একটু কাছাকাছি, তবে এটাও ইন্টারেস্টিং গল্পটা ছিল। আচ্ছা এইবার একটা ভালো মেসেজ লিখেছে মাধাইদা, মাধাই দাস বহরু ঘোড়া থেকে, হ্যাঁ প্রিয় অনির্বাণ ও সৌরজিৎ, না আমি সৌরদীপ, জিৎ দেব সব তো আছে কিন্তু আমি দীপ, আচ্ছা এটা কিন্তু জিৎ আর দেবের সঙ্গে মিলিয়ে দীপ হয়ে যাচ্ছে,
1: হয়ে যাচ্ছে তুমি পড়ো।
0: আচ্ছা ওকে, ঋতুরানী বর্ষার আগমনে রিমঝিম বর্ষণে বসুন্ধরায় সদ্য ফোটা কদম ফুলের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম।
1: বাহ আমরাও স্নিগ্ধ হয়ে গেলাম আপনার
0: ভালোবাসা, উড়ে গেলাম জাস্ট। ক্যাফে কলকাতায় উপস্থাপনা দুর্দান্ত হচ্ছে, গানগুলো অসাধারণ, বিষয়টি একটু স্পর্শকাতর, আমার এক বন্ধু পাড়ায় প্রায় এক ঘরে হয়ে পড়েছিল, তার স্ত্রীও সেই বন্ধু আমার শরণাপন্ন হয়, কূটনৈতিক চালে বন্ধুকে পাড়ায় আবার সবার সঙ্গে চলার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু সেই বন্ধু আমার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে, জানতাম বন্ধু স্বার্থপর, কিন্তু প্রতিদান হিসেবে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম তার কাছ থেকে, একে কি বলা যায়, কূটনৈতিক সফলতা না ব্যর্থতা? মাধাইদা আপনি যেটা করেছেন সেইটাতেই আপনার কাজের সার্থকতা,
1: এবং তারপরে বন্ধু যেটা করেছে সেটা আরও আপনার সার্থকতা।
0: হ্যাঁ সেটা তার ব্যাপার, কারণ এক ঘরে করে দেওয়া এটা সবসময় খুব নিন্দনীয় একটা কাজ, এটা কখনোই করা উচিত না যেই করুক না কেন, কিন্তু আপনি যে তাকে এই সোশ্যাল ট্যাবু থেকে বার করে আনতে পেরেছেন, তারপর সে আপনাকে যাই প্রতিদান দিন না কেন, আমি আমার কাছে তো ভালো রইলাম।
1: অ্যাবসলিউটলি, মানে এটাই বক্তব্য যে আপনি এতটা উপকার করার পরও সে যে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে এটা তো আপনার সফলতা, কারণ আপনার জীবন থেকে একটা বাজে মানুষ চলে গেছে।
0: এক্স্যাক্টলি, তো এইগুলো এত মানে এগুলো হয়েই থাকে জীবনে, কিন্তু আপনি অবশ্যই ভালো কাজ করার থেকে কখনো
1: বিরত হবেন,
0: হ্যাঁ দূরে সরবেন না, এটা শুধু আপনাকে বলে নয় যারা এই আড্ডায় রয়েছে সবাইকেই বলবো, যে তুমি কিন্তু মানে অন্যে কি রেসপন্স করছে এইটা ভেবে কিন্তু কখনোই কাজ করা উচিত নয়, সবসময় নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত, যেমন আমরা ক্যাফে কলকাতায় যেটা করি আর কি, এই যেমন আমরা নিজেরাই জোক বলছি, কেউ হাসুক কি না হাসুক, আমরা তো নিজেরাই এসে কাটিয়ে দিচ্ছি, এইভাবেই হয় আর কি। আবার একটা ভালো গান তো আছেই, তারপর আবার ব্যাক করে আসছি, আমরা কিন্তু 6:30 অবধি রয়েছি, কোথাও যাচ্ছি না, তুমিও কোথাও যাচ্ছ না, ক্যাফে কলকাতায় আর যে সৌরদীপ আর যে অনির্বাণ, আনলিমিটেড আড্ডা, আনলিমিটেড গল্প, এবং তার সঙ্গে আবারও তোমার উত্তর প্রশ্নটা কিন্তু আরেকবার 9903652992 এই নাম্বারে লিখে পাঠাও তোমার জীবনের ওই কূটনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের গল্প, বন্ধু হতে পারে অন্য কেউ হতে পারে, লিখে পাঠিয়ে দাও আমরা কিন্তু পড়বো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: কলকাতার অবস্থা এখন যেমনই হোক, মানে বেশ একটা মেঘাচ্ছন্ন ব্যাপার আর কি, গুমোট হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে, একটু বৃষ্টিও হচ্ছে, মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝুড়ো হওয়ার একটা পূর্বাভাস দিতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানে যতই বৃষ্টি ভেজা কুলকুল বা গুমোটে ঘামে ঘামে কি বলা যায় কুলকুলের সঙ্গে ছন্দ মিলে কিছু বলা যায়,
3: মানে
2: আমার কাব্য প্রতিভা একটু আটকে যাচ্ছে, আর একটু হেল্প
3: ঠিক আছে, মানে ঘামে যা বলা যায় সেটা সব ঘামেও
2: হ্যাঁ মানে হোয়াটএভার কি, হ্যাঁ মানে একসা ঠিক আছে। তো এই যে আমরা একটা
3: ঘেমে নেই একসা,
2: হ্যাঁ ঘেমে নেই একসা, হ্যাঁ। তো এই যে আমরা মানে গরমে এবং বৃষ্টির মধ্যে এরকম ঘুরপাক খাচ্ছি আর কি, আমাদের মতো কিন্তু ভালো অবস্থা ইউরোপিয়ানদের নয়, কারণ ইউরোপে এই মুহূর্তে যা অবস্থা তাতে ইউরোপে রীতিমতো হিট ওয়েভের লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং ইউরোপের টেম্পারেচার দেখলে কিন্তু কনফিউজড হয়ে যাবে যেটা ইউরোপ নাকি বাঁকুড়া।
3: অ্যাবসলিউটলি, মানে যে দেশটা বা যে মহাদেশটা মানে বিখ্যাত ছিল তাদের ঠান্ডার জন্য, তাদের একটা মানে মডারেট অ্যান্ড ভেরি সামটাইমস এক্সট্রিমলি কোল্ড ক্লাইমেটের জন্য, যেই দেশে আমরা জ্যাকেট পরাটাকেই নর্মাল হিসেবে দেখি সারা বছর, সেই দেশ সাফার করছে হিট ওয়েভ থেকে, এবং মোস্টলি সাফার করছে ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। এটা কিন্তু একেবারে ক্লাইমেট চেঞ্জের একটা সরাসরি এফেক্ট, এবং এমন অবস্থা হয়েছে যে ফ্রান্সে কয়েকজন এত গরম লেগেছে তাদের, তারা সহ্য করতে না পেরে জলে স্নান করতে নেমেছে এবং তারপর জলে ডুবে মারা গেছে। তুমি জাস্ট ভাবো যে এই ধরনের একটা হেডলাইন আমরা কিনা শুনছি ইউরোপের বিভিন্ন দেশ থেকে, যেই দেশে আমরা ঠান্ডার দেশ বলেই জানি, এবং যেই দেশের মানুষেরা আমাদের দেশে যখন এসেছিলেন তখন তাদের ফেভারিট ডেস্টিনেশন ছিল দার্জিলিং, সিমলা,

0: ম্যাকলয়েডগঞ্জ এই ধরনের জায়গাগুলোর জন্য, জায়গাগুলো তাদের ঠান্ডা আবহাওয়ার জন্য।
1: কিন্তু এখন যা অবস্থা তাদের ইউরোপের অবস্থা কিন্তু আমাদের থেকে একটু হলেও খারাপ আর কি, মানে বুঝতেই পারছো যে ইউরোপে আবার আরেকটা প্রবলেম আছে। দেখো যে জায়গাগুলো গরমের জন্য পরিচিত তাদের একটা গরমের ডিফেন্স মেকানিজম থাকে, যে ধরো এখানে গরম হয় তাই ফ্যান আছে, এসি আছে, সবই আছে। ইউরোপের কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কোনো ফ্যান নেই, কারণ সেখানে এত ঠান্ডা মানে গরম পড়তো না,
0: এখন তারা ফ্যান কিনছে।
1: এবার তারা এবার কি করছে, স্ট্যান্ড ফ্যান কিনে কাজ চালাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের মধ্যে সুইচ টিপলেই উপরে বনবন করে ঘুরছে ওরকম কিন্তু নয়। ফলে আমাদের থেকে কিন্তু এখন ইউরোপিয়ানদের অবস্থা একটু হলেও খারাপ, আমরা এতে খুবই দুঃখিত। যদিও আমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না, কিন্তু আমরা সত্যি দুঃখিত। এটা জেনুইনলি একটা মানে খুবই চিন্তার বিষয়। এবং তার পাশাপাশি এই হিট ওয়েভের পিছনে যে রিজনটা রয়েছে সেটা নিয়েও কিন্তু ক্যাফে কলকাতার আড্ডায় আমরা রিপিটেডলি বলে থাকি যে গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ। তাই সময় থাকতে সাবধান হও, গ্লোবাল ওয়ার্মিংকে কমানোর জন্য আমাদের হাতে যা যা রয়েছে, তোমার হাতে যেটুকু যা রয়েছে সেইটুকু অন্তত করার চেষ্টা করো, পরিবেশকে ভালো রাখার চেষ্টা করো, গাছপালা যাতে না কাটা হয়, সবুজায়ন যাতে বেশি করা হয় সেই চেষ্টা করো। না হলে কিন্তু ক্যাফে কলকাতার এই ছোটো ছোটো নিউজে কিন্তু আমাদের খবরে ঢুকে যাবে যে আমাদেরও 12টা বেজে যেতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু না সেইটা হবে না, এই অঙ্গীকারটাই কিন্তু আমাদের থাকবে। তাই আপাতত এরপর একটা ওই মেসি কি যেন করলো হ্যাট্রিক, হ্যাঁ আমরা একটা গানের হ্যাট্রিক হবে নাকি?
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই,
1: মানে মানে আমরা একটু পরপর তিনটে ব্যাক টু ব্যাক ভালো ভালো গান থাকলে বেশ জমে যায় না বিষয়টা?
0: অ্যাবসলিউটলি।
2: FM Rainbow তে 3 1 3 3 1 3

FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। রূপা

0: যে তোমার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যাকে তুমি মোটামুটি একটা কি বলবে মানে এমন কাউকে ভেবে থাকছো যে যে তোমার সঙ্গে হওয়া কোনো একটা সমস্যার প্রতিকার করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করতে গিয়ে যেটা দেখা যাবে যে সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা সেটা বাড়িয়ে দিয়েছেন এবং কমানোর বদলে বাড়িয়ে দিয়েছেন এবং যন্ত্রণাটা আরও বেড়ে গেছে। তো সেরকম কোনো যদি মানুষ থেকে থাকেন তুমি তার কথা আমাদেরকে লিখে পাঠাতে পারো 9903653992 এই নাম্বারে, এবং আমরা সঙ্গে রয়েছি অনির্বাণ অ্যান্ড সৌরভ তোমার সঙ্গে নিয়ে ক্যাফে কলকাতা।
1: আর বিশ্বকাপের কথা যখন হচ্ছিল শুরুতেই, বিশ্বকাপ তো সবাই দেখছো, লিওনেল মেসির জন্মদিন আজকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল কালকে সবাই দেখে নিয়েছে, কিন্তু তার পাশাপাশি অনির্বাণ এইবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা জিনিস তুই খেয়াল করেছিস কিনা আমি জানি না, যে মানে ফ্যান কালচার যাকে বলে আর কি, হ্যাঁ মানে খেলাটা তো হচ্ছে মাঠে কিন্তু গ্যালারিতে যে ফ্যান কালচার সেটা মাঝে মধ্যেই নেমে আসছে রাস্তায়, এবং আমেরিকার বিভিন্ন শহরে বা ক্যানাডা বা মেক্সিকোর বিভিন্ন শহরে ফ্যানেরা যে পরিমাণ এনজয় করছে এইটাও কিন্তু আলাদা করে বলার দাবি রাখে। মানে এর মধ্যে সবচেয়ে যেটা আমার ভালো লাগছে, মানে দেখে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এক নম্বর নরওয়ের ফ্যানেদের ভাইকিং রো, ঠিক আছে, যেখানে সেখানে তারা বসে ওই ভাইকিং রো যেটা পরে মানে পর পর সারি দিয়ে বসলো, বসে দাঁড় টানার মতো করে হাতটা বাড়িয়ে দুবার ওই ড্রামে বিট মেরে ডিং ডিং রু বলে দাঁড় টানা, এবং ভাইকিংরা মানে নরওয়ের যে সমর্থকের আর কি ভাইকিং রো করতে গিয়ে তারা যেখানে সেখানে দাঁড় টানছেন, তারা রাস্তায় বসে পড়ছেন, শপিং মলের এসকালেটারে বসে দাঁড় টানছেন, গ্যালারিতে তো বটেই। ইনফ্যাক্ট এই আগের দিন দেখলাম ম্যাচের পরে নরওয়ের প্লেয়াররা লেড বাই নান আদার দ্যান আর্লিং হালান্ড, তারা কিন্তু মাঠের মধ্যে মাঠে বসে ড্রাম আনিয়ে ভাইকিং রো করেছে সারা স্টেডিয়ামের সঙ্গে।
0: অ্যাবসলিউটলি, মানে যেই টুর্নামেন্টের জন্য আমরা 4 বছর ধরে তাকিয়ে থাকি এবং যেই টুর্নামেন্ট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, সেই টুর্নামেন্টে আমরা এবং যারা ফ্যানেরা রয়েছে তারা এই পাগলামোটা করবে না এইটা ভাবাটাই বরং আমার মনে হয়।
1: এবং পাগলামোর কিন্তু কোনো লিমিট থাকছে না, তুই ভাবতে পারবি না, এই যে বস্টনে স্কটল্যান্ডের ম্যাচ পড়েছে, গ্রুপ স্টেজের ম্যাচ পড়েছে স্কটল্যান্ডের বস্টনে, বস্টনে হাজির হয়েছে স্কটল্যান্ডের যে ফুটবল ফ্যান যে দল আর কি টার্টন আর্মি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা একটা স্কার্টের মতো নিচে একটা ড্রেস পরে যাকে ওরা কিল্ট বলে, হাতে হচ্ছে ব্যাক পাইপের মতো লম্বা বাঁশি, এবং তাদের মানে উন্মাদনা এমন জায়গায় পৌঁছে গেছে যে বস্টনের সঙ্গে তাদের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাদের সঙ্গে যোগ দিচ্ছে বস্টনের লোকাল লোকজন, এবং তারা যে বস্টনে স্কটল্যান্ডের ম্যাচ হওয়ার পরে তারা মায়ামিতে তাদের নেক্সট ম্যাচ খেলতে যাবে, কিন্তু তাদের আবেগ এমন জায়গায় চলে গেছে যে তারা বস্টন ছাড়তে চাইছে না, এদিকে বস্টনের যে সবচেয়ে বড় নিউজ পেপার সেখানে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে যে টার্টন আর্মি থ্যাংক ইউ ফর
0: আমেরিকা সম্পর্কে এমনিই বলা হয় যে হুজুগে মারাত্মক ভাসতে পারে এই দেশটা, তো সেই দেশটায় যখন এরকম একটা ঘটনা ঘটছে এবং চারিদিকে যখন এত আনন্দ, তখন যারা জেনারেল আমেরিকানস রয়েছেন তারা যে এটাতে আসবেন না এটা তো আমরা ভাবতেই পারি না, অ্যান্ড সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে দি গ্রেটেস্ট ওয়ান অফ দি গ্রেটেস্ট শো অন দি আর্থ ইন আমেরিকান স্টাইল।
1: ওফ বাবা, মানে তোর কথার মধ্যে কিন্তু একটা আমেরিকান ব্যাপার চলে আসছে, হাওয়ার্ড অনির্বাণ এরকম একটা ব্যাপার হয়ে গেছে না, কিন্তু এখন ওই ওয়ার্ল্ড কাপের সঙ্গে ফ্যান কালচারের গল্প যখন হচ্ছে তখন একটু ফ্যান কালচার কাকে বলে দেখে গেলে ভালো হতো নাকি, মানে যেমন এই অরিজিৎ সিং যেভাবে বলেন আর কি যে আয় দেখে যাও, এইরকম ভাবি আর কি।

না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু আমাদের কথা সবসময় মাথায় রাখতে হবে যে 107 এফএম রেইনবোর এই ক্যাফে কলকাতার আড্ডায় কিন্তু আর যে সৌরদীপ আর যে অনির্বাণ রয়েছে তোমার সঙ্গে, এবং একটু পরেই কিন্তু একটা নিউজ ব্রেক ঠিক 6টার ঘন্টা, এবং তারপরে আর মাত্র আধ ঘন্টা আমরা থাকছি তোমার সঙ্গে। কিন্তু সেই আধ ঘন্টাতেই থাকবে গান, থাকবে গল্প, থাকবে কিছু ভালো ভালো নিউজ, এবং অবশ্যই তুমি যদি তোমার ওই ডিপ্লোম্যাটিক গল্প লিখে পাঠাতে চাও, যদি ইন্টারেস্টিং কোনো স্টোরি থাকে, অবশ্যই কিন্তু সৌরদীপ অনির্বাণ সেটা পড়বে। আপাতত এখন তোমাকে ওই একটা ছোট্ট নিউজ ব্রেক, তার আগে একটা ভালো গান থাকবে, তারপরেও একটা গান থাকবে, কিন্তু নিউজ ব্রেকের জন্য তো একটু যেতেই হচ্ছে। তারপরে কিন্তু আবার ব্যাক করে আসছি আর যে সৌরদীপ আর যে অনির্বাণ, কোথাও যাবে না, সঙ্গে থাকো 107 এফএম রেইনবোর এই ক্যাফে কলকাতার আড্ডায়, যেখানে কিন্তু অলওয়েজ মিউজিক মিক্সেস উইথ আড্ডা অ্যান্ড আ লট অফ স্টোরিজ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত আটকে থাকা ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৯ জনকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে কংগ্রেসের পরিষদীয় দলনেতা জুলফিকার আলী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি অবশ্য জানিয়েছেন সোমবারের আগে তিনি আবেদনের শুনানি গ্রহণ করবেন না। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক কৌশলগত পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন তারা। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত ১,০৯৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মে প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় ৯৬টি নতুন গ্রামীণ সড়ক নির্মাণের জন্য ২১১ কোটি টাকার বেশি অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY-4 এর প্রথম পর্যায়ে ২০২৬-২৭ অর্থবর্ষে বাস্তবায়িত হবে। এই মুহূর্তের খবরই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো সাত সুরে সারাদিন শুনছো ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: হ্যাঁ, আমরা আসলে নিজেদের লেভেলটা ওইখানেই বাড়িয়ে নিয়েছি, যেই যে মাত্র 10 মিনিটের জন্য আমরা গেছি। হ্যাঁ, মানে এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের যারা রয়েছে এই আড্ডায়, তারা কিন্তু আমাদের অপেক্ষায় প্রায় বরবাদ হয়ে যাচ্ছে আর কি।
1: সেই জন্য আমরা ভাবলাম যে না, এই গানটা দিয়ে তাড়াতাড়ি করে যাই।
0: অ্যাকচুয়ালি এটাই কিন্তু ঘটনা। মানে দেখো, আমি আগেই বলে দিয়েছি যে আমাদের কথা কেউ ভাবে না, আমাদের কথা কেউ শোনে না, ফলে আমরা নিজেদের কথা নিজেরাই বলে দেবো।
1: আমাদের কথা শুনে কেউ হাসে না, তাই আমরা নিজেদের নিজেদের জোকসে হেসে যাবো। তবে যেটা বললাম যে আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে কি, আপনাদের জীবনে যদি এমন কোনো, মানে তোমার জীবনে যদি এমন কোনো কেউ থেকে থাকে যে তোমার সমস্যাকে অন্যের কাছে, মানে অন্যের সঙ্গে তোমার সমস্যাকে বাড়ানোর বদলে কমিয়ে দিয়েছে, মানে উল্টোটা কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে, তার কথা আমাদের লিখে
0: দুটোই হতে পারে। হ্যাঁ,
1: অ্যাকচুয়ালি দুটো হতে পারে। তার কথা লিখে পাঠাতে পারো 9903659992 এই নাম্বারে। অ্যান্ড যেটা এখন বলবো সেটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে কি যে এই যে আজকে একটা গরম ঠান্ডা ব্যাপার নিয়ে সৌরদীপ বেশ এক্সাইটেড হয়ে গেছিল, আমরা সবাই এক্সাইটেড হয়ে গেছিলাম। ইউরোপে আমরা শুনে নিলাম যে কীরকম একটা ক্লাইমেট চেঞ্জের ঘটনা ঘটেছে অ্যান্ড অল। এই সমস্ত কিছু থেকে যদি ধরো দুম করে তুমি একটা রিলিফ পেতে চাও, অ্যান্ড আ ভেরি পার্সোনালাইজ রিলিফ পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ধর্ষ উপায় আছে। উপায়টা কী? না কিচ্ছু না, সেই আমরা যে ঝুলনের সময় বা আমাদের অনেক জায়গায় কালী পুজোর সময় আমরা কী করতাম, আমরা ওই একটা আর্টিফিশিয়াল পাহাড় মতো বানাতাম বাতা টাতা ইত্যাদি দিয়ে,
0: মানে ডাবের পরে এবার পাহাড়।
1: লিসেন টু মি প্লিজ। সেই রকমই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে একটা মাইক্রো একটা ইকোসিস্টেম আমরা তৈরি করতাম।
0: আচ্ছা,
1: সেই রকমই একটা মাইক্রো ক্লাইমেট আমরা আমাদের ঘরে তৈরি করে নিতে পারি।
0: বিরাট হাই লেভেলে চলে গেছে, ধরা যাচ্ছে না পুরো।
1: ধরো না, জাস্ট ফিল করো।

0: আরে কি আশ্চর্য,
1: না ঠিক আছে ঠিক আছে একদম বল,
0: আমি তুমি জলবায়ুকে ধরতে পারবে এরকম তো অনুভবই করতে হয়, কি আশ্চর্য বলে কিনেছি। যাই হোক, ঘরের মধ্যে নানান ধরনের গাছপালা এই সমস্ত কিছু, এবং ধরো পুরনো দিনের যে চটের বস্তাগুলো আমরা ইউজ করতাম সেই ধরনের কিছু বস্তা দিয়ে কিছু সেপারেশনস ইত্যাদি, এই মানে কি বলো ওটাকে, রুম ডিভাইডার্স যেগুলো হয় সেগুলো বসিয়ে একটা মাইক্রো ইকোসিস্টেম মতো ঘরের মধ্যে তৈরি করে নিতে পারো, একটা একটা ছোট্ট জঙ্গলের মতো তোমার ঘরের মধ্যে তৈরি করে নিতে পারো, এবং সেটা
1: সেখানে কি সাপটাপ থাকবে
0: চাইলে রাখতে পারো, যদি তোমার সেটাতে অসুবিধা না হয় এবং আইন যদি পারমিট করে ডেফিনেটলি রাখতেই পারো।
1: আচ্ছা,
0: সেই সমস্তগুলো করলে পরে যেটা হবে যে একটা মাইক্রো ক্লাইমেটিক এফেক্ট তোমার ঘরের মধ্যে থাকবে, এটাকে বায়োফিলিক এফেক্ট বলা হয়।
1: আচ্ছা,
0: অ্যান্ড সেটা করলে কিন্তু গরমকালে বেশ মজা পাবে।
1: বুঝলাম বুঝলাম বুঝলাম, মানে ঘরের মধ্যে ঘর আমরা জানতাম কিন্তু ঘরের মধ্যে জঙ্গলও হয় আর কি,
0: মানে
1: ঘরের মধ্যে থাকতে কোথা খুঁজিছো জঙ্গল টাইপের আর কি।
0: একদম একদম একদম, মানে ঘরের ট্যাগলাইন হতে পারে ফ্রম ডোর টু ডোরস,
1: এটা ভালো ছিল, ইয়ে ভালো। আচ্ছা তা
0: আচ্ছা,
1: মানে আমরা কিন্তু মাঝে মধ্যে ঠিকঠাক জোকও দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা লোকে অস্বীকার করতে পারবে না, না না না, যে আমরা কিন্তু মাঝে মধ্যে পিজে দিতে দিতে লেম জোক দিতে দিতে একটা কিন্তু ঠিকঠাক বুদ্ধিদীপ্ত হিউমারও দিয়ে ফেলতে পারি, এইরকমই বৈচিত্র্যময় জোক এবং আড্ডা এবং গল্পের জন্যই তো মুখোটি মানে অনির্বাণ এবং সৌরদীপ রয়েছে আমাদের এই আড্ডায়। আর আপাতত আমাদের কাছে কিন্তু সময় আর মাত্র 20 মিনিট, 20 মিনিট আরও কমে গেছে, কিন্তু আমরা এই তার মধ্যেই কিন্তু ভালো ভালো গান তো দিয়ে দেবো, যেমন এই যে একটা চমৎকার গান রেডি হয়ে রয়েছে আমার সঙ্গে, এটা দিয়ে একটু হোক নাকি তারপরে আবার আসছি ঘুরে, একটু চাটা খেয়ে আসি আর কি, তুমিও শুনতে থাকো। এই গানটা শুনলে একটু মনেই হয় চা একসঙ্গে এরকম একটা বৃষ্টির দিন কোনো একটা ভিজে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক গলির মুখে হঠাৎ করে দেখা হয়ে গেল তার সঙ্গে, তারপর ম্যাজিক।

0: এটাই হয় জানো তো, মানে তুমি দেখবে যে আমাদের তো এই এখন কাজের জগৎটা খুব কঠিন হয়ে পড়ছে, কোনো ক্রমশই কাজের চাপ বাড়ছে, নানা রকমের স্ট্রেস বাড়ছে, আমাদের হাতে সময় কমে আসছে, কিন্তু দিনের শেষে সেই সময় কমে আসাটা কিন্তু সরাসরি ইম্প্যাক্ট ফেলে আমাদের ওই ভালোবাসার সম্পর্কগুলোয়, যেখানে গিয়ে আমাদের দেখা যায় যে যার সঙ্গে হয়তো আগে প্রত্যেক দিন অনেকটা করে কথা বলার সময় পাওয়া যেত যার সঙ্গে, তার সঙ্গে কিন্তু আর সেই কথা বলার সুযোগ বা ফুরসতটুকু মিলছে না, তার অনেকটা খেয়ে নিচ্ছে হয়তো আমাদের এই অফিসের কাজ বা যে যেখানে যে কাজে ব্যস্ত সেই কাজ, বা কেউ হয়তো পড়াশুনোর কাজে ব্যস্ত সেই পড়াশুনোর কাজ, কিন্তু তার ফাঁকে এরকমই কোনো এক বর্ষার দিনে হয়তো হুট করেই দেখা হয়ে যায় আচমকা কোনো রাস্তার মোড়ে বা মেট্রোতে বা বাসে বা ট্রেনে, এবং তারপর তার সঙ্গে হয়তো কোনো স্টেশনে নেমে খানিকক্ষণ কথা বলার সুযোগ হয়, এবং সেই কথা বলতে বলতে হঠাৎ করেই কিন্তু ওই পুরনো সেই ছোঁয়াটা ফিরে আসে যখন তার সঙ্গে আরও অনেক বেশি কথা হতো। কিন্তু অনেক দিন পরে আবার তার সঙ্গে দেখা হলে সেই আগের কথাগুলোই মনে হয় রিওয়াইন্ড করে শুনি, বা খুব পছন্দের খুব কাছের কোনো মানুষের সঙ্গে ওই দিনের শেষে একটু সন্ধ্যের দিকে কাজের ফাঁকে এক কাপ চা নিয়ে ওই গলির মুখে বা রাস্তায় বা কোথাও একটা, মানে সবসময় যে খুব প্ল্যান করে যে ডেটে যাওয়া সেটাই হতে হবে এমন নয়, অনেক সময় কিন্তু কথা বলার ফুরসতগুলো ওই হঠাৎ দেখা হয়ে যাওয়া বা হঠাৎ করেই হয়ে যাওয়া কোনো প্ল্যানের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু তার যে অনুভূতিটা সেটা আমার মনে হয় আরও অনেকটা আলাদা হয়ে যায়, এই ধরা বাঁধা ডেট তার থেকে অনেকটা বেশি হয়ে যায়, তাই না? এরকমভাবে হেসে হেসে তাকিও না,
1: আমি চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম, মানে ও যখন কথাগুলো বলছিল তখন ও এতটা হেসে বলছিল না, আই ওয়াজ থিংকিং যে আচ্ছা ক্যা হুয়া হ্যায় ইস রিসেন্ট মে,
0: কেন আমি কি দুটো মানে ভালোবাসার কথা বলতে পারি না, মানে আমাকে দেখলে কি তোর মনে হয় যে আমি একটা খারাপ কথাই বলবো?
1: না না না না না, কেন খারাপ কথা বলবি, কেন খিল্লির কথা বলবি,
0: মেরে অন্দর মে প্যার ভরা হুয়া হ্যায়,
1: এক্স্যাক্টলি, বাস বাস বাস বাহার আনে কে লিয়ে কিসি কো মিল নেহি রাহা হ্যায় তুঝে,
0: ইয়ে তো হো গই
1: মানে এতদিন আমরা মানে আমি নিজেকে দিয়ে ভাবতাম যে আমি খুব হ্যাপি সিঙ্গেল, বাট এই ছেলেটাকে পাশে দেখে মনে হচ্ছে যে না অ্যাকচুয়ালি সিঙ্গেলত্ব দুঃখের কারণ। তো যাই হোক, সবাই সৌরদীপে সিঙ্গেল অত্বটাকে ঘোচানোর জন্য চেষ্টা করুন, পন করুন,
0: এটা কি মানে বিজ্ঞাপন হচ্ছে না কি মানে, এটাই ধরনের,
1: ইটস লাইক আওয়ার টপিক টুডে, ইটস লাইক আওয়ার টপিক টুডে,
0: মানে আমাকে শহীদ করে দিয়ে টপিক করে
1: দিচ্ছি, আমি একদম শহীদ করছি না, আমি ওর ভালো চাইছি, আমি ওর ভালো চেয়ে ওর বন্ধু ওর ভাই হিসেবে আমি চাইছি,
0: আমি কি তোর ভালো চাইতে পারি
1: না, না না এটা চাইলে আমার ভালো হবে না,
0: তুই কি করবি, তুই কি করে এটা শিওর হয়েছিস ভালো হবে না,
1: না না
0: ইউ নেভার নো দ্য ফ্লেভার অফ লাভ,
1: ঠিক আছে ঠিক আছে, আমার এখন ফ্লেভার বোঝার দরকার নেই,
0: তখন দেখবি তুই এরকম এক গাল হেসে আজকে একটু সময় হবে না ভাই একটু ব্যস্ত আছি একটু অমুক জায়গায় যাবো, এটা বলে
1: ভালো ভালো এক্সপেরিয়েন্স খুব ভালোই আছে বোঝা যাচ্ছে,
0: না না দেখ এটা
1: মানে আমি দেখেছি, মানে এই যে সৌরদীপের সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব, এটা এটা এটা এটা এটা পজ হয়ে যাবে যখন ওর জীবনে নতুন করে, ঠিক আছে হতে হতে পারে,
0: মানে ও না যে কোনো হয় না যে বল পেয়ে যখন দেখছে সামনে চারখানা ডিফেন্ডার রয়েছে তখন রিস্কে যাচ্ছে না, সোজা উইংসে আমার দিকে বাড়ি দিচ্ছে, তুই মিস করলে তুই কর ভাই আমি কিছু করছি না, ইয়ে তো আজীব চিজ হয় ভাই।
1: সৌর এবং অনির্বাণ তোমার সঙ্গে ক্যাফে কলকাতা নিয়ে আমাদের আর আছি আমরা 10 মিনিট, সেখানে কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারো যে তোমার জীবনের এমন কোনো মানুষ যে তোমার প্রবলেমটাকে সলভ করতে গিয়ে হয় কমিয়ে দিয়েছে নয় বাড়িয়ে দিয়েছে টু আ ম্যাক্সিমাম লেভেল। ফিরে আসছি অনির্বাণ অ্যান্ড সৌরদীপ, তোমার জন্য টেলিফোন নাম্বার 9903659999।

0: অ্যাকচুয়ালি আমরা চাই না হয়তো ছেড়ে যেতে, কিন্তু আমাদের যেটা হয় যে অনেক সময় অভিমান করে মনে হয় যে চলে যাই, থাকবো না, থেকে লাভ নেই। কিন্তু তারপর ওই যাওয়ার মুহূর্তে যখন ধরো এয়ারপোর্টের ওই টার্মিনালের সামনে বা রেল স্টেশনের প্ল্যাটফর্মে যখন আমাদের সঙ্গে ওই ছেড়ে যাওয়ার মুহূর্তটায় চলে যাওয়া বন্ধুটির দেখা হয়, তখনই বোঝা যায় যে আসলে ওই চলে যাওয়ার মধ্যে অনেকখানি থেকে যাওয়া লুকিয়ে থাকে। সেই জন্য এয়ারপোর্টের টার্মিনালের ঠিক ঢোকার মুখটায় যখন লম্বা সময়ের জন্য কেউ বাইরে চলে যায় বা বিদেশে পাড়ি দেয় বা স্বদেশেই হয়তো অন্য কোথাও চাকরির সন্ধানে উচ্চশিক্ষার জন্য অন্য কোনো শহরে লম্বা সময়ের জন্য চলে যায়, তার সঙ্গে হয়তো আবার ছ মাস পরে, আট মাস পরে, এক বছর পরে দেখা হবে, ওই সময়টায় বোঝা যায় আসলে তার চলে যাওয়াটা কতখানি থেকে যাওয়ার জায়গা থেকে খালি করে দিয়ে যাচ্ছে। আমাদের এইরকম আড্ডায় গল্পে কিন্তু এই চলে যাওয়ার বহু গল্প, বহু গান চলে আসে এবং তারপর কিন্তু আমরা ওই ভালোবেসে থেকে যাওয়ার কথাটাই বলি। এই যে কথা হচ্ছে এয়ারপোর্ট নিয়ে, অনির্বাণ আর সৌরদীপ তোমার জন্য একটা বেশ চমৎকার ভালো খবর রেখেছে যে কলকাতা এয়ারপোর্টের যে ক্যাপাসিটি সেটা তো এই মুহূর্তে প্রায় একদম শেষ জায়গায় চলে গেছে, মানে যতটা ক্যাপাসিটি থাকার কথা
1: বছরে
0: পড়ছে আর কি। হ্যাঁ, মানে হিসেব মতো যেটা তথ্য বলছে যে কলকাতা এয়ারপোর্টের

0: প্যাসেঞ্জার ক্যাপাসিটি 2,29,00,000, কিন্তু ইতিমধ্যে সেটা 2,10,00,000 ছুঁয়ে ফেলেছে, যার ফলে বহুদিন ধরেই কিন্তু কথাবার্তা চলছিল যে কলকাতা এয়ারপোর্টের চাপ কমানোর জন্য একটা বিকল্প এয়ারপোর্ট তৈরি করা যায় কিনা। কিন্তু অবশেষে এই নতুন বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী জানিয়েছেন যে কলকাতার চাপ কমাতে কল্যাণীতে একটি দ্বিতীয় বিমানবন্দর, যেটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট হতে পারে, সেরকম একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা এখনো প্ল্যানিং স্টেজে রয়েছে।
1: গ্রিনফিল্ড এয়ারপোর্ট কি সেটা একবার ছোট্ট
0: করে? হ্যাঁ, গ্রিনফিল্ড এয়ারপোর্ট হচ্ছে যেখানে একদম শুরু থেকে তৈরি করা হয়, কোনো রকম এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু একদম ফাঁকা জমি থেকে তৈরি করা হয় একটা এয়ারপোর্ট। কলকাতায় যেমন বেহালা ফ্লাইং ক্লাব রয়েছে, যেখানে একটা রানওয়ে রয়েছে, প্লাস এক্সিস্টিং এয়ারপোর্ট বলতে কাছেই অন্ডালে রয়েছে, হ্যাঁ, যে কাজী নজরুল বিমানবন্দর, কিন্তু সেইগুলো ঠিক কলকাতাকে সাপ্লিমেন্ট করতে পারে না আর কি। হ্যাঁ, সেই জন্য কল্যাণীতে একটু কাছে যেটা হবে, প্লাস কল্যাণী ইটসেলফ একটা বড় শহর, সেখানে এত আইসার কল্যাণী
1: এবং কলকাতা থেকে খুব দূরেও নয়, বিষয়
0: দূরেও নয়। হ্যাঁ, কিন্তু যদিও যারা ব্যাঙ্গালোরে রেগুলার যাতায়াত করেন, তারা
1: ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে যতটা ট্রাভেল করে ব্যাঙ্গালোর শহরে পৌঁছন, কল্যাণীতে এয়ারপোর্ট হলে খুব একটা তার থেকে বেশি আপনাকে ট্রাভেল করতে হবে না, ওই সামান্যই হয়তো কিছু এদিক ওদিক।
0: এটা কিন্তু ঘটনা, মানে ব্যাঙ্গালোরে যারা ট্রাভেল করেন এয়ারপোর্ট থেকে শহরে, সেটা কিন্তু একটা মোটামুটি
1: সাইট সিইং হয়ে যায়, মানে পশ্চিমবঙ্গের যে কোনো দুটো মফস্বল বা যে কোনো দুটো শহরের মাঝামাঝি হয়তো এইরকম একটা
0: ডিস্টেন্স, মানে বর্ধমানে যদি একটা এয়ারপোর্ট হতো এইরকম একটা ব্যাপার। এবং এটা কিন্তু বিশ্বের বহু দেশেই রয়েছে, ইনফ্যাক্ট মানে শহরে কলকাতার মতো এত কাছে, শহর থেকে বেরিয়েই শহরের উপকণ্ঠে বিমানবন্দর
1: এখন কিন্তু প্রায়। আমার মনে হয় এটার একটা অন্য কারণ আছে, আমার মনে হয় কলকাতা শহরের অনেকটা বাইরে এয়ারপোর্ট ছিল, বাট আমার মনে হয় কলকাতা শহরটা এগিয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন তো কলকাতা মানে এয়ারপোর্টটা এখন দমদম হচ্ছে বৃহত্তর কলকাতা, এখন তো বারাসাত কলকাতার মধ্যে চলে
1: এসেছে। হ্যাঁ, একদম
0: বারাসাত লোকের আবার কলকাতা বলে
1: কল্যাণীতে এয়ারপোর্ট হলে কোনোদিন দেখা যাবে যে কল্যাণীতেও আমাদের শহর এগিয়ে গেছে। সুতরাং এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টেতেই শহরও আছে, শহরেতেই।
0: আমার ধারণা একদিন শহরটা এগোতে এগোতে যে দার্জিলিং জলপাইগুড়িতে পৌঁছে যেতে পারে।
1: তুমি আজকে ভারতীয় কবি হয়েছো মনে বোঝা যাচ্ছে। মানে বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে তোর কি মানে জীবনে কেউ এসেছে না জীবন থেকে কেউ চলে গেছে, মানে যার জন্য তোর এফেক্ট হয়েছে?
0: মানে মানে এটা কি মানে কেউ না এলে হয় না, মানে এটা কি, এটা কি মানে এই সংকীর্ণ চিন্তা ভাবনা, মানে এই ধরনের আমি তীব্র প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি। আসলে এটা হচ্ছে কল্পনা শক্তির বিকাশ।
1: ওরে মা গো, যাই হোক,
0: কিন্তু আপাতত ঘুরিজা বলছে আমাদের এইবার এই আড্ডায় কিন্তু ইতি টানতে হবে, টাটা গুড বাই বলার সময় এসে গেছে। ওয়েদার যখন একটু মেঘলা, একটু ভালো, একটু মন্দ, সবকিছু মিলিয়েই তোমার এই আড্ডা এবং ক্যাফে কলকাতার এই গল্পগুলো, এগুলোও কিন্তু ভালোই মন্দে মিশিয়ে চলতে থাকুক। সৌরদীপ অনির্বাণ তোমার জন্য বলবে খুব ভালো থেকো, আড্ডায় থেকো, গানে থেকো, এবং অন্যকেও ভালো রেখো। এই ভালো রাখাটাও কিন্তু ভালো থাকার সঙ্গে সমানভাবে জরুরি।
1: ট্রু,
0: দেখা হবে, কথা হবে কোনো একদিন, আবার কোনো এক আড্ডায়, কোনো এক সন্ধে,
1: মেবি সুন মেবি লেট, বাট হবে বটেই।
0: এক্স্যাক্টলি, এবং ততক্ষণের জন্য টাটা গুড বাই আজকের মতো এখানেই সাইনিং অফ।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশাও দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO সহযোগিতায় নেওয়া হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15 মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়েছিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। কলকাতার তারাতলার ব্রেজ ব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। সেনা, পুলিশ, প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডক্টর ইন্দ্রনীল খা, ডক্টর শারদদত্ত মুখার্জি। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অতুল জি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশীপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেনশর্মা। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 18 জনকে, তাদের মধ্যে 8 জনের নাম জানা গেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি নবান্নে জানিয়েছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে কারা দায়ী, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগেই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নদিয়ার পলাশিপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বণিকসভা অ্যাসোচিয়েম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, রাজনৈতিক দর্শনী কারণে দীর্ঘদিন বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এবারের বাজেটে শিল্পক্ষেত্রে যা যা পরিকল্পনা নিয়েছে তার সুফল পেতে একটু সময় লাগবে। এই মুহূর্তে খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। কলকাতার তারাতলের ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামে শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৮ জনকে, তাদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান প্রাথমিকভাবে কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে ৩১শে জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। তাঁকে আগামী সোমবার আবার আদালতে তোলা হবে। উল্লেখ্য, এর আগে আবাস যোজনা দুর্নীতি মামলায় উদয়ন গুহকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দেশের অন্যতম প্রধান প্রাণী

0: বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবার 111তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সংস্থার অধিকর্তা ধৃতি ব্যানার্জি জানিয়েছেন, এই উপলক্ষে 111 ঘণ্টার বিশেষ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। আগামীকাল ফুটবল বিশ্বকাপের 4টি খেলা। গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। 2টি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গ্রুপ ইর 2টি খেলা শুরু হবে ভারতীয় সময় আগামীকাল রাত 1:30। কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবো।

0: তাকে নিয়ে লতা মঙ্গেশকর বলেছিলেন যে হ্যাঁ, অন্যান্য সুরকারদের সঙ্গে বেশি করে গান গেয়েছি ঠিকই, তবুও মদন ভাইয়ার সঙ্গে আমার গাওয়া গানগুলো অনেক বেশি জনপ্রিয় এবং সফল গানের সংখ্যাও কিন্তু অনেক। মানুষে বলে তার গানে আমি নাকি এক বিশেষ মাত্রা যোগ করতে পেরেছিলাম। এটা খুব সচেতনভাবে ঘটেছিল কিনা আমি জানি না, হয়তো এর কারণ ছিল আমাদের ব্যক্তিগত সখ্যতা, একে অপরের প্রতি গভীর স্নেহ, আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের প্রতি সম্মান। হয়তো এর পিছনে ছিল আমাদের অসাধারণ বোঝাপড়া। এবং এটাই সত্য যে তিনি আমার কণ্ঠ এবং আমার গায়কীর যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম নিউয়ান্সেসগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো এত সহজভাবে উপলব্ধি করতেন, যেটা হয়তো অন্য অনেকের সঙ্গে কাজ করতে গিয়ে হতো না। তিনি আমার জন্য এমন সমস্ত অপূর্ব সুর সৃষ্টি করতেন যা সব সময়ই চ্যালেঞ্জিং, আর সেগুলো গাইতে আমাকে আমার সেরাটাই উজাড় করে দিতে হতো। শুধু লতা মঙ্গেশকর নন, গুলজার সাহেব বলছেন যে মদন মোহন ছিলেন এমন একজন আর্টিস্ট, এমন একজন সুরকার যিনি তার কম্পোজিশনের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে থাকতেন। কখনো কখনো হারমোনিয়াম নিয়ে গান গাইতেন, কখনো কখনো কোনো একটা বাদ্যযন্ত্র নিয়ে গুনগুন করতে থাকতেন, কিন্তু কখনো কখনো ভালো মুড হলে তিনি ননভেজ খাবার দাবার রান্নাও করতেন। কুকিং তার অন্যতম প্যাশন ছিল। 1950 সালে আঁখে চলচ্চিত্রের মাধ্যমে শুরু হওয়া তার কর্মজীবন 1975 সাল পর্যন্ত, মানে 25 বছরের এমন একটা জার্নি যেখানে রয়েছে 100টিরও বেশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করার কৃতিত্ব। তিনি এমন এক সুরকার যিনি তার সময়কে অনেক দূর অতিক্রম করেছিলেন, কিন্তু সমসাময়িকরা হয়তো তাকে সেইভাবে সেই সময় বুঝতে পারেননি। এমন অনেক কথা, এমনই গল্প যাকে নিয়ে, তাকে নিয়েই আজকের ওল্ড ইজ গোল্ড মদন মোহন স্পেশাল। তার কারণ, আগামীকাল 25শে জুন এবং আগামীকাল মদন মোহনজির, সুরকার মদন মোহনজির আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: আর সেই জন্য আজ বুধবারের ব্লকবাস্টার, বুধবারের ওল্ড ইজ গোল্ড মানে ফার্স্ট ঘন্টাটা ডেডিকেট করলাম সুরকার, কিংবদন্তী সুরকার মদন মোহনজিকে। সৌমির সঙ্গে আজকের ব্লকবাস্টার বুধবারের এই সফর কিন্তু রাত 12টা পর্যন্ত। আর যার কথা দিয়ে শুরু করেছিলাম, মানে লতা মঙ্গেশকরের কথা দিয়েই তো শুরু করেছিলাম তার সঙ্গে আত্মীয়তা, সেই কোলাবোরেশনের একটি গান, যে গানের মধ্যে ক্লাসিক্যালের অসাধারণ অসাধারণ কিছু নিউয়ান্সেস আমরা পাই। আজকের ওল্ড ইজ গোল্ড সম্পূর্ণভাবে ডেডিকেট করলাম শ্রদ্ধেয় সুরকার মদন মোহনজিকে।
1: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মদন মোহনজির সুর করা এই গানটি ভো কন থি সিনেমার। এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের কথায় বিদায়ের আভাস আছে। বলতো আমি ভো কন থি সিনেমার কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: ভাইয়া না ধরো বলমা শুনছিলাম লতা মঙ্গেশকরের গাওয়া। লতা মঙ্গেশকরের সঙ্গে মদন মোহনজির সম্পর্কটা একদম ওই বোন আর দাদার মতোই ছিল। তিনি মদন ভাইয়া বলেই ডাকতেন চিরকাল, তেমনভাবেই তাদের সম্পর্ক কেটেছে, পারিবারিক সখ্যতা ছিল। কিন্তু ভাইয়া না ধরো শুনলেই আমরা বুঝতে পারি একটা অদ্ভুত ক্লাসিক্যাল বেসড সং। 1946 এর জন্য আমাদের ফিরে যেতে হবে, কারণ 1946 মদন মোহনজি জয়েন করেন অল ইন্ডিয়া রেডিও লখনৌ। আর সেই সময় থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রপার শিক্ষা বা প্রপার ট্রেনিং তার কিন্তু শুরু হয়। তিনি পছন্দ করতেন জড্ডন বাইয়ের গান, তিনি পছন্দ করতেন বেগম আক্তারের গান, এবং সেখান থেকে খেয়াল, গজল এই সমস্ত ফর্মগুলোর প্রতি তার আগ্রহ একটু একটু করে তৈরি হয়। তার গানে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ঝলক তো পাই, গজলেরও কিন্তু প্রভাব তার গানের মধ্যে।

0: রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে শুধুমাত্র গজলেই তিনি থেমেছিলেন। গজল ছাড়াও, শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল ছাড়াও বিভিন্ন আঙ্গিকে মদন মোহনজি গান গেয়েছেন, গান সুর করেছেন। সমস্ত কিছু নিয়েই মদন মোহন একজন কমপ্লিট কিংবদন্তি সুরকার, যিনি আজও আমাদের মনের মধ্যে রয়ে গেছেন তাঁর সৃষ্টির মাধ্যমে। মেরা সায়া ফিল্মের একটা গল্প শেয়ার করি, গানটার নাম ন্যানো মে বদরা চায়। তো অর্কেস্ট্রা, মানে তখন তো একটা লার্জ অর্কেস্ট্রা নিয়ে কাজ হতো, তো সেই সময় সেই গানের জন্য প্লেব্যাক আর্টিস্ট ছিলেন লতা মঙ্গেশকরজি, এবং লতা মঙ্গেশকরজিকে বারবার গানটা রিপিটেডলি গাইতে হচ্ছিল। তার কারণ, যে অর্কেস্ট্রা সেই সময় বাজাচ্ছিল তারা বারবার কিছু একটা ভুল করছিল, এবং এই যে বারবার রিটেক হচ্ছে সেই জন্য মদন মোহনজি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যান, এতটাই রেগে গিয়েছিলেন যে রাগের মাথায় তিনি ওই কাঁচের জানলাতে, রেকর্ডিং রুমের যে কাঁচের বড় জানলা থাকে সেখানে তিনি মাথা ঠুকতে শুরু করেন। আর বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে তার মাথা থেকে বা কপাল থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু তিনি কিছুতেই তখন রেকর্ডিং বন্ধ করে ডাক্তারের কাছে গেলেন না, তিনি ততক্ষণ অপেক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত রেকর্ডিং কমপ্লিট হলো, ভালোভাবে সুষ্ঠুভাবে রেকর্ডিং শেষ হলো, আর তারপরেই কিন্তু মদন মোহনজি ডাক্তারের কাছে গিয়েছিলেন। এই ডেডিকেশন, এই ভালোবাসা কাজের প্রতি, এই প্যাশন তাকে মদন মোহন বানিয়েছে। আগামীকাল 25শে জুন কিংবদন্তি সুরকার মদন মোহনজির ভেরি হ্যাপি বার্থডে, আর সেই জন্যে আজকের ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে মদন মোহনজির সুর করা গান তোমাকে শোনাচ্ছি। তুমিও অবশ্যই রিকোয়েস্ট করতে পারো 60s এবং 70s এর গান, ভালো হয় যদি মদন মোহনজির সুর করা গানের রিকোয়েস্ট আসে। 9903653992 এই নম্বরে তোমার নাম, শর্ট লোকেশন সহ, গানের নাম সহ আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেক্সট মেসেজ। নাম্বারটা আরেকবার বলি, 9903653992, ঠিক সেই নাম্বার যে নাম্বারে তুমি কিন্তু তোমায় পড়েছে মনির আনসারটাও পাঠাচ্ছ। আজকের ওল্ড ইজ গোল্ড চলছে মদন মোহন স্পেশাল, আর তুমি 107 FM রেনবোতে শুনছো ব্লকবাস্টার বুধবার, যেখানে সঙ্গে আছি সৌমিয়া, তোমাকে শোনাচ্ছি মদন মোহনজি সুর করা গান।
1: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মদন মোহনজির সুর করা এই গানটি ভো কন থি সিনেমার। এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের কথায় বিদায়ের আভাস আছে। বলতো আমি ভো কন থি সিনেমার কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: হিট রাঞ্জা ফিল্মের মোহাম্মদ রফিজের গাওয়া এবং মদন মোহনজির সুরে এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন পারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে। 9903659992 এই নম্বরে রিকোয়েস্ট, তোমায় পড়েছে মনের আনসার সবই কিন্তু আসুক, শুনছো ব্লকবাস্টার বুধবার সৌমির সাথে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: মদন মোহনজির সুর করা এই গানটি ভো কন থি সিনেমার। এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের কথায় বিদায়ের আভাস আছে। বলতো আমি ভো কন থি সিনেমার কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড।

মদন মোহনজির অত্যন্ত প্রিয় একজন গায়ক ছিলেন মান্না দে। হ্যাঁ, যদিও বহু বহু গান আমরা তাঁর সুর করা এমন শুনেছি যেখানে গানটি গেয়েছেন কিশোর কুমার অথবা মোহাম্মদ রফি, কিন্তু মান্নাদের সঙ্গেও মদন মোহনজি সুরকার হিসেবে কিন্তু বহু ফিল্মে কাজ করেছেন। তার মধ্যে এই ফিল্মটা যেখান থেকে গান শুনছিলে, কন আয়া মেরে মন কে দ্বারে, 1957 ফিল্ম, ফিল্মের নাম দেখ কবিরা রোয়ে। এবং এই গানটা যে মান্না দেকে দিয়েই গাওয়াবেন সেটা নিয়ে কিন্তু মোটামুটি নিজের মধ্যে শিওর ছিলেন মদন মোহনজি। তো একবার তিনি কি করলেন, তিনি মান্না দেকে তার বাড়িতে নেমন্তন্ন করলেন এবং বাড়ির তৈরি করা, নিজের হাতে তৈরি করা একটা গান, যে গান একটা খাবার, খাবার এবং গানের একটা অদ্ভুত মেলবন্ধন এখানে আর কি, খুব সুন্দর রান্নাবান্না করে, মাটন রান্না করে তিনি মান্নাদিকে তিনি দিলেন। এবং মান্নাদি যখন সেই রসিয়ে রসিয়ে মাটনটা খাচ্ছেন, তখন তিনি বললেন যে এমন একটা সুন্দর গান আমি তোমার জন্য ভেবে রেখেছি যেখানে ক্লাসিক্যাল কাজ দেখানোর তুমি অনেক সুযোগ পাবে। এবং তার সঙ্গে সঙ্গে গানটার এত সুন্দর একটা কালারফুল বিষয় থাকবে যে তোমার পছন্দ না হয়ে কিন্তু যাবে না। পরবর্তীকালে মান্না দে স্বীকার করেছেন যে এই গানটা তার গাওয়া, তার ক্যারিয়ারের, এবং যদি শাস্ত্রীয় সঙ্গীতের দিক থেকেও ভাবা যায়, ক্লাসিক্যাল কোনো গান যেটা মদনজি তাকে দিয়ে গাওয়াচ্ছেন সেই দিক থেকেও এই গানটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং, ওয়ান অফ দ্য মোস্ট ফুলফিলিং গান হয়ে থাকবে। মানে যে গানটা গেয়ে তিনি অসম্ভব রকম তৃপ্তি অনুভব করেছেন, তেমনই একটা গান শোনালাম তোমাকে। ফিল্মের নাম দেখ কবিরা রোয়া, এবং গানটি গেয়েছেন মান্না দে, সুর করেছেন মদন মোহন। তো আরও একটা গান, যে গানটা মান্না দে গাননি কিন্তু গেয়েছেন কিশোর কুমার। এই গানটার সুর আমাদের এত চেনা, তার একটা বড় কারণ হচ্ছে যে গানটা 60-70s এই সময়টায় তৈরি হলেও পরবর্তীকালে 90s যারা আমরা কিডস রয়েছে বা 90s যারা জন্মেছে তাদের কাছে ওই টিউনটা না ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। ক্যা সুরত হ্যায় ক্যা সুরত হ্যায় ক্যা সুরত হ্যায় নিশ্চয়ই শুনেছ, বম্বে ভাইকিংস যখন রিমিক্স করছেন। এবং মদন মোহনজির সুর করা আমার মনে হয় যে এটা একমাত্র গান, অন্যতম গান, খুব পপুলার একটা গান যেটা টিউনটাকে, হ্যাঁ অবশ্যই কথা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু টিউনটাকে এক রেখে একটা রিমিক্স গান বানানো হয়। বম্বে ভাইকিংস ইন্ডি পপ বানিয়েছিল ক্যা সুরত হ্যায় ক্যা সুরত হ্যায়, আর অরিজিনাল গানটা গেয়েছিলেন কিশোর কুমার, যেই গানটা তোমাকে এখন শোনাবো মদন মোহনজির সুর করা। কারণ আজকে ওল্ড ইজ গোল্ড ইজ মদন মোহন স্পেশাল, আগামীকাল তার জন্মদিন। আর অরিজিনাল গানটা হলো জরুরত হ্যায়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মদন মোহনজির সুর করা এই গানটি ভো কন থি সিনেমার। এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের কথায় বিদায়ের আভাস আছে। বলতো আমি ভো কন থি সিনেমার কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: ঘাটাল থেকে টিয়া ঘড়াই, সরি আমি মোদায় সারনেমটা একটু ভুল বলছি, কারেকশন, টিয়া অধিকারী ঘাটাল থেকে। শুনতে চেয়েছ এই গানটা 9903659992 নাম্বারে। তোমার পছন্দের গান মদন মঞ্জিশোর করা, অবশ্যই রিকোয়েস্ট করতে পারো।

0: তার সুরের মধ্যে কত যে বৈচিত্র্য ছিল সেটা এক একটা গান শুনলেই মানে আমরা বুঝতে পারি। একদিকে জরুরত হ্যায়, একদিকে মেরা জায়াতে যেমন ঝুমকা গিরারে তিনিই কম্পোজ করছেন, আবার আপকি নজরোনে সমঝার মতন একটা ক্লাসিক রোম্যান্টিক সং। এবং সত্যি সত্যি লতাজির কণ্ঠ, মদনমোহনজির সুর, দুটোর মধ্যে একটা কিন্তু ইউনিক বিষয় ছিল যখন মিলেমিশে যেত। শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে আছি সৌমি। প্রথম ঘন্টা চলছে, আর প্রথম ঘন্টা মানেই তো ওল্ড ইজ গোল্ড, যেখানে আজ ট্রিবিউট জানাচ্ছি সঙ্গীত পরিচালক সুরকার কিংবদন্তী মদনমোহনকে।
1: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
0: মদন মোহনজির সুর করা অনেক গানের মধ্যে একটা খুব স্পেশাল গান আমার অন্তত মনে হয় 1973-এর ফিল্ম, ফিল্মের নাম হস্তে জখম। এবং এই গানটা যখন শুরু হচ্ছে না একটা 12-স্ট্রিং গিটারে, হয়তো খুব টেকনিক্যালি আমরা যারা গান বা গিটার বিষয়টাকে অতটা টেকনিক্যালি জানি না তারা হয়তো বুঝবো না, কিন্তু এইটুকু জাস্ট ইনফরমেশনের জন্য যে একটা 12-স্ট্রিং গিটারের টিউন দিয়ে কিন্তু এই গানটা শুরু হচ্ছে হস্তে জখমের, যে গানটার কথা বলছি মদন মোহনজির সুর করা। এবং এইটা প্লে করেছিলেন ভূপিন্দর সিং। বিষয়টা হচ্ছে যে এই গানটার জন্যে প্রচুর প্রচুর বা রিহার্সালস করা হয়, গানটা গেয়েছিলেন মোহাম্মদ রফি সাম। এবং গানটার জন্য যখন রিহার্সালস হচ্ছিল, রিহার্সালস শেষ হয়ে যাওয়ার পর যখন গানটা রেকর্ডিংয়ের সময় আসে তখন কিন্তু রফি সাব ওয়ান টেক কোখে করেছিলেন, মানে কোনো রকম ব্রেক ছাড়া তিনি একবারেই গানটা গেয়ে ফেলেছিলেন। এবং এত বড় একটা গান, এত ভেরিয়েশনের একটা গান, বেশ দীর্ঘ টাইমের একটা গান, সেটা ওয়ান টেক ওকে করা, ইট ওয়াজ নট রিয়েলি আ জোক। এবং সেইটা দীর্ঘদিনের রিহার্সাল তো বটেই, তার পাশাপাশি মদন মোহনজি

গাইড, রফিজির ডেডিকেশন সবকিছু মিলিয়েই হয়েছিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই গানটা শুধুমাত্র মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠেই ছিল, কিন্তু ফিল্মের ডিরেক্টর চেতন আনন্দ তিনি বলেন যে ঠিক আছে, কিন্তু মাঝখানে কোথাও একটা লতাজির ভয়েসে একটা কিছু কোরাস দু তিন লাইন হলেও থাকা দরকার। আর তখন লতা মঙ্গেশকর তিনি কিন্তু গেয়েছিলেন একটা ছোট্ট পার্ট, একটা হামিং পার্ট, একটা কোরাস পার্ট। গানটা আমাদের মানে গানটা শুনলে অটোমেটিক একটা একটা ওয়েভ চলে আসে, একটা মাদকতা চলে আসে, একটা অদ্ভুত আমেজ আছে। মানে এতক্ষণ মদন মোহন জি সুর করা যা যা গান শুনছিলে তার মধ্যে এই গানটা একটু আলাদা, হাটকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: মদন মোহনজির সুর করা এই গানটি ভো কন থি সিনেমার। এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। গানের কথায় বিদায়ের আভাস আছে। বলতো আমি ভো কন থি সিনেমার কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old is gold, old is gold.
3: সৌমির সঙ্গে আজ 107 এফএম রেনবোর বুধবারের রাত। হালকা হালকা মেঘলা, চারপাশের ওয়েদার, তার সঙ্গে কিছু প্রিয় গান, যে গান কোনোদিন পুরনো হবে না। পছন্দের গান, পছন্দের সুরকারের গাওয়া, সুর করা পছন্দের গায়কের গাওয়া, সব নিয়েই ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড, যেখানে 60-70 কিছুটা 50-এর দশক সবটা মিলেমিশে রয়েছে। আর আগামীকাল যেহেতু কিংবদন্তি মদন মোহনের জন্মদিন, তাই তার সুর করা গানেই সাজিয়ে রেখেছি আজকের ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘণ্টা ওল্ড ইজ গোল্ড, যেটা প্রায় কিন্তু শেষের পথে। 9:54 হয়ে 11 সেকেন্ড, রেইনবো স্টুডিও ক্লক জানিয়ে দিচ্ছে। লতাজির গাওয়া আরেকটা গান শোনাবো, তার আগে 9903659992 তোমায় পড়েছে মনের আনসার্স নিয়ে একটা কথা বলতে পারি। ফিল্মটা বলে দিয়েছি, গানটা অনেকে কিন্তু ভুল পাঠিয়েছ। কেউ কেউ ঠিক ডেফিনেটলি ধরেছ, কিন্তু ওই সিনেমারই অন্য একটা গানের কথা আমি পেয়েছি। যাই হোক, 9903659992 নম্বরে সুযোগ এখনও রয়েছে, আর একটা গানের মাত্র সুযোগ রয়েছে, তারপরে কিন্তু তোমায় পড়েছে মনের উত্তরটা তোমার সাথে শেয়ার করে দেবো। আর কারা কারা সঠিক উত্তর দিয়েছো সেটাও শেয়ার করে দেবো। জানি তোমার পছন্দের গানের তালিকাও অনেক রয়েছে, কিন্তু ওল্ড ইজ গোল্ড মাত্র এক ঘন্টার, তারপরে আজকে গান ভালোবেসে গান সেগমেন্ট, আমার 10টার পরের যে সেগমেন্ট রয়েছে সেখানেও একটা খুব স্পেশাল বিষয় রয়েছে, সেটাতে নিশ্চয়ই যাব। তবে তার আগে আমরা অনেকেই হয়তো জানি না, বাংলা সিনেমা লাল পাথর দেখেছি তো নিশ্চয়ই, প্রত্যেকেই দেখেছি, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, তো সেই ফিল্মের জন্যে গান লেখার একটা কাজ কিন্তু গুলজার সাহেবও করেছিলেন, এবং সেই ফিল্মের একটা গান প্রয়োজনেই আর কি, সেই ফিল্মের প্রয়োজনেই গুলজার সাহেব দুকলি লাইন লিখে রেখেছিলেন। সেই দুকলি হচ্ছে, রুকে রুকে সে কদম রুককে বার বার চলে। এবং বিষয়টা হচ্ছে এরকম যে সেই সময় কোশিশ, গুলজার সাহেবের যে ফিল্ম ছিল তিনি ডিরেক্ট করেছিলেন কোশিশ, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছিলেন মদন মোহন। এবং কোশিশের পরপরই সেই সময় আরেকটা ফিল্ম মৌসুম, সেখানে গুলজার সাহেব তিনি ডিরেক্ট করছেন, এবং মৌসুমে কিন্তু প্রথম চয়েস গুলজার সাহেবের মদন মোহন না থাকলেও পরবর্তীকালে মদন মোহনকেই তিনি সেখানে সুরকার হিসেবে নিলেন। তো মদন মোহনজির মৌসুমের জন্য যখন সুর করছেন, তিনি মনে মনে সেই সুর ভাঁজতে ভাঁজতে গজল তৈরি করার প্ল্যানিংয়ে যখন আছেন, তখন তার মনে হলো যে আমার একটা স্পেসিফিক মুড দরকার, আর সেই স্পেসিফিক মুডের জন্য আমার এমন কিছু লাইন্স দরকার যেটা এই সুরের সঙ্গে ভীষণভাবে যথাযথ হবে। তো গুলজার সাহেবের লেখা লাইন তো ছিলই, রুকে রুকে সে কদম রুককে বার বার চলে, সেই লাইনটি ব্যবহার করা হলো। 1975 ফিল্ম মৌসুম, মৌসুমের প্রচুর ভালো ভালো গান রয়েছে, তার রিকোয়েস্টও রয়েছে আমার কাছে অনেকগুলো। আরেকটা গানের স্টোরি তো আমরা মোটামুটি সবাই জানি, যে দিল ঢুঁড়তা হ্যায় ফির বহি কিসমত কি রাত দিন, তো এই গানটা ফুরসত কি রাত দিন, তো সেই গানটা থেকে অনুপ্রেরণা পেয়ে পরবর্তীকালে তৈরি হয় তেরে লিয়ে হাম হ্যায় জিয়ে, বীর জারার গান। তবে সেই গানটা রাখছি না, রুকে রুকে সে কদম গজল হোক একটুখানি মৌসুমের গান, লতাজির গাওয়া, আর বাইরের যে আবহাওয়াটা রয়েছে তার সঙ্গে কিন্তু গানটা বেশ ভালোই যাবে, কি বলো? কেমন লাগছে আজকের ব্লকবাস্টার বুধবার ওল্ড ইজ গোল্ড সেগমেন্ট, মদন মোহনজিকে ট্রিবিউট জানানো, শেয়ার করতে ভুলো

0: তোমায় পড়েছে মনে।
1: ব্লকবাস্টার বুধবার শুনছো, আর শুনতে শুনতে রাত 10টা বেজে গেছে। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড এর সময়টা শেষ করবো, 60s এবং 70s এর এই সময়টাকে নিয়ে। ওল্ড ইজ গোল্ডে আজকে মদন মোহন স্পেশাল। আগামীকাল তার জন্মদিন, 25শে জুন, তাকে ট্রিবিউট তো জানালাম। আর ও কন্তি সিনেমার কোন গানের কথা তোমায় মনে করতে বলেছিলাম, মনে পড়লো কি? বেশ কয়েকজনের মনে পড়েছে, তাদের নামগুলো বলি। গঙ্গাধরপুর থেকে সুব্রত মাল, দীপঙ্কর মাল, বাউরিয়া থেকে রিঙ্কু সাপুই, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, আগরতলা ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, তেঘড়িয়া থেকে প্রার্থনা দাস, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, মহেশতলা থেকে বিজুলী চক্রবর্তী, বাঘা যতীন থেকে কবিতা দাস, ভবানীপুর থেকে তন্ময়, দক্ষিণ সাঁকরাইল থেকে বনিরুদ্দিন লস্কর, মহিষাদল থেকে মেঘনা মল্লিক, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বাঘা যতীন থেকে জয়দীপ রায়, চন্দন দহ থেকে দেবর্ষী সাউ এবং ঈশানী সাপুই, বাউরিয়া থেকে যে গানটার কথা আমি মনে করাতে চেয়েছিলাম সেই গানটাকে ঠিকঠাক মতন কিন্তু মনে পড়েছে তোমাদের সবার।

ইটার্নাল একটা সং আমি জানি, অনেকে হয়তো বোকন্থির ন্যানা বার্সে রিমঝিম বলেছো, কিন্তু ক্লুর মধ্যে ছিল যে একটা বিদায়ের কথা আছে। আর বিদায়ের কথা তো ওই যে শেষবারের মতন যদি একবার একে অপরকে আলিঙ্গন করা যায়, তার কারণ শায়দ ইয়ে মুলাকাত ফির হো না হো। শুনছো ব্লকবাস্টার বুধবার, আর তোমার জন্য লাগ যা গেলে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1983 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমি। সিনেমাটিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন উর্মিলা মর্তোন্ডকর এবং যুগল হংসরাজ। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া পাঠক। কোন বিখ্যাত ছবির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

এফএম রেইনবোর ইনবক্সের প্রীতিপাল কেষ্টপুর থেকে অনেকক্ষণ ধরেই বলছিল যে কুদরতের একটা গান শোনাবে না, কুদরত ফিল্মের একটা গান শোনাও। তবে প্রীতি, তোমার রিকোয়েস্ট রাখব বলেই যে গানটা শোনালাম সেটা একটা কারণ বটে, কিন্তু শুধুমাত্র সেটা কারণ নয়। 10:12 হয়ে 46 সেকেন্ড, টাইম চেঞ্জ, তার সঙ্গে সঙ্গে ব্লকবাস্টার বুধবারের সৌমিও কিন্তু টপিকটা চেঞ্জ করে ফেললাম। গান ভালোবেসে গান, আজকের গান ভালোবেসে গান সেগমেন্টটায় স্পেশাল তো বটেই। 27 তারিখটা মনে আছে তো? 25 তারিখ যদি হয় মদনমোহনজির, তাহলে 27 তারিখটা শুধুমাত্র পঞ্চমের, মানে আডি বর্মনের। আর গান ভালোবেসে গান মানে এইটিজ নাইনটিজের সফর। আজকের গান ভালোবেসে গানের সেগমেন্ট নামটা যদি এইটিজের আডি হয় তাহলে কেমন হয়? 9903653992 তে তুমি তোমার পছন্দের, হ্যাঁ অবশ্যই একটু 80 বা 90 দশকের কম্পোজ করা আডি বর্মনের গান রিকোয়েস্ট করতে পারো, তাহলে নিশ্চয়ই তোমাকে শোনাবো। 9903653992, তার সঙ্গে কুইজের আনসার মানে তোমায় পড়েছে মনের উত্তর, সেটাও হামে তুমসে প্যার কিতনা ইয়ে হাম নেহি জানতে মগর জি নেহি সকতে আপকে গানে শুনে বিনা। এই কথাটাই তো বলতে ইচ্ছে করে যখনই আমরা পঞ্চমদার কোনো কম্পোজিশন শুনি। আমাদের যদি যে কেউ, মানে যে কাউকে জিজ্ঞেস করো যে তোমার পছন্দের সুরকার কে, যদি টপ থ্রিও জিজ্ঞেস করা হয়, প্রত্যেকে কিন্তু আমরা পঞ্চমদার নামটা নেবই। আডি বর্মন আমাদের প্লেলিস্ট জুড়ে থাকেন সব সময়। আর যে ফিল্ম থেকে তোমাকে গান শোনাচ্ছিলাম কুদরত, সেই ফিল্মের প্রত্যেকটা গানই সুপারহিট। তবে 1980 রিলিজ ছিল কুদরত আরেকটা গান, যেই ফিল্ম থেকে তোমাকে শোনাতে চলেছি একদম হাই এনার্জেটিক একটা সং। ফিল্মের নাম শান, মনে পড়ে তো? কিন্তু শান হচ্ছে এমন একটা ফিল্ম যে ফিল্মে শেষবারের জন্য রফিজিকে মোটামুটি আমরা তার কণ্ঠে গান শুনেছি, এবং শানেরও গানের মধ্যে যে অদ্ভুত সমস্ত তার এক্সপেরিমেন্ট রয়েছে, আডি বর্মনের এক্সপেরিমেন্ট রয়েছে, সেটা প্যার করনে ওয়ালে করতে হ্যায় শান সে হোক, বা যে গানটা তোমাকে শোনাবো অর্থাৎ ইয়াম্মা ইয়াম্মা হোক, বা লাখো মে এক হোক, যে গানই হোক না কেন, প্রত্যেকটা গানের মধ্যে এত ইউনিক এক্সপেরিমেন্টস রয়েছে মিউজিক নিয়ে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে, যে সেইটা আমাদের সেই সময় ভাবতে বাধ্য করেছিল, বা গানগুলো যখন এখন শুনি তখনও কিন্তু আমরা ভাবতে বাধ্য হই যে এই পর্যায়ের এক্সপেরিমেন্টেশন বোধহয় একমাত্র আডি বর্মনের পক্ষেই সম্ভব। কেমন লাগছে আজকে ব্লকবাস্টার বুধবার, শেয়ার করতে ভুলো না। সৌমি আছি সঙ্গে ঠিক রাত 12টা পর্যন্ত।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: 1983 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমি। সিনেমাটিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন উর্মিলা মর্তোন্ডকর এবং যুগল হংসরাজ। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া পাঠক। কোন বিখ্যাত ছবির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান। ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: ঢাকুরিয়া থেকে মীরা সামন্ত ইজাজত ফিল্মের গান শুনতে চেয়েছেন। ভীষণ পছন্দের একটা গান। 80s এবং 90s নিয়ে রয়েছি, তাই সেই সময়টা মেনে গানের রিকোয়েস্ট করলে বাজাতে পারবো।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1983 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমি। সিনেমাটিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন উর্মিলা মর্তোন্ডকর এবং যুগল হংসরাজ। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া পাঠক। কোন বিখ্যাত ছবির কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: 1982 এর ফিল্ম ইয়ে ওয়াদা রাহা, কিশোর কুমার, আশা ভোসলে, কম্পোজার আদি বর্মন। আজ কিন্তু 80 মানে 80s এর আর্টকে নিয়ে গান ভালোবেসে গান সঙ্গে আছি সৌমি, আর রিকোয়েস্ট করেছেন এই গানটার জয়দীপ রায় বাঘা যতীন থেকে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: গান ভালোবাসে গান সেগমেন্টে আজকে 80s এর আর্টিকে নিয়ে রয়েছি আমি সৌমি। 10:34 হয়ে 29 সেকেন্ড, ব্যাক টু ব্যাক তিনটে গান, মানে 3-3 গানের হ্যাট্রিক তোমার জন্য। আর আজকে 3-3 গানের হ্যাট্রিকে অনেকগুলো কমন পয়েন্ট আছে। একটা তো অবশ্যই আর ডি বর্মনের গান, সেকেন্ড হচ্ছে প্রত্যেকটাই আশাজির গাওয়া গান, থার্ড হচ্ছে প্রত্যেকটাই বাংলা গান, এবং ফোর্থ হচ্ছে প্রত্যেকটাই এই মৌসুমের জন্য, এই বৃষ্টি, এই মেঘ, এই মেঘলা ওয়েদার, এই সব কিছুর জন্যে একেবারে আদর্শ গান। ব্যাক টু ব্যাক তিনটে গান তোমার জন্যে আর ডি বর্মন স্পেশালে। আজকে গান ভালোবেসে গানে 80s এবং 90s কেরিয়ে রয়েছি 3-3 গানের হ্যাট্রিক 107 FM রেইনবোর ব্লকবাস্টার বুধবারে।
3: FM রেইনবোতে 3-1।

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
2: 1983 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমি। সিনেমাটিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন উর্মিলা মারতোন্ডকর এবং যুগল হংসরাজ। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সুপ্রিয়া পাঠক। কোন বিখ্যাত ছবির কথা মনে পড়ল?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
3: ব্লকবাস্টার বুধবারে আজকের এই বুধবারের রাতের এই যে সেকেন্ড আওয়ার 10টা থেকে 11টার 80s এবং 90s এর সময় নিয়ে থাকা, আর আজ 27 জুনের কথা মাথায় রেখে আজকের ব্লকবাস্টার বুধবারের গান ভালোবেসে গান ডেডিকেট করেছি আর জি বর্মন, দ্য ওয়ান অ্যান্ড ওনলি পঞ্চম দাকে। আর সেগমেন্টটার নাম আমার ভাষায় 80s এর আডি। শুনছো গান ভালোবেসে গান,
0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: সঞ্জয় দত্ত 90s এর হিরো বটে, কিন্তু তার ডেবিউটা হয়েছিল যে ফিল্মের হাত ধরে, সেই ফিল্মের নাম ছিল রকি, এবং এই রকি ফিল্মের মিউজিক ডিরেক্টর ছিলেন পঞ্চম দা। তো রকি ফিল্মের অনেকগুলো গানই হিট আছে, সবকটা গানই হিট, কিন্তু একটা গান যেই গানটা বাংলাতে আগে তৈরি হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে চলে আসে হিন্দি ভার্জনটা, যে গানটার কথা বলছি সেই গানটার নাম ক্যা ইয়েহি প্যার হ্যায়। তো ভানুদা যিনি গিটার বাজাতেন আর জি বর্মনের সঙ্গে, তিনি নিজের খেয়ালে একদিন গিটারে টুংটাং স্বর তুলেছেন। ঠিক সেই সময়ে ওই নিজের মতো করে টুংটাং করতে করতেই কীভাবে ক্যা ইয়েহি প্যার হ্যায়ের মুখড়াটা তৈরি হয়ে গেল সেটাই কিন্তু একটা দুর্দান্ত গল্প। এবং ক্যা ইয়েহি প্যার হ্যায় সেটার বাংলা ভার্জনটা হচ্ছে কি ভালোবাসা আমরা তো জানি, কিন্তু অমিত কুমারকে দিয়ে যেও না বলে আরও একটা গান কিন্তু আর জি বর্মন করিয়েছিলেন। তো রকির এই গানটা 80s এর একদম শুরুর দিকে, সেই সময়কার গান যেটা সুপার ডুপার হিট হয়। তোমাকে শোনাবো কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের গাওয়া ক্যা ইয়েহি প্যার হ্যায়।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: আশির দশকটা সত্যি খুব অদ্ভুত ছিল, কারণ সেই সময় আর.ডি. বর্মনের যাকে বলা যেতে পারে পরন্ত সময়। এই সময়টায় মিউজিক্যাল জগতে বা বলিউডের ফিল্মের জগতে একটা রেভলিউশন আসে। ইলেকট্রনিক সাউন্ড, ডিস্কো সাউন্ডস, বাপ্পিদার চলে আসা, সব মিলিয়ে 27টা ছবি যখন ব্যাক টু ব্যাক ফ্লপ হয় এবং মিউজিক্যালি ফ্লপ হয়, তখন আর.ডি. বর্মনের সেই যে একটা সোনালী সময় তিনি আগে দেখেছেন, তার শ্রোতারা দেখেছিলেন, সেটা কিন্তু 80s সময় একেবারেই অস্তমিত ছিল। তবুও কিছু কিছু হিট সংস, এমন কিছু গান যেটা বাংলায় তৈরি হয়েছে, সেটা পুজোর গান হিসেবে তৈরি হয়েছে, অথবা সেটারই কোনো একটা হিন্দি ভার্সন বা নতুন কোনো একটা হিন্দি গান বলিউডের ফিল্মে জায়গা পেয়েছে, তা আজও আর.ডি. বর্মনকে অমর করে রেখেছে। গান ভালোবেসে গানের আজকের সেগমেন্টটা 80s আর.ডি.কে নিয়ে। 27 তারিখ তার জন্মদিন, একটু আগে থেকেই সেলিব্রেশন চলছে। একটা ফিল্মের কথা একটু বলি, ফিল্মটা সুপার ডুপার হিট হয়, 80s শুরুর দিকের ফিল্ম, ফিল্মের নাম সত্যে পে সত্তা, 1982 রিলিজ। নিশ্চয়ই দেখেছো, সবাই দেখেছি আমরা, এবং অমিতাভ বচ্চনের ক্যারেক্টার সেটাকেও আমরা ভুলতে পারি না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ফিল্মে গান গাওয়ানোর জন্য মানে একটা অদ্ভুত টেকনিক্যালিটিজের ব্যবহার করেন আর.ডি. বর্মন। সিঙ্গার অ্যানেট পিন্টো, তিনি আসেন গান রেকর্ড করার জন্য, তাকে গান রেকর্ড করার জন্য আনা হয়, এবং তাকে মানে আমরা জল গার্গল করলে যেরকম সাউন্ড তৈরি হয় না, ঠিক সেই রকম সাউন্ড তাকে বারবার করতে বলা হয়, মানে গার্গল করতে বলা হয়। আর সেই গার্গলের সাউন্ড থেকে পঞ্চমদা গান তৈরি করেন বা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেন। এরকমই ছিলেন কিন্তু আর.ডি. বর্মন। আমরা বহু গানে এরকম পেয়েছি যে ন্যাচারাল সাউন্ড থেকে তিনি একটা গানের ভিতরকার ইন্টারলিউড তৈরি করেছেন বা মুখরাটাকে সাজিয়েছেন, গোটা অ্যারেঞ্জমেন্টটা করেছেন। দ্যাট ওয়াজ অ্যান্ড দ্যাট ইজ আর.ডি. বর্মন। সত্যে পে সত্তা বললে আমার সব থেকে ফেভারিট যে গানটা, সেই গানটা আমি জানি তোমারও ভীষণ ভীষণ পছন্দের, কিশোর কুমার এবং অবশ্যই অ্যানেট পিন্টো যার কথা বলছিলাম, গানটা আজও প্লেলিস্টে ভীষণভাবে জায়গা জুড়ে থাকে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে
1: ব্লকবাস্টার বুধবারের আজকের সেকেন্ড তোমায় পড়েছে মনের উত্তর, এবং কারা কারা উত্তর সঠিক দিয়েছো সেটা নিয়ে আবারও একবার সৌমি রয়েছে তোমার সাথে। 107 FM রেইনবোতে তুমি টিউন করে আছো, আর বুধবারের রাত মানেই তো নস্টালজিয়ায় ভরপুর, আর তার সঙ্গে ব্লকবাস্টার ফিল্মস, ব্লকবাস্টার মুভিজ, ব্লকবাস্টার গান, ব্লকবাস্টার সুরকারদের নিয়ে কথা। যেমন এই মুহূর্তে গান ভালোবেসে গান সেগমেন্টে শুনছো তুমি রাধা, বলা ভালো, এইটিজের আদি। তো কারা কারা দিলে সঠিক উত্তর? কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, কাকুলি কোনা হাইরোড থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম, চন্দনদহ থেকে দেবশ্রী সাউ, দক্ষিণ সাগরাইল থেকে মনির উদ্দিন লস্কর, আভা হাওড়া থেকে, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, হরেকৃষ্ণ কাশ্যপ ভদোদরা গুজরাট, বাঘাযতীন থেকে জয়দীপ রায়, বাঁকড়া হাওড়া থেকে ফরহিন খাতুন, পূর্ব বর্ধমান থেকে টুম্পা দাস, তেঘরিয়া থেকে প্রার্থনা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বাউরিয়া থেকে ঈশানী সাপুই, মহিষা দল থেকে মেঘনা মল্লিক, গোয়াবাগান থেকে সুরজিৎ দা, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, জয়ন্ত তপাদার আসাম, শঙ্কর নন্দী ব্যারাকপুর, শান্তনা ঘোষ বরিশা, রীতা শ্রীমানী বেহালা, সোনালি কালীঘাট রোড, তন্ময় ভবানীপুর, এবং অনারণ্য ত্রিপাঠী মোহনপুর পশ্চিম মেদিনীপুর থেকে একদম সঠিক উত্তর দিয়েছ। ক্লুগুলো ভীষণ সহজ ছিল আমি জানি, উত্তরটাও তাই খুব চেনা ছিল। তোমার ফিল্মের নাম মাসুম, গুলজার সাহেবের ফিল্ম, এবং সেখানে সুর করেছিলেন নান আদর দেন পঞ্চমদা রাহুল দেব বর্মন। অনুপ ঘোষালের গাওয়া এই গানটা মাসুমের সাউন্ড ট্র্যাক থেকে, গান ভালোবেসে গানে তোমার জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে। কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট।

0: মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি,
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
0: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
4: এই অভিনেতার জন্মদিন 25 জুন। উর্মিলা মাতোন্ডকরের বিপরীতে মাস্ত সিনেমায় তিনি নায়ক হিসেবে ডেবিউ করেন। তার অভিনীত অন্য কয়েকটি সিনেমা মস্তি, কসুর, হাঙ্গামা। কোন অভিনেতার কথা মনে পড়ল?
2: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
3: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
5: Millennium Magic.

অনস্ক্রিনে যখন যখন তিনি আসেন, সত্যি যেন একটা শান্ত স্নিগ্ধ হাওয়ার মতন বইতে থাকেন। তার স্ক্রিন অ্যাপিয়ারেন্সের মধ্যে এমন একটা স্নিগ্ধতা রয়েছে, এমন একটা রয়্যালটি রয়েছে, আর থাকবে নাই বা কেন, তিনি তো সত্যি সত্যি এমনই এক রয়্যাল ফ্যামিলি থেকেই আসছেন। আগামীকাল 25শে জুন, আর আগামীকাল আমাদের ভীষণ পছন্দের 90s কুইন বললে বোধ হয় খুব একটা ভুল হবে না। তবে 90s পরবর্তীতে 2000 থেকে 2009 যে সময়টা নিয়ে মিলেনিয়াম ম্যাজিকে রয়েছি, সেই টাইম তিনি একদম রাজ করেছেন, কথা বলাই যান, রাজ কাপুরের নাতনি বলে কথা, রাজ তো একটুখানি করতেই হবে তাই না? বলছি দ্য ক্যারিজম্যাটিক করিশ্মা কাপুরের কথা। আগামীকাল 25শে জুন, করিশ্মা কাপুরের আ ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে। না হয় একটুখানি আগেই হলো, না হয় আগে থাকতেই আমরা আমাদের পছন্দের অভিনেত্রীকে তার জন্মদিনের সেলিব্রেশনটা করতেই থাকলাম। আরও ভালো ভালো কাজ আসুক, সম্প্রতি ব্রাউন নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, কিন্তু 2000 থেকে 2009 সালে সময়টা নিয়ে যেহেতু আমাদের মিলেনিয়াম ম্যাজিক এই সেগমেন্ট ব্লকবাস্টার বুধবারের একদম লাস্ট সেগমেন্ট, সেখানে এই সময়কালে করিশ্মা কাপুরের কিছু দারুণ দারুণ কাজ, কিছু মনে রাখার মতন সেই সিনেমার গান সবটাই তোমাকে শোনাবো। তুমিও রিকোয়েস্ট করতে পারো, প্লিজ করিশ্মা কাপুরের 90s গান রিকোয়েস্ট করো না, টাইম লাইনটা 2000।

থেকে 2009, আর ফোন নাম্বারটা 9903653992, যেখানে তোমায় পড়েছে মনের উত্তর পাঠাচ্ছ, ঠিক সেখানেই গানের রিকোয়েস্টও একটু রিকোয়েস্ট বলে লিখে দিও, তাহলে বুঝতে সুবিধা হবে, আর তোমায় পড়েছে মনে বলে লিখে দিও, তাহলে উত্তর দিচ্ছ কোনটা সেটা বুঝতে সুবিধা হবে। সো ফিজা থেকে গান শুনছিলাম, ফিজা সেটা করিশ্মা কাপুর নাম ভূমিকায় ছিল, তো এরকমই আরেকটা নাম ভূমিকার ফিল্ম যেটা 2000 সালে রিলিজ করে, 2001 রিলিজ করে, এই ফিল্মের জন্য সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন করিশ্মা কাপুর বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স ক্যাটাগরিতে। ফিল্মের নাম জুবেইদা, এবং আমরা যারা শ্যাম বেনেগাল পরিচালিত জুবেইদা দেখেছি তারা জানি যে রেখা ছিলেন, মনোজ বাজপাই ছিলেন, কিন্তু করিশ্মা কাপুরকে ওইভাবে, ওই স্নিগ্ধভাবে সত্যি কিন্তু আমরা আগে কোনো ফিল্মে পাইনি। 90s তিনি অদ্ভুত একটা হেয়ারস্টাইল, তার মোটা মোটা বুড়ু, তার আইকনিক কিছু ফ্যাশন সেন্স নিয়ে আমাদের এন্টারটেইন করেছেন, আমাদের স্ক্রিনে মাতিয়ে রেখেছেন। কিন্তু এই করিশ্মা কাপুরই যখন একটু আর্ট হাউস ফিল্মের দিকে এলেন, যেটা প্রথম দিকে শোনা যায় যে শ্যাম বেনেগাল চেয়েছিলেন মনীষা কৈরালাকে রাখতে, কিন্তু মনীষা কৈরালা সেই সময় জুবেইদা করতে রাজি হননি, তিনি রিটার্ন করে দেন যে না আমি করব না, তার জায়গায় আসেন করিশ্মা কাপুর। আর এই কমার্শিয়াল ফিল্ম করতে করতে করতে করতে, রাজা হিন্দুস্তানির মতো কমার্শিয়াল ফিল্ম, দিল তো পাগলের মতো কমার্শিয়াল ফিল্ম করতে করতে সাফল্যের চূড়ায় থাকাকালীন 2001 তার ক্যারিয়ার জুবেইদার মাধ্যমে কিন্তু একটা অন্য ট্রানজিশন নিয়েছিল। একটা অসাধারণ ফিল্ম, করিশ্মাকে বিউটিফুল লেগেছে সত্যি, সে কথা নতুন করে কিছু বলার নেই, আর গানটাও ঠিক ততটাই সুন্দর, তাই তো?

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে?
4: এই অভিনেতার জন্মদিন 25 জুন। উর্মিলা মাতোন্ডকরের বিপরীতে মাস্ত সিনেমায় তিনি নায়ক হিসেবে ডেবিউ করেন। তার অভিনীত অন্য কয়েকটি সিনেমা মস্তি, কসুর, হাঙ্গামা। কোন অভিনেতার কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
5: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান। ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
6: অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে দেবদাসের এই গানটা রিকোয়েস্ট করেছো, আর তোমায় পড়েছে মনের সেকেন্ড আওয়ারের সেকেন্ড উত্তরটাও কিন্তু ঠিকই দিয়েছিলে তুমি অভিষেক।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই অভিনেতার জন্মদিন 25 জুন। উর্মিলা মাতোন্ডকরের বিপরীতে মাস্ত সিনেমায় তিনি নায়ক হিসেবে ডেবিউ করেন। তার অভিনীত অন্য কয়েকটি সিনেমা মস্তি, কসুর, হাঙ্গামা। কোন অভিনেতার কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
1: 2000 পরেও তার ম্যাজিক কিন্তু বজায় ছিল, বলছি করিশ্মা কাপুরের কথা। আগামীকাল রাত পেরোলেই, আর বেশিদিন বেশিক্ষণ নেই রাদা, সময় হয়ে গেছে স্টুডিও ক্লকে 11:34:18, আর ঠিক রাত 12:00 হ্যাপি বার্থডে করিশ্মা কাপুরের। আরও একটা বছর নিশ্চয়ই তিনি গ্রো করবেন বা এগিয়ে যাবেন বলাই ভালো। এখনও তিনি ডান্স রিয়েলিটি একটা শো রিসেন্টলি জাজ করছেন, সেই একই রকম এনার্জি, একই রকম তার ডান্সের যে ছন্দ, সেই যে এনার্জি, সেই যে গ্রেস, সেই যে মজা মস্তি, সবটাই কিন্তু একরকম রয়েছে। আর করিশ্মা কাপুর নানান রকমের ক্যারেক্টার করেছেন। 2000 থেকে 2009 কথা যদি ধরতেই হয় তাহলে বলবো যে 90s ডেভিড ধাওয়ান করিশ্মা কাপুরের সঙ্গে যে লেগেসিকে শুরু করেছিলেন সেটা কিন্তু 2000 শুরুতেও বজায় রেখেছিলেন। তেমনই একটা ফিল্ম দুলহান হাম লে যায়েঙ্গে। এবার তোমায় যদি জিজ্ঞেস করি যে করিশ্মা কাপুরের সঙ্গে তোমার কার জুটি সবথেকে বেশি পছন্দের, আমি জানি 90% হয়তো বলবে গোবিন্দা। চিচি আর লোলোর জুটির মতো সত্যি আর কেউ হয় না, এক অদ্বিতীয়। কিন্তু আমি একটু ডিফার করবো, জানো তো, চিচি লোলোর জুটি তো ঠিক আছে, কিন্তু আমার না সলমান আর করিশ্মাকে একসাথে দেখতে, সেটা বিভিন্নমান হোক বা দুলহান হাম লে যায়েঙ্গে হোক, দুর্দান্ত লাগে। তো এই জুটিটাকে, মানে গোবিন্দা করিশ্মা জুটির পরে সলমান করিশ্মা জুটিকে মোটামুটি একটা জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছিলেন যিনি, তিনিও কিন্তু দ্য ওয়ান অ্যান্ড ওনলি ডেভিড ধাওয়ান। ফিল্মের নাম দুলহান হাম লে যায়েঙ্গে। এবং ডেভিড ধাওয়ানের সঙ্গে করিশ্মা কাপুরের একসাথে করা কাজের সংখ্যা জানো কত? গোনো গোনো 1 ডজন এক্স্যাক্টলি। তো করিশ্মার একটা নিজস্ব ধার, মানে তার একটা নিজস্ব ধারা ছিল, সে তার মতন করে ড্রেস আপ করতো, তার ফ্যাশন সেন্স, তার ডান্স স্টেপস সেই সময় কিন্তু আইকনিক ছিল। দুলহান হাম লে যায়েঙ্গের একটা ভীষণ এনার্জেটিক গান, যেখানে করিশ্মার ওই যে বিচের ধারে বলো বা ওই পুলের ধারে তার যে ড্রেস আপ, তার যে স্টাইল, সেইটা এখনও পর্যন্ত আইকনিক হয়ে গেছে। এবং যখনই আমরা কাউকে ওই রকম ড্রেস আপে দেখি, আমাদের কিন্তু মনে পড়ে যে এই রকম ড্রেস আপ পপুলার করার পিছনে একমাত্র হাত ছিল করিশ্মা কাপুরের। তোমার জন্য সেই গানটাই দুলহান হাম লে যায়েঙ্গে থেকে, প্যার দিলো কা মেলা হ্যায়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই অভিনেতার জন্মদিন 25 জুন। উর্মিলা মাতোন্ডকরের বিপরীতে মাস্ত সিনেমায় তিনি নায়ক হিসেবে ডেবিউ করেন। তার অভিনীত অন্য কয়েকটি সিনেমা মস্তি, কসুর, হাঙ্গামা। কোন অভিনেতার কথা মনে পড়ল?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: লাগান ফিল্মের এই গানটা রিকোয়েস্ট করেছ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভীষণ পছন্দের একটা গান, জানি সময় কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, তবু তোমার পছন্দের গানের রিকোয়েস্ট আসুক 2000 পরবর্তী 9903659992 তে। সঙ্গে আছি সৌমি, আর শুনছ ব্লকবাস্টার বুধবার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: লাগানির গান শুনছিলে অবশ্যই তোমার রিকোয়েস্টে 9903653992 যেখানে কিন্তু তোমায় পড়েছে মনের থার্ড আওয়ারের আনসারও প্রচুর এসেছে ইনবক্সে। হ্যাঁ, সেখানে আসবো, তবে তার আগে 11:47:35 শোমি আছি তোমার সাথে 107 FM রেইনবোতে। তুমি কিন্তু শুনছো ব্লকবাস্টার বুধবারের মিলেনিয়াম ম্যাজিক। আর আমি বলছি

না যে কালকে করিশ্মা কাপুরের জন্মদিন, তো করিশ্মা কাপুরের সাথে আমার পছন্দের জুটি হচ্ছে সলমান খান। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে বলছেন যে আমার প্রিয় জুটি করিশ্মা কাপুর আর অজয় দেবগন। হ্যাঁ, এই জুটিটা 90s বেশ কিছু ফিল্মে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি ঠিকই, কিন্তু 20s পরবর্তী করিশ্মা যে খুব হিট ফিল্মে অভিনয় করেছেন ব্যাক টু ব্যাক, যেরকম 90s তার পিক টাইমিং ছিল সেটা হয়েছে সেটা নয়, কিন্তু কিছু মেমোরেবল ওয়ার্কস রয়েছে। যেমন আজকে শুরুতেই মিলেনিয়াম ম্যাজিকে তোমাকে বলেছি ফিজার কথা, শুনিয়েছি ফিজার গান, বলেছি শ্যাম বেনেগালের জুবেইদার কথা, শুনিয়েছি জুবেইদার গান। সেরকম শ্যাম বেনেগালের আরও একটা ফিল্ম ছিল যেটা 2001 তিনি তৈরি করেছিলেন রিলিজ করবেন বলে, এবং সেখানে মিউজিক করার কথা এআর রহমানের। কিন্তু সেই ফিল্ম যেখানে তিনি ভেবেছিলেন যে ঐশ্বরিয়া রায় এবং করিশ্মা কাপুরকে তিনি একই সাথে স্ক্রিন শেয়ার করাবেন, এবং যে ফিল্মের নাম তিনি খুব ভালোবেসে গঙ্গা রেখেছিলেন 2001, কিন্তু সেই ফিল্মটা তৈরি হতে হতেও হয়নি, মানে যাকে বলা যায় শেলফ হয়ে গিয়েছিল। এইরকমই একটা হতে হতেও না হওয়া ফিল্ম করিশ্মার জীবনে আছে, এবং সেটাও কিন্তু 2001 একটা ফিল্মের কথা। সেই ফিল্মের নাম ছিল চিফ মিনিস্টার জি, এবং সেই ফিল্মের পরিচালক ছিলেন, তিনিও একজন পরিচালনার জগতে বেশ স্বনামধন্য নাম, তার নাম কল্পনা লাজমি। তো যেগুলো হয়নি সেগুলো হয়নি, কিন্তু আমার পছন্দের জুটি যেহেতু সলমান এবং করিশ্মা, সেখানে এই জুটির সঙ্গে একজন কাবাব মে হাড্ডিকে নিয়ে আসি, তার নাম সঞ্জয় দত্ত, ফিল্মের নাম চল মেরে ভাই, মনে পড়ে? গানগুলো কিন্তু সুপারহিট ছিল, অভিজিৎ অ্যান্ড অলকা ইয়াগনিক তোমার জন্যে। এই গানটা ব্লকবাস্টার, বুধবারে সৌমিয়াছি সঙ্গে, আর তুমি শুনছো মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্ট।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে।
1: মিলেনিয়াম ম্যাজিক আজকে যে শুধুমাত্র কারিশমা কাপুরকে নিয়ে, কারণ তার আগামীকাল জন্মদিন, আগামীকাল আরও একজনের জন্মদিন আছে, আর তিনি কে সেটা কয়েকটা ক্লু তো তোমাকে দিয়েই ছিলাম, তার সঙ্গে এই ক্লুটাও ছিল যে 25 জুন তার ভেরি ভেরি হ্যাপি বার্থডে। 2000 সালে তার বড় পর্দায় হিরো হিসেবে ডেবিউ করা, আর ওই 2000 থেকে 2009 টাইম লাইনে এমন ভালো ভালো কিছু ক্যারেক্টারে আমরা তাকে পেয়েছি। নামটা পরে বলছি, আগে অনেকগুলো উত্তর আমার কাছে এসেছে, সে উত্তরদাতাদের নাম আগে বলি। দেবস্মিতা ফ্রম বেহালা, গোপাল সিনহা মধ্যমগ্রাম, মুন্না সর্দার হাওড়া সর্দারপাড়া, শ্রিয়া মুখার্জি বেহালা দক্ষিণ সাঁকরাইল থেকে, মনিরুদ্দিন লস্কর মৌরিগ্রাম, আন্দুল থেকে রাজু দাস, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাঙ্গুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, হানিফ শেখ হাওড়া নিবরা থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা, বরুণায়ন দাস বেলঘড়িয়া, রিঙ্কু সাপুই বাউরিয়া, টুম্পা দাস পূর্ব বর্ধমান, ঈশানী সাপুই বাউরিয়া, শঙ্করচন্দ্র দে বারাসাত, রীতা শ্রীমানী বেহালা, সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, জয়দীপ রায় বাঘাযতীন, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, দেবজিৎ মুখার্জি উল্টোডাঙ্গা কলকাতা, হরেকৃষ্ণ কাশ্যপ বদোদরা গুজরাট, তন্ময় ভবানীপুর, হাওড়া থেকে আভা, দেবশ্রী সাউ চন্দনদহ, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, সুশান্ত ঝাড়খণ্ড রাঁচি, স্বাতী কর্মকার আন্দুল রোড, দেবশ্রী সাউ চন্দনদহ, এবং সঞ্জীব কলকাতা 39 থেকে, সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছ। ওই আর্লি 20s টাইমটাতে তিনি এসেছেন এবং দেখেছেন, জয় করেছেন, যদিও এখন তাকে খুব একটা আমরা দেখতে পাই না, বাট আমার খুব পছন্দের আফতাব সিদ্দাসানি। আগামীকাল তারও ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তো করিশ্মা কাপুর আর আফতাব সিদ্দাসানি দুজনকেই আগামীকালের জন্য শুভকামনা রইল FM রেইনবো থেকে। আজকে শেষ করব ব্লকবাস্টার বুধবার, সঙ্গে ছিলাম সৌমি, ঠিক রাত 9টা থেকে কাসুরির গান শোনাবো, তার কারণ ভীষণ পছন্দের একটা সাউন্ড ট্র্যাক, প্রত্যেকটা গানই খুব পছন্দের। আর এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট হোক, এইভাবেই জন্মদিনটা আগামীকাল সুন্দর কাটুক, আর তোমরাও, তুমিও খুব ভালো থেকো, শুনতে থাকো 107 FM রেইনবো। গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, অনলি অন 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

ঘড়ির কাঁটায় রাত 12:43 হয়ে গেছে আর তুমি শুনছো শুনতে কি চাও। সঙ্গে রয়েছি মহুল, আর মহুলের সঙ্গে তোমার শুনতে কি চাও এর এই সফরে তুমি মহুলকে জানিয়ে দিচ্ছ তোমার কোন গানটা ঠিক এই সময় শুনতে ইচ্ছে করছে। আর তার জন্য তোমায় বিশেষ কিছুই না, যেটা করতে হবে তোমাকে মেসেজ করতে হবে 9903653992। খুব তাড়াতাড়ি বলে ফেললাম, আরও একবার আস্তে আস্তে বলে দিচ্ছি, 9903653992। এই নাম্বারে তুমি টেক্সট মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, মহুলকে জানিয়ে দাও তোমার পছন্দের গানের নাম, তার সঙ্গে তোমার নিজের নামটাও কিন্তু জানিয়ে দিও। আর ততক্ষণ তোমার কানে শহরের এই গানটা থাকুক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কসবা থেকে মেসেজ করেছেন মলয় দাস, শুনতে চেয়েছেন আলকা ইয়াগনিক আর হরিহানের গলায় এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: এবার যে গানটা জন্য রিকোয়েস্ট এসছে সেই গানটা হচ্ছে তিন মূর্তির গান আশা ভোসলের গলায়, আর এই গানটা শুনতে চেয়েছেন গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653592 এই নাম্বারে।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,

গড়িয়া থেকে মেসেজ করেছে সায়ন, আর ও শুনতে চেয়েছে দিল তো পাগল হ্যায় টাইটেল ট্র্যাক লতা মঙ্গেশকর আর উদিত নারায়ণের গলায়। তুমি শুনছ শুনতে কি চাও, রয়েছো মহুলের সঙ্গে, তোমার পছন্দের গান শোনার জন্য মেসেজ করছো মহুলকে 9903650992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে সৌভিক শুনতে চেয়েছে রূপম ইসলামের গলায় যে কোনো একটা গান, আর এত গরমের মধ্যে এই গানটা ছাড়া অন্য কোনো গানের কথা আমার মনে পড়ল না। মনে হলো এই গানটার সঙ্গে সঙ্গে যদি আমাদেরও চারপাশে এইভাবেই একটু বৃষ্টি ঝরে, তবে কী না ভালো হবে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানে রিকোয়েস্ট করেছে সৌভিক সরকার কসবা হালতু থেকে, ও শুনতে চেয়েছে পাথর কেসা নামের টাইটেল ট্র্যাক মোহাম্মদ রফির গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ করেছেন হাওড়া থেকে মুন্না সর্দার, শুনতে চাইছেন নচিকেতার গলায় যে কোনো একটা গান। তাই নচিকেতার গলায় আমার একটা ভীষণ পছন্দের গান রইল মুন্নার রিকোয়েস্টে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আধার সূর্য থেকে নির্মলা মিশ্রের গলায় এই পরের গানটির জন্য রিকোয়েস্ট করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পানিহাটি থেকে সৌমেন ব্যানার্জি শুনতে চেয়েছে ভিনদেশি দ্বারা চন্দ্রবিন্দুর গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কাকিনাড়া থেকে মেসেজ করেছেন সংঘমিত্রা ঘোষ, শুনতে চেয়েছেন ইজাজতের সাউন্ডট্র্যাক থেকে যে কোনো একটা গান। আর ইজাজতের সাউন্ডট্র্যাক থেকে কোনো একটা গান শুনতে চাইলে এই গানটা ছাড়া প্রথম চয়েস আর কী বা হতে পারে? আশা ভোঁসলের গলায় মেরা কুছ সামান।

গড়িতে সময় রাত 12:58 হয়ে গেছে, আর সেই কারণে আজকে শুনতে কি চাওয়ের শেষ গান তোমার জন্য রাখছে মহুল। আর শেষ গান হামারি আধুরি কাহানির টাইটেল ট্র্যাক অরিজিৎ সিং এর গলায়। এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে সমর দাস বসিরহাট থেকে। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে গানে গানে ঠিক রাত 2:00। আপকে লিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় রাত 1:03। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমে শুনবেন খেয়াল, অম্বরীশ দাসের পরিবেশনায় জয় জয়ন্তীর আগে।

এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল, জয়জয়ন্তীর আগে অম্বরীশ দাসের পরিবেশনায়। সুররঞ্জনীতে এরপর শুনবেন সেতার বাদন, যোগরাগে পরিবেশনায় অভিষেক লাহিড়ী।

0: এরই সঙ্গে শেষ হলো সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় রাত 2:01। তুমি শুনছ আপকে লিয়ে, সঙ্গে রয়েছে মহুল আর আপকে লিয়ে মানে এমন কিছু গান যে গানগুলো এই রাতের বেলা শুনলে মানেটা যেন আর একটু অন্যরকমভাবে ধরা দেয় আমাদের কাছে। যখন চারপাশটা একদম শান্ত হয়ে যায় তখন না বলা কথাগুলো ঠিক গানের লাইনে লাইনে এইভাবেই ধরা দেয়। বম্বে সাউন্ড ট্র্যাক থেকে হরিহরন আর কবিতা কৃষ্ণমূর্তি।

প্যার হো গায়ের সন্ট্রাক থেকে উদিত নারায়ণের গলায় এতক্ষণ তুমি শুনছিলে মেরি সাঁসো মে বস আহে বস তেরা হি এক নাম। আর এরপর তোমার কানে অনুরাধা শ্রীরাম সুজাতা মোহন সোনু নিগমের গলায় তালের সন্ট্রাক থেকে ইশক বিনা। সত্যি সত্যি ভালোবাসা ছাড়া আর আছেটাই বাকি।

কুমার শানু আর অলকা ইয়াগনিকের গলায় গোলাম থেকে এতক্ষণ তুমি শুনছিলে জাদু হ্যায় তেরা হি জাদু। ঘড়িতে সময় 2:37 আর এখন তোমার কানে বাজিগর থেকে বিনোদ রাঠোর আর অলকা ইয়াগনিকের গলায় এ মেরে হাম সফর।

চেহারা রানের গলায় লম্হে থেকে কভি মে কহু। আর তারপর অনুরাধা পাড়ুয়াল আর কুমার শানুর গলায় আশিকি থেকে মে দুনিয়া ভুলা দুঙ্গা। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের ওপারে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়েতে। তুমি রাত জাগছো মহুলের সঙ্গে।

আপ ক্লিয়ার এই প্রথম ঘন্টা থেকে মহুলকে বলতে হবে টাটা, কিন্তু তুমি কোথাও যেও না, কারণ তপজা তোমার সঙ্গে বাকি জার্নিটুকু কমপ্লিট করার জন্য চলে এসেছে স্টুডিওতে। আর যেতে যেতে তোমাকে যে গানটা শোনাবো, দুশমন থেকে উদিত নারায়ণ আর লতা মঙ্গেশকরের গলায় আমার একটা ভীষণ প্রিয় গান, শুনতে থাকো, গানে গানে থাকো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

বাকি রাত তো জাগতেই হবে তপজার সঙ্গে। আর যখন তপজা আছেই তখন তো ভালো ভালো গানও আছে আপকে লিয়ে সেকেন্ড পার্ট। প্রথম গান লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে শুনলাম, ছবির নাম জব প্যার কিসি সে হোতা হ্যায়। আজ সলমান খান স্পেশাল। এরপর বজরঙ্গি ভাইজান থেকে কে কে।

এর পরের গান যা প্যার কিসি সে হোতা হ্যায় ছবি থেকে আরেকটা গান, লতা মঙ্গেশকর এবং কুমার শানু।

সলমান খান স্পেশাল মানে তো রোম্যান্টিক সব গান, নয় দশকের সেরা সেরা হিট, এবং সেটা এখনও টিল টুডে। মুকুল আগরওয়াল এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলাম, ছবির নাম দিল তেরা আশিক। এরপর হাম দিল দে চুকে সানাম থেকে একটা গান শুনি, কে কে? ডোমিনিক।

শিল্পী ছিলেন উদিত নারায়ণ, আর ছবির নাম ছিল প্যার কিয়া তো ডরনা কিয়া। এর পরের গান বিবি নাম্বার ওয়ান থেকে সুখবিন্দর সিং এবং অলকা ইয়াগনিক।

0: I think it's happening.
1: You're happening.
0: Love. Love is happening.
1: I love you.
0: Oh, I love you too.
2: আমরা চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে, আর একটাই মাত্র গান শুনতে পারব, যে গানটা দিয়ে আজকে শেষ করব সালমান খান স্পেশাল, দিল নে জিসে আপনা কাহা। আর যেসব গানগুলো আমরা শুনলাম, যেসব ছবির গানগুলো, সেগুলো একবার বলে দিই। জব প্যার কিসি সে হোতা হ্যায় দিল তেরা আশিক, বজরঙ্গি ভাইজান, খামোশি দা মিউজিক্যাল, প্যার কিয়া তো ডরনা কিয়া, জানম সমঝা করো বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সনম, এবং সর্বশেষ দিল নে জিসে আপনা কাহা। না, এটাতেই শেষ নয়, সালমান খানের আরও অনেক অনেক ছবি আছে, সেসব নিয়ে না হয় অন্য কোনো দিন। আজ আপকে লিয়ে এই পর্যন্তই। কমাল খান এবং সুজাতা ত্রিবেদী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, আমরা প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, রাগ ললিত পঞ্চম। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

0: আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ বসন্ত মুখারি। এই সঙ্গেই শেষ হল আজকের প্রভাতী। এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আনন্দধ্বনি ও 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এমনও দিনে তারে বলা যায়, অদিতি মহসিনের কণ্ঠে শুনলাম গান, আজ কিন্তু কেবলমাত্র বর্ষার গান, বৃষ্টির গান, আর সেই সঙ্গে বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ। এরপরের গান সুশীল মল্লিকের কণ্ঠে।

গানটা শুনলাম আমরা সুপ্রতীক দাসের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। এরপর সুমিত্রা সেন, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ।

ওই আসে অতি বর্ষারই আহ্বান গীত আমরা শুনলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, এরপর সুমনা ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সুমনা ভট্টাচার্যের পর কবির সুমন।